0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন অমৃতবাণী, আজ শুনবেন শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে পাঠ।
1: ত্রিলোকের লোক সকল স্ব ভাগ্য বলে দেহ গেহ স্থান সমাজ এবং পরিজনাদির দ্বারা ধনী মানি সুখী দুঃখী হইয়া থাকে। সকলই প্রাক্তন ভোগের তাড়নায় পড়িয়া ঊর্ধ্ব অধোগতি লাভ করিয়া থাকে এবং শান্তি অশান্তি নানা উপাচার উপভোগ করে। ইহা সকলই দণ্ড বলিয়া জানিবেন। চিন্তা শ্রীবৎস, নল দময়ন্তী, হরিশ্চন্দ্র শৈব্যা, রুহিদাস, বেহুলা লক্ষিন্দরেরাও এই ভাগ্যের ভোগ পূর্ণরূপে ভোগ করিতে বাধ্য হইয়াছেন। ঋষভ নববর্ষের কর্তা হইয়াও নানারূপ লাঞ্ছনা ভোগান্তে দেহ মুক্ত করিয়াছেন। ওই সকল ইতিহাসীয় নায়ক নায়িকার চরিত্রের বিষয় চিন্তা করিয়া নিজের ভাগ্য ভোগদান করিয়া পুনরায় এইরূপ ভাগ্যবশের দ্বারা প্রলোভিত না হইয়া নিত্যানন্দরূপ স্বভাব অর্থাৎ অবিচ্ছেদ্যভাবে সত্যের কোলে থাকিয়া পরমানন্দ ভোগ করিতে পারেন। এই অবস্থায় পুনরায় অদৃষ্টরূপ ভোগের দেহ ভোগ করিতে হয় না। ভাগ্যে যার যাহা আছে তাহা কেউই নূন্যাতীত করিতে ক্ষমতা রাখে না। পাণ্ডবদের বিষয় চিন্তা করিলে জানা যায় যে স্বয়ং ভগবান আশ্রয় দিয়াও পাণ্ডবদের ভাগ্যফল অপসারণ করিতে পারেন নাই। স্ব ভাগ্যফল উপভোগ করিতে হইয়াছে। যার ভাগ্যে যাহা আছে তাহাই ইচ্ছায় অনিচ্ছায় ভোগ করিতে হইবে। যাহাদের কর্তা আপনি হইয়াছেন তাহাদেরও ভাগ্য একটা আছে, তবে আপনি কর্তা হইয়াছেন বলিয়া তাদের শান্তিবিধান করিতে পারেন না বলিয়া দুঃখ পাইতেছেন। সর্বদাই সকল অবস্থায় সহ্য করিতে চেষ্টা করিবেন। ভাগ্যে যদি থাকে তবে আপনি বাড়ি ঘর করিতে পারিবেন, না থাকিলে কি করিয়া করিবেন? ইহাকে বৃথা চিন্তা বলিয়া জানিবেন। আপনি তো সাধ্যানুসারে সকলকে সুখে রাখিয়া থাকিতে পারেন, ভাগ্যে না থাকিলে কি করিয়া করিবেন? সকল ভোগের ঔষধি নাম ধর্ম। সেই নাম ধর্মের জন্য কর্তৃত্ব করিয়া করিতে গেলে নাম করিতে পারে না, কারণ কর্তারই অনেক বাধক, নামের দাসের বাধক নাই। অতএব নামের অধীন হইয়া থাকিতে সর্বতোভাবে চেষ্টা করিবেন। কোনো লোকের ইন্দ্রিয়ের অধিকার নেই, ভাগ্য হইতেই ফল পাইয়া থাকে জানিবেন। সত্যের অধীন থাকিতে চেষ্টা করুন। জীবের ক্ষমতা ব্যষ্টি সীমাবদ্ধ, অসীম ক্ষমতাশালী গুরু। তাঁর অধীনে থাকিলে পুত্র যেমন পিতৃধনের মালিক শতসিদ্ধ হয়, এও তাই। আর নিজের ক্ষমতার আহরণ করিয়া সীমাবদ্ধই হয়। কেহ ক্রোড়াধিপতিত্ব সহস্রাধিপতিত্ব লাভ করে, কেহ দরিদ্র থাকে। ধনীর অভাবের শেষ নাই। দরিদ্রের কোনো অভাব থাকিলে নিত্য নৈমিত্তিক গুজরানের জন্য গুরুই যথাসম্ভব।

0: সময় যাহা দরকার হয় তাহা দেন, কাজেই দরিদ্রের কোনো অভাব নাই। কাঙ্গাল হইয়া থাকা ভালো, সকল সময় গুরু চালক হন, ধনীর চালক শয়তান, কাজেই গুরুতত্ত্ব যে অসীম পদ তাহার কাছে যাইতে প্রতিবন্ধক, নানা বাসনা অহংকার অভিমান রাগ দ্বেষ হিংসা লোভাদি নানাভাবে চালনা করিয়া কুপথে বাসনা ও ধনমান দিয়া বন্ধ করে। অতএব সকল ভার গুরুকে দিয়া কার্য যথাযোগ্য মতে করিতে থাকুন, গুরুই সময় করিয়া বন্ধন মুক্ত করিয়া লইবেন, ভাবনা নাই।
1: শুনলেন অমৃতবাণী, আজ শুনলেন শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী থেকে পাঠ। এখন সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান শিল্পী কুমার শানু।

সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন কুমার শানু, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে হায়ুং নিখোরাং অনুষ্ঠান।

0: নিগিলাগাই তং মংচা মং তে চাসমাই তং মানে বিসিং তে সাগো এইচ আই ভি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মা তং যাকে হাসতে নে যে শাশা খাম নগো থাঙ্গি আই সি টি সি খতল মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাংনো কক বিতি না দি
0: এইচ আই ভি তে এইচ নি কক কবিনো কাহাম কে সিদে নিনি লাংমানো হামজাগৈ এইচ নো কাসুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নেফুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকৈ আওয়াই যাক
0: মৈতুনারক দি নিগিলাগাই তং মং চামং তে চাসমাই তং মানে বিসিং তে সাগো এইচ আই ভি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মা তং যাকে হাসতে নে যে শাশা খাম নগো থাঙ্গি আই সি টি সি খতল মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাংনো কক বিতি না দি
0: এইচ আই ভি তে এইচ নি কক কবিনো কাহাম কে সিদে নিনি লাংমানো হামজাগৈ এইচ নো কাসুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নেফুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকৈ আওয়াই যাক অকক্ন মৈত নারক দি এইচ আই ভি সলোই তংমা জরাও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুক রান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক রমই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থই কপুর কিসা নাই তাই থুপুর বেলাই কে লুম নাই অব কারিব জুদা তমং গ নুকজাক ই মানো
1: আবো হাইরক নুকজাক হে গানানি শাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 ও ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই নাই কুং ত্রিপুরা হাফং বাই লোকো হামকাই নি বাগৈ আওয়াই যাক
1: অকক্ন মৈত নারক দি এইচ আই ভি সলোই তংমা জরাও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুক রান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক রমই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থই কপুর কিসা নাই তাই থুপুর বেলাই খেলুম নাই অব কারিব জুদা তমঙ্গ নুকজাক ই মানো
1: আবো হাইরক নুকজাক হে গানানি শাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 ও ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই

একেত আবু ককথুম খালায়েন লুকু রক টংকচাং তৈ কাহাম করংখে টঙ্গুই মানা বাকি খুয়াই হাক বখাকস্তে ভারত বাংলাদেশ আরি আমচে বারা মিটার বিশিঙ্গ শাল ব্রুম হর দামচার নিশিমি তৈ ফুংনি দাম্বা জরা লুকুরক থাংলাই সুখলাই থানিব বিএনএসএস 2023 163 ধারা কেরং রায়দানো রুগী ও কেরং রায়দানো ফিনে রাজাক্ষা রায়দাও সাজাক্ষা হাস্তে নাইমথাং বদল হাস্তে পুলিশ বদল খুয়াই হাঙ্কর এসডিএম গসিজাক বেলাই মানজাক বরক হাস্তে হাফাংনি সামুঙ্গ থেপাজাকনাই সেবু খ্লাইনাই রক হামিয়া নাইজাকনা নাংসুকনাই আবহাই বেমার গনাং বরক রক ও কেরং রায়দাও খবজাকলা ও রায়দা ফিনজাক টঙ্গানো ও নেশানুচি ডগ ইংরাজি বিশিনি বস্কাং জুলাই তালনি শাল চিসনি শালমারি জরা ও রায়দানো রাখগিয়া বরক ব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 163 ধারানো রুগী মাজরা বেরজাকনাই আগরতলানি রাম ঠাকুর কলেজ বিশিকধামনি ডিগ্রি কোর্স তৈ ইউজি এনইপি আমজক মুংনি সেকেন্ড ফোর্থ তাই সিক্সথ সেমিস্টারনি আমজক মুংনাই কাহাম কুরুংখে আমজক মুং পাইরনা বাকে সদর বখাকস্তেনি বখাকতে বিএনএসএস 163 ধারানো রুগী আমজক মুংনি সারা মিটারনি বিশিঙ্গ কিশাসুক রায়দা ফিনে রাজাক্ষা সাজাক্ষা প্রফেসর ফুরুংনাই ইনভেজিলেটার্স রত্ন সিমি বরং সিনিমুং তাই রং সেরংনাই রকনি এডমিট কার্ডনি সিনিমুং ন কারী কেব খরকসা ফানো আমজক মুংনি থায়ো হাবুই মানগলাক আমজক মুংনি গানা গিনি আরি আমচয় খরক বানি স্লাই গবাং বরক কুথুম লাই মানগলাক নাই মথাং বদলনো কারী আমজক মুংনি নই রা মিটারনি বিশিঙ্গ কেব খরক সাফানো লাথা রক দিয়ে থাংলাই সুখলাই মানগলাক মাইক্রোফোন রক দিয়ে মানগলাক ইট তাই ইটনি বদুল রক গরংসা থায় থুমুই তনি মানগলাক ও রায়দা ফিনজাক টঙানো ফুংনি দাম চিনি সিমি শারিকনি দাম বাজরা ফিনজাক টঙানো ও শালমারি রগো জুন তালনি শাল নুইচি চুকু জুন তালনি শাল থামচি জুলাই তালনি পুইলা শালমারি জুলাই তালনি শাল ব্রী শালমারি জুলাই তালনি শাল দক শালমারি অশাল রক তাই ও রায়দ রাখো গিয়া বরক রক

এরং তুই মাছরা পের চাকনে হিনিব শাকলাই যাখা বুসকাং আকস তালনি নুই চিসা নিশিমি অকস তালনি ন শাল নুই চি থাম শালমারি জরা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি নি বখাকতে খুয়াই হাংকর নি লুয়াজিমা বাই লোক আদালত সংসা জাগানো আপনি বাগে অনলাইন তেই অফলাইন বাবাইনি নি বিশিংতেই ন আপনি শেপ ন নাহারি মাননাই হিনে সাজাক্ষা অ লোক আদালত সংসার চাকমানি ককবথমা অংখা লাইতে সাখে কচাং দদর খেলাইয়ে হাবার ন ফান রুই নাংমানি মান থাইন রানানি অ লোক আদালত জুদা জুদা বেদেক রকনতিয়ে মামলা নাহার জাগানো ব্যাংকিং রকনতিয়ে সিভিল ক্রিমিনাল ল ফ্যামিলি ল লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল ল্যান্ড রিকুইজিশন অ্যান্ড রিকুইজিশন সেবক তাই ট্রান্সফার পিটিশন আবু হাই রকন তিয়ে আপনি বাকি হেল্পলাইন ব খোলক যাক্ষা হেল্পলাইন নম্বর অংখা 15100 হায়া খেবা খুয়াই হাংখরনি কোর্ট ব গরঙি মাননাই আপনি বাকি ওয়েবসাইট গরঙনা বাকি ওয়েবসাইট নিকুমার জাখা আবো অংখা https://khuaitrp.dcdcourts.gov.in ও ওয়েবসাইট হাবুই লগ অন খাইয়ে গরঙি মানো

এবা স্কুল ইউনিফর্ম বাই কাইনি বুজাক পাসপোর্ট সাইজ মাংপিলি এসটি সার্টিফিকেট সুকাং রেমনি রুংসেরংমানি মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার্ড ও রুংসেরংনাই এবা রুংসেরংনাই যুগনি মুং টংনা নাংনাই তেই নাংনাই ব্যাংক অ্যাকাউন্ট ব

0: বা পার্সেল আসুক জরা খানাবাইখা নক বার্তি বারনি কক্তমা
1: তাবু খানাবাইনে রেচাপ মুং খরং নাই বিরলাল জমাতিয়া।

এখন জেনে নিন অনুষ্ঠান সূচি। একটু পরেই আজ সকালে অনুষ্ঠান, এরপর কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:25-এ, 7:35-এ আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:40-এ আগরতলা কেন্দ্রের ককবরুক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 7:45-এ গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়। 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত। 8:15-এ আজকের কবিতায় রয়েছেন অর্পিতা মজুমদার, ঘোষখামার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। দোলনচাঁপা অনুষ্ঠানের পরেই শিল্পী ধীরেন বসু। শিশুমেলা 8:30-এ 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। 9:05-এ গানে গানে অনুষ্ঠান। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05-এ দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। 10:30-এ সরগম অনুষ্ঠানে রয়েছে সেতার বাদন।

শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ শুনবেন, 11:05 আগরতলা থেকে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান, 2:00 দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ ইংরেজি সংবাদ, 2:15 সেজুতি অনুষ্ঠানে অতুল প্রসাদের গান শুনবেন, 2:30 আমি নারী এ অনুষ্ঠানে আজ রয়েছে সুরমল্লিকা বাংলা গানের অনুষ্ঠান, 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান, 5:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 জীবনের গল্প, আজ অভিজিৎ দত্তের কথা শুনবেন ঋষ্যমুখ বিলোনিয়া সাউথ ত্রিপুরার অ্যাগ্রি অফিসার। এরপর অবকাশ সঞ্জনী অনুষ্ঠানে শুনবেন একই ছবির গান, 5:45 লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি শুনবেন, 6:00 ককবরক অনুষ্ঠানে রয়েছে সাঞ্ঝা কাহাম, 6:30 খেতে খামারে অনুষ্ঠান, 7:00 অনুষ্ঠান সূচি জানবেন, 7:05 কর্মোদ্যোগী অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:55, আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 মনোরঞ্জনী অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছায়াছবির গান, 8:30 অনুষ্ঠান জানা অজানা, অনুষ্ঠানে বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়তে এবং ভবিষ্যতে গবেষণা করতে চাইলে দ্বাদশের পর কিভাবে এগোবে শিক্ষার্থী, এ নিয়ে বলবেন ডক্টর নবনীতা নাথ, নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরের উদয়পুর থেকে। 9:05 অনুষ্ঠান, 9:30 রূপকানুষ্ঠান, শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়। 10:00 বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। এরপর অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে শেষ করা হবে অধিবেশন। শুনলেন অনুষ্ঠান সূচি, এখন শুরু হচ্ছে আজ সকালে অনুষ্ঠান।

আজ 29শে জুন 2026 সোমবার। ইতিহাস বলছে আজকের দিনে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, রাজনৈতিক পরিবর্তন, বৈজ্ঞানিক অগ্রগতি, সাংস্কৃতিক ঘটনাবলী এবং জন্ম হয়েছে অনেক গুণীজনের, মৃত্যুবরণ করেছেন অনেক গুণী মানুষ। 1613 আজকের দিনটিতে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়। 1757 আজকের দিনটিতে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির্জাফর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। 1807 আজকের দিনটিতে রাশিয়া তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন। 1817 আজকের দিনটিতে ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাশ হয়। 1868 29শে জুন প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়। 1913 নরওয়েতে মহিলাদের ভোটাধিকার প্রদান স্বীকৃত হয়। 1913 বলকান অঞ্চলে দ্বিতীয়

যুদ্ধের সূচনা হয়। 1946-এ বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা করা হয়। 1960-এ জায়ারের স্বাধীনতা স্বীকৃত হয়। 1966-তে মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে তার কার্যকলাপ শুরু করে। 1976-এ ব্রিটেনের কাছ থেকে সেইসেলস নামক দ্বীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে। 1991-এ কোমেকন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেন 1326-এ প্রথম মুরাদ উসমানীয় সুলতান ছিলেন যিনি। 1858-তে পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস জন্মগ্রহণ করেন। 1864-এর আজকের দিনে আশুতোষ মুখোপাধ্যায়, যিনি একজন শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তাঁর জন্ম হয়। 1883-এর আজকের দিনটিতে চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক, তাঁর জন্ম হয়। 1893-এ প্রশান্তচন্দ্র মহলানবিশ, ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা যিনি, তাঁর জন্ম হয়। 1909-এ শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানীর জন্ম হয়। 1920-এ ফরাসি লেখক ফ্রেডরিক দার্দ জন্মগ্রহণ করেন। 1995-এ জর্জো ন্যাপোলিতানো ইতালির নেপলসে জন্মগ্রহণকারী বিশিষ্ট রাজনীতিবিদ। 1926-এ জাভের আল আহমেদ আলসাবা রাজবংশের স্বাধীনতা পরবর্তী কুয়েতে তৃতীয় আমির, তাঁর জন্ম হয়। 1936-এর আজকের দিনে বুদ্ধদেব গুহ, ভারতীয় বাঙালি লেখক, তাঁর জন্ম হয়। 1936-এ পি কে আয়াঙ্গার, ভারতীয় পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব, পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী, যাঁর জন্ম হয়। 1938-এ অজিত রায়, বাংলাদেশের সঙ্গীত শিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, তাঁর জন্ম হয়। 1939-এ অ্যালেন কনলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার, তাঁর জন্ম হয়। 1944-এ গ্যারি বিউসি, আমেরিকান অভিনেতা, তাঁর জন্ম হয়। এই অভিনেতা পরবর্তী সময়ে তার কর্মে প্রভূত পারদর্শিতা প্রদর্শন করেছিলেন। 1945-এ চন্দ্রিকা কুমারাতুঙ্গা, শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ, তাঁর জন্ম হয়। 1957-তে গুরবানগুলি বেরদি মোহাম্মদ, একজন তুর্কমেনিস্তানের রাজনীতিবিদ, তাঁর জন্ম হয়। 1957-তে লেসলি ব্রাউন, মার্কিন প্রিমা বেলেরিনা অভিনেত্রী, তাঁর জন্ম হয়। 1962-তে অ্যামান্ডা ডনেহো, ইংরেজ অভিনেত্রীর জন্ম হয়। 1980-তে বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথরিন জেনকিন্স জন্মগ্রহণ করেন। 1985-তে ইয়ান ওয়ার্লস, স্কটিশ ক্রিকেটার, তাঁর জন্ম হয়। 1986-তে এডওয়ার্ড মায়া, রোমানীয় গায়ক ও ডিজে, তাঁর জন্ম হয়। 1988-তে এভার বানেগা, আর্জেন্টিও পেশাদার ফুটবলার, তাঁর জন্ম হয়। 1994-এ ক্যামিলা মেন্ডেস, মার্কিন অভিনেত্রীর জন্ম হয়েছিল। আজকের দিনে মৃত্যুবরণ করেন রেমন লাল, লেখক এবং দার্শনিক, যিনি 1873-এ মাইকেল মধুসূদন দত্ত, 19 শতকের বাঙালি কবি, যিনি, তাঁর মৃত্যু হয়। ১৮৮৬-তে এডলফ মন্টেসেলি, ফরাসি চিত্রশিল্পী,

মৃত্যু হয়। 1995-এ টমাস হেনরি হ্যাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক এবং অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা, তাঁর মৃত্যু হয়। 1904-এ টম এমেট, ইংরেজ ক্রিকেটার, তাঁর মৃত্যু হয়। 1919-এ কার্ল ব্রুগম্যান, জার্মান ভাষাবিজ্ঞানী, তাঁর মৃত্যু হয়। 1958-তে জর্জ গান, ইংরেজ ক্রিকেটারের মৃত্যু হয়। 1966-তে দামেদার কোশাম্বি, বৌদ্ধ ধর্মবিশারদ, তাঁর মৃত্যু হয়। এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা, তাঁর মৃত্যু হয় 2007-এ। 2013-তে মার্গেরিতা হ্যাক, ইতালীয় নবপদার্থবিজ্ঞানী ও লেখক, তাঁর মৃত্যু হয়। 2014 আবুল হোসেন, বাংলাদেশের বাঙালি কবি, তাঁর মৃত্যু হয়। 2018-তে সবিতা চৌধুরী, একজন ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী এবং অজস্র গানের সঙ্গে যিনি তার কণ্ঠ মিলিয়েছেন, তাঁর মৃত্যু হয়। শুনলেন আজকের দিনের ইতিহাস। এখন শোনা যাক সবিতা চৌধুরীর গাওয়া একটি বাংলা গান।

মৃত্যু শাশ্বত সত্য, কিন্তু শিল্পী বেঁচে থাকেন তার কর্মে। সবিতা চৌধুরীর গাওয়া সুন্দর একটি গান শোনার পর অনুষ্ঠানে এখন মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, এ সম্পর্কে আমরা শুনব। মা এবং শিশু পরস্পর সম্পর্কিত। মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বলতে গর্ভকালীন সময় থেকে শুরু করে শিশুর 5 বছর বয়স পর্যন্ত মা ও শিশুর সার্বিক শারীরিক ও মানসিক সুরক্ষাকে প্রধানত বোঝায়। নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, নিয়মিত টিকাকরণ, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মা ও শিশুর সুস্থ জীবন এবং মৃত্যু হার কমানো সম্ভব হয়। যেমন গর্ভকালীন যত্ন, গর্ভধারণের পর থেকে মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় অন্তত 4 বার চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ধনুষ্টঙ্কার বা অন্যান্য প্রয়োজনীয় টিকা নিতে হবে। মায়ের খাবারে পর্যাপ্ত আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন থাকতে হবে। দৈনিক অন্তত 8 ঘন্টা ঘুমানো এবং ভারী কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। প্রসবের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যা ভীষণভাবে প্রয়োজন। নিরাপদ সন্তান প্রসবের জন্য সবসময় চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানো উচিত। অপরিচ্ছন্ন পরিবেশে সন্তান জন্মগ্রহণ করলে মা এবং নবজাতক উভয়েরই মারাত্মক সংক্রমণের সম্ভাবনা থাকে। সন্তান জন্মের পর মা ও শিশু দুজনেরই বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়। মায়ের অতিরিক্ত রক্তপাত, খিঁচুনি, জ্বর বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সেই সময়ে সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে, যা শিশুর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকে জন্মের পরপর পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো কাপড়ে জড়িয়ে উষ্ণ পরিবেশে রাখতে হবে। শিশু জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর এর পাশাপাশি অন্যান্য পরিপূরক খাবার দিতে হবে। সময়মতো সব টিকা, যেমন BCG, DPT, পোলিও, হাম, এই সমস্ত টিকা গ্রহণ করলে শিশু অনেক মারাত্মক রোগ থেকে সুরক্ষিত থাকে। শিশুর ওজন এবং উচ্চতা ঠিকমতো বাড়ছে কিনা তা যাচাই করা অত্যন্ত প্রয়োজন এবং এর জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি সঠিকভাবে বলতে পারবেন যে শিশুর সমস্ত দিকগুলো ঠিকঠাক বিকশিত হচ্ছে কিনা। এবং মায়েদের ক্ষেত্রেও যে জিনিসটা অত্যন্ত জরুরি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার খাদ্য তালিকা, তার জীবনযাত্রা সব যদি নির্ধারিত হয় তাহলে মাও ভালো থাকবেন। মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনার পর এবার আমরা চলে যাচ্ছি ব্রডকাস্টিং ইন্ডিয়ান এবং আকাশবাণী প্রসঙ্গে। ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের মালিকানাধীন এক বেতার সম্প্রচার সংস্থা এবং প্রসার ভারতীর 2 বিভাগের অন্যতম, সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণী সম্প্রচার কার্যক্রম শুরু হয়। প্রসার ভারতীর অপর বিভাগ হচ্ছে দূরদর্শন, যা এক ভারতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা। আকাশবাণীর সদর দপ্তর নতুন দিল্লির আকাশবাণী ভবনে এবং সেখানে
ড্রামা সেকশন, এফএম সেকশন এবং ন্যাশনাল সেকশন রয়েছে। এই একই ভবনে ভারতীয় টেলিভিশন স্টেশন দূরদর্শন কেন্দ্র রয়েছে। ১৯২৭ সালে যথাক্রমে আকাশবাণী মুম্বাই ও আকাশবাণী কলকাতা স্থাপিত হয় এবং দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়। এটি ১৯৩০ সালে জাতীয়করণ করা হয় এবং তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে ১৯৫৭ সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়। ১৯৪৭ যখন ভারত স্বাধীনতা লাভ করল তখন অল ইন্ডিয়া রেডিওর ১৮টি ট্রান্সমিটার সহ ৬টি সম্প্রচার কেন্দ্র ছিল। বেতার সম্প্রচারের ব্যাপ্তি ছিল ভৌগোলিক পরিসীমায় ২.৫% এবং জনসংখ্যার ১১%। ভারতের স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর দ্রুত বিকাশ ঘটে। বর্তমানে আকাশবাণীর ১৪৪টি মাঝারি কম্পাঙ্ক, ৫৪টি উচ্চ কম্পাঙ্ক এবং ১৩৯টি এফএম ট্রান্সমিটার সহ ২১৫টি সম্প্রচার কেন্দ্র সমন্বয়ে সম্প্রচার নেটওয়ার্ক চালু আছে। অল ইন্ডিয়া রেডিও ভৌগোলিক পরিব্যাপ্তির ১৯.৪২% এবং ৯৯.১৩% জনসংখ্যাকে এই সম্প্রচার সেবা দিয়ে যাচ্ছে। আভ্যন্তরীণ জনসংখ্যার জন্য অল ইন্ডিয়া রেডিওর ২৪টি ভাষা এবং ১৪৬টি উপভাষা এবং আন্তর্জাতিক শ্রোতাদের জন্য ১৭টি ভারতীয় এবং ১০টি বিদেশি ভাষায় সম্প্রচার মাধ্যম সম্প্রচার করে। আকাশবাণীর মূল বৈশিষ্ট্য ইতিহাস সবারই জানা। ১৯২৭ সালে মুম্বাই ও কলকাতায় দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে যখন সম্প্রচার শুরু হয় ১৯৩০ সালে সেটি সরকারি নিয়ন্ত্রণে আসে, নামকরণ হয়, নাম পরিবর্তন হয় এবং আকাশবাণী দেশব্যাপী ৪৭০টিরও বেশি সম্প্রচার কেন্দ্রের মাধ্যমে প্রায় ৯২% ভারতীয় ভূখণ্ডে তাদের পরিষেবা প্রদান করে। আকাশবাণী সারা দেশব্যাপী ৪৭০টিরও বেশি সম্প্রচার কেন্দ্রের মাধ্যমে প্রায় ৯২% ভারতীয় ভূখণ্ডে তাদের পরিষেবা প্রদান করছে। খবরাখবরের জন্য তাদের রয়েছে এআইআর নিউজ নামক ২৪ ঘন্টা ডিজিটাল পরিষেবা। বর্তমানে অনুষ্ঠান খবরাখবরের জন্য আকাশবাণী নামটি আরও বেশি প্রাধান্য পাচ্ছে। আকাশবাণীর বিভিন্ন বিভাগ, অনুষ্ঠান, সরাসরি সম্প্রচার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের অনেকেরই জানা এবং এই বিষয়ে খোঁজ খবর করলে এ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। শুনছিলেন ব্রডকাস্টিং ইন্ডিয়ান এবং আকাশবাণী সম্পর্কে। এবার এক ঝলকে বলে দিই আমাদের বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। রয়েছে আজকের কবিতা, ৮:১৫ থাকবে অর্পিতা মজুমদার ঘোষখামার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে, যে ক্লাস সেভেনের ছাত্রী। দোলনচাপা, এরপর ধীরেন বসুর কণ্ঠে গান শুনবেন। শিশুমালা থাকবে ৮:৩০, গানে গানে অনুষ্ঠান ৯:০৫। দুপুরের ২:১৫ সেজুতি অনুষ্ঠান, অতুল প্রসাদের গান শুনবেন। ২:৩০ যখন আমি নারী অনুষ্ঠানে সুরমল্লিকা থাকবে আপনাদেরই জন্য। অবকাশ সঞ্জনী রয়েছে জীবনের গল্পর পরপরই, জীবনের গল্প শুনবেন। ৫:১০ থাকবেন অভিজিৎ দত্ত, এগ্রি অফিসার ঋষমুখ বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা থেকে। ৫:৪৫ লোকসঙ্গীতে লোকগীতি শুনবেন। খেতে খামারে অনুষ্ঠান রয়েছে ৬:৩০। ৭টায় অনুষ্ঠান সূচি,
শুনতে পাবেন রাত 8:05। মনোরঞ্জনী অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 জানা অজানা, জানা অজানায় আজ শুনবেন বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়তে এবং ভবিষ্যতে গবেষণা করতে চাইলে দ্বাদশের পর কিভাবে এগোবে শিক্ষার্থী, এ নিয়ে বলবেন ডক্টর নবনীতা নাথ, যিনি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরের। আর সাক্ষাৎকার গ্রহণে থাকবেন জয়িতা দত্ত। রাত 9:00 রয়েছে পাঁচ মিশালী অনুষ্ঠান, 9:30 রূপকানুষ্ঠান শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়, 10:00 বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 10:30 আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদের অধিবেশন শেষ করা হবে। শুনলেন সংক্ষেপে আজকের অনুষ্ঠান সূচি, আর এরই সঙ্গে শেষ হল আজ সকালে অনুষ্ঠান। আবারও আগামীকাল সকাল 7:00 এই অনুষ্ঠান শুনতে ভুলবেন না। আজ এখানেই আজ সকালে অনুষ্ঠান শেষ হলো।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা ও ককবরক সংবাদ।

0: উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়া নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল আপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায় আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হামনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে, আর সহযোগ কো জন জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঁচা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয়পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয়পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রীসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রীসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটরে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রীসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রীস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী আরও বলেছেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি C295 বিমান প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলা রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেছেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন তিনি।
1: करना ही करना है, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন,

জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি, বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খুবলুকের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কি কি গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এদিকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারের রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আজ এবং আগামীকাল আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য এটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী মোদীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেন। তাঁর পরিবেশ বান্ধব নেতৃত্ব উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ এগিয়ে নিয়ে আমার চেষ্টা এবং ব্লু ইকোনমি জলবায়ু সংক্রান্ত কর্মসূচি সমুদ্র সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপরাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষা পূরণে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এই বিশিষ্ট সম্মাননাটি প্রথমবার প্রদান করা হল। প্রধানমন্ত্রী এই সম্মান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতিবদ্ধ সকল দেশকে উৎসর্গ করেছেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, এর মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। স্নানযাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজি মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ মুহূর্তে গোলে রাউন্ড অফ 32 এর বাধা টপকে শেষ 16 জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য অবস্থায় গোতে থাকা ম্যাচে সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা। অন্যদিকে সাহসী লড়াই করেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হল রাউন্ড অফ 32-তেই। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সেসেলস বেড়াইমা বতঙ্গ অ বেড়াইমা জোড়া মিয়া মন্ত্রী বক্রক্ন সেসেলস নি কুচুকুক বরম গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন বরম ইয়া ফারজাখা তংখর খাতি নারকনাতে তংসক নাই হামক্রাইন তুই দুলমা বাই সেসেলস নি বখাক তুই যত্নী কুচুকুক বরম ইয়া ফারজাখা আর নি রাষ্ট্র বক্রক ডক্টর প্যাট্রিক হারমিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অবরম ইয়া ফারকা মন কি বাত নিয়ে ফিল সারা থামচি বা বেরেম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হাকতর লুকুরকনি ফাইসিং ককনারেখা ককনারেখানী মন্ত্রীবক্রক সাকসুকজাক ভারত নাইমথাং বীরখুং লাইসুমুং হদানী নাইমথাং তংখর খাতিমুং যোগা ভারতনি হুকুমতে জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরকনি মানজাকমুংনি জুদা জুদা বাবাই রকনি কক খুরজাখা অচা সামুং রক হাকতর নাইমথাংতাই সাকচুকজাক তাং বুতাং বাই ক্রংজাক মন্ত্রীবক্রক তৈ বসাকা জুন তাল হাকতর বীরখুং লাইসুমা দেখিল কাইসা কত সামুং চাসারই মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত এ স্নামজাক সি 295 বীরখুং পুইলা বীর সামাবাই বীর সারিউই মানখাতে অমতৈ খুং ব্রীচি বীরখুং ভারত স্নামজাকৈ তঙ্গ অব এম এস এম ই তৈ নখায়ুং কাসুমা দেখিল কতাল লামা ফুনুখা

0: মন্ত্রী বক্রক্তই বসাকা হাপাং লুকরগ্ন বিশাও রাংখক নৈজি প্রিমিয়াম দেবই এক্সিডেন্টাল ইন্সুরেন্স খক নৈচি রাশাই মানমানি শেপস নামই রেখা মন্ত্রী বক্রক সাকা ওয়াতইনে তৈ খাতিবই মা নারগনাই ক্যাচ দ্য রেইন টাংবতাং মংসা থাকেবই টংনানি স্রাই স্রাই খাইনানি নাংনাই হিনিব খুশাখা ব
1: জল সঞ্চয় তো করনা হি করনা হ্যায় বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায় ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে
0: সালথাং এশিয়ানি জবানী তংমংনি ক খরসাবই মন্ত্রী বক্রক সাকা হাকতনি লুকরগ্ন শালকিচানি বাকই রাংসাক পাইয়াবই তংনানি বাকই কইজামানি হাকতনি যত লুকরগ্নি ফাইসিং হামবাইয়া ফারি বসাকা বিনি অ কবক মুংন রগই লুকরগ বেবাক ফাইসিং তৈ ন চুবাথানি বসকাঙ্গই ফাইকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুমিয়া খুমুলংনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রংনগ মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনী মন কি বাত পান্ডা খনাকা পান্ডানী উল হাস্তেফা রংনকি পরিণয় রকবাই কক সাকা তে মন্ত্রী বক্রকি কক নারগী আর নি বরক তামতা মইয়া চাকা আব সংখা আবনি উল হাস্তেফা মোহনপুর রশ্মি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুড়িউই নাইকা তে জুদা জুদা শাকসুকচাক বদলনি আদং রকবাই ককলাম সালাইকা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম অব মিয়া মন্ত্রী বক্রকি মন কি বাত পান্ডাখানাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই আকর্ষণ কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া ভিক্ষিত ভারত নই সাই ব্রৈচিসনি চাসারৈতি সাথানি কামি রকনি সামংনি কক খুরসাখা মিয়া দিল্লি কতাল যুগালি যাক বসং কামি হামক্রাই ককলাম পান্ডাব কক নারক থানি ব অকক সাকা কামি হামক্রাই দরনানি বাকি তাই কামিনি সামুং তাং রায়দানি আজিমুং মথাংনা বাকি ন হাস্তে রকনি রং চুবা চুনক হবই রং সারা সাই বাচি সাইনি রজাকনি ব গবাং বকজাখা হা কতনি কুবুনি আমচাইবাই বাকসা বসং সুচিরিমা সামং বতাং নরগী হাস্তেওব মিয়ানি সিমি চেংখা পলস পোলিও সুচিরিমা তাং বতাং স্রাইরকনি পোলিও কৃই থিনাং স্নামৈ তি সানা বাকি অ সামং বতাং যুগালি জাগৈ দঙ্গো সালথাং জেলানি সালথাং ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টারও হাস্তে বেরামনি মেল ন চেংজাখা তিনি জগন্নাথ দেবনি স্নান যাত্রা আপনি বিশিংতই চেংজাকনাই মতাই জগন্নাথ দেবনি রথযাত্রা স্নান যাত্রা নরগী হাস্তিনি জুদা জুদা জগন্নাথ জিউ মান্ডপ আলাইদাখে মতাইনি যুগালিমুং নাহার জাখা বসকাং জুলাই তালনি জিদক সালমারি ও অঙ্গানো রথযাত্রা রাউন্ড অফ 32 নি কেবেং মংলায় পাইথাক উল চিদক থাইস নামই নাহারকা কানাডা দক্ষিণ আফ্রিকা বাই থংলাইমাও গোল বক্সা তং হালগ স্টিপেন ইউস ইউস্টাকিওর গোল রুমাবাই সাবুকসা গোলনি ফেরবাই কপ্লাই অংখা কানাডা অ কপ্লাই অংমা সেববাই হায়ুং কাপনি নক আউট বেরেমো পুইলা ম্যাচ অ কপ্লাই অংগৈ লাইবুমা স্নামকা কানাডা তে বাবা সেবখাগ খা কুয়ার থংলাইমংনি ইয়াগুলব দক্ষিণ আফ্রিকা হায়ুং কাপনি রাউন্ড অফ 32 ও থংমং পাইখা তাবুক নবার তিবারনি ককতমা বসকাং দামনৈ চিব্রিয় ধলাই উনকৌটি গুমতি সালনি তৈ সালচি সালগ্রা হাংকর ফেরাঙ্কগৈ মারখে গমাংখে ওয়াতিওয়াই মানুহনি হজাক মংরেখা নবার তিবার নাইখং তিনি সালনি তুংমারি তঙ্গৈ মানো সাকাও 34 ডিগ্রি তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 26.9 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো তিনি হর দামসনি তাময় সতী ব্রীচিবাও

শুনলেন, প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা ও কক্বরক সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

0: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। এখন আজকের কবিতা। এ অনুষ্ঠানে আজ অর্পিতা মজুমদারের আবৃত্তি শুনবেন অর্পিতা ঘোষখামার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
1: নমস্কার, আমার নাম অর্পিতা মজুমদার। আমি ঘোষ খামার বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরায় বসবাস করি এবং আমি ঘোষ খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমি ছোটবেলা থেকে কবিতা বলতে পছন্দ করি, তাই আমি আজকে আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতার নাম আমার জন্মভূমি, কবির নাম দ্বিজেন্দ্রলাল রায়। ধন্য ধান্য পুষ্পে ভরা আমাদের এই পশু ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে সেরা। ওই যে স্বপ্ন দিয়ে তৈরি সেই দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খোঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথাও এমন উজ্জ্বল ধারা, কোথাও এমন খেলে দরিদ্র এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে পড়ে। নমস্কার।

আজকের কবিতা আজ শুনলেন ঘোষখামার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী অর্পিতা মজুমদারের আবৃত্তি। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন বসু।

দলঞ্জা পা অনুষ্ঠানে নজরুল গীতি শুনলেন। শিল্পী ছিলেন ধীরেন বসু। এখন শুরু হচ্ছে ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা। অংশগ্রহণে সুর ঝংকার শান্তির বাজারের শিল্পীবৃন্দ।

0: অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: গুরু শব্দটির দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। ত্রিজগতে গুরুর চেয়ে বড় কেউ নেই, তাই তাকেই পরম ভক্তি সহকারে উপাসনা করা উচিত। তাই আমাদের অনুষ্ঠান আমরা গুরুর অষ্টকম দিয়ে শুরু করছি।

এবার আমরা খেলিছই বিশ্বলয়ে গানটি শুনব। আমাদের শোনাবে আমাদের বন্ধু বর্ণাশ্রী। এই গানের মধ্যে দিয়ে কবি যে দর্শনের আলোকপাত করেছেন, তাতে যেন তিনি বুঝিয়ে দিয়েছেন ধর্ম বিষয়ক মানুষের চূড়ান্ত সমাধান স্রষ্টার কাছে। কবি নজরুল ইসলাম মানুষকে দেখেছেন সামগ্রিকতার নিরিখে, ধর্মকে দেখেছেন স্থান কাল নিরপেক্ষতার প্রেক্ষাপটে। ব্যক্তিক স্বার্থ, ব্যক্তিক ধর্ম নজরুল ইসলামের কাছে তাই সুদূর পরাহত হতো।

সংস্কৃত শিব শব্দটি একটি বিশেষণ, যার অর্থ শুভ, দয়ালু ও মহৎ। ব্যক্তি নাম হিসাবে এই শব্দটির অর্থ মঙ্গলময়। প্রকৃতির তিন গুণ অর্থাৎ সত্ত্ব, রজ, তম এর অতীত যিনি, এক কথায় যার নাম উচ্চারণে মানুষ পাপ মুক্ত হয়, তিনি ভগবান শিব। এবার আমরা সবাই মিলে শিব স্তোত্র শুনবো।

অন্ধকারকে যেন করি না ভয়, অন্ধকারেই তো হয় জোছনার জয়। অন্ধকারের কোনো আলো নেই কে বলে, চাঁদ আর তারা সে তো অন্ধকারেই চলে। গভীর ভক্তি ও বিশ্বাস যখন হৃদয়ে সৃষ্টি হয়, তখন সেটা এক ধরনের নিঃশর্ত আত্মসমর্পণই হয়ে থাকে। তখন যে কোনো কিছু আর চাইতে হবে না, কারণ চাওয়ার আগেই তিনি সব চাওয়ার ইচ্ছাকে নস্যাৎ করে দেবেন। যখন জীবন শুকিয়ে যায়, ছায়ারাও গিয়ে আড়ালে লুকায়, বেঁচে থাকার দায়ে যখন আলোর প্রয়োজন, এ যেন হয় তোমার নিজের সাথে নিজের কথোপকথন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি বিভিন্ন ভক্তিমূলক গান নিয়ে। আজকে নটরাজ একাডেমি পরিচালিত শিশুমেলা অনুষ্ঠানে সঞ্চালনে ছিলাম আমি, কুন্তলা, আর আমার সাথে ছিল আমাদের বন্ধু প্রদীপ্তা, স্নেহাশ্রী, অর্জিতা, আবৃতা, নীলাঙ্কনা, অভ্রনীলা, অদিতি, সায়রী, রিয়া, অন্তরা, অঙ্কিতা। শ্রী রামচন্দ্রের কৃপালু এই গানটি দিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

শুনলেন ছোট্ট বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এবারের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে সবাই স্বাগত। ফারুক শেখ ও জারিনা ওহাব অভিনীত এই ছবিতে সবিতা চৌধুরী ও সহশিল্পীর গাওয়া একটি বৃষ্টির গান দিয়েই অনুষ্ঠানের শুরু। ছবি মেরা দামাদ।

এবারের গান আখির কোন ছবি থেকে অনুরাধা পড়োয়াল অমিত কুমারের কণ্ঠে, যে গানে রয়েছে সাত রঙের বন্দনা।

আনছবির গান অভিজিৎ অনুরাধা পড়োয়ালের কণ্ঠে শোনার পর এবার লতা মঙ্গেশকরের কণ্ঠে আশীর্বাদ ছবির একটি বৃষ্টির গান, যে গান সবার মন ছুঁয়ে যায়।

কুমার শানু ও সহশিল্পীদের কণ্ঠে বন্ধন ছবির গান শুনলেন। শুনলেন বৃষ্টির গান, হোলির গান, ভাইফোঁটার গান। এবারের গানটিও আপনাদের ভালো লাগবে আশা করি। ছবি বেখুদি

চাঁদনি ছবির গান লতা মঙ্গেশকর ও বাবলা মেহতার কণ্ঠে শোনার পর এবার আশা ভোঁসলে এবং যিশু দাসের কণ্ঠে ছোটি সি বাত ছবি থেকে নেওয়া একটি গান।

দরাজ ছবির গানটি কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শোনার পর এবার একটু ভিন্ন স্বাদের গান দ্য জেন্টলম্যান ছবি থেকে। শিল্পীরা হলেন এসপি বালসুব্রমণিয়াম এবং চিত্রা। আর এই গানটির সঙ্গেই শেষ হবে আজকের গানে গানে অনুষ্ঠান।

এই গানটির সঙ্গেই শেষ হলো অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ অনুষ্ঠান। শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন দেশবন্দনা।

দেশবন্দনা অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন শিল্পীর গাওয়া দেশাত্মবোধক গান। অনুষ্ঠান সূচিতে এখন রয়েছে সরগম, শুনবেন সেতার বাদন, শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। শিল্পী পরিবেশন করবেন ঠুমরি, রাগ, পিলু।

শেষ হল সরগম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনলেন সেতার বাদন। অনুষ্ঠানের শিল্পী ছিলেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। শিল্পী পরিবেশন করলেন রাগ পিলু। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপর আগরতলা থেকে রিলে করা FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

বাদিও খনাত রুসামুনি ইয়াগুলো হাইন হাইখানা লাইনে আনি মূ স্মৃতি দেববর্মা বাই আনি পারা মালিয়া মুরা ফুঙ্কাহাম ফুঙ্কাহাম নব রুসামুনি ককথাই ফেসবুক থে রুসামু রুসাবনাই ওয়াকিদি দেববর্মা তাই

0: যতনে নজর হানু হাই দিবর কাহাম তাইলাম সকবিরক খাই টাই মারাকে সিং তাকুবুকুসংনো সারা চাবন্দক মেগাহার্স হ্যাফেম জয়ন্তী দাবুক রেডিও কুইস পান্ডা অজর নরক সঙ্গ মাই সালাম পান্ডা অংনাই অজাগাও নরক নরক খানাতক জাগমানী রসামুং খনার জাগলাক পিয়াবা থাসিংগন নরক খানাতক জাগমানী রসামুং খানারে পাইও অবনী আগলো হাইনো হাই দীপনি দামসা দামই থাকে নরক খাই মান ফিউনাই নরক খানাতক জাগমানী রসামুং নরক হামজাকমা সিনি খাতংমা পান্ডা দাবু খুঁকে সিনি পান্ডা আঙ্গই টঙ্গো রেডিও কুইস পান্ডা ফাইডি হিংকে সিনি ও পান্ডান সেগিরে লাই গাইসা সঙ্গমুনি বিসংতি তিনি সঙ্গমুং খেত দৌনাই থানাই বছর হায়াকবা ও বিসি থানাই বিসি বাই ও বিসি ও গনে গথাম বিসি নবই তিনি সঙ্গমুং যে অঙ্গই থাকমানী পাতিমুং রং তৈ টাই ফাইডি হিংকে তাবুক পইলানো সঙ্গাই সিরি ত্রিপুরা হাস্তে খরকসা বড় মানজা পদ্মশ্রী অ্যাওয়ার্ড তাকলাইনি বিসিও সাবমান তাবুং পুইলানী সঙ্গমুং টাই দাকলাইনি বিসিও পদ্মশ্রী অ্যাওয়ার্ড চিনি ত্রিপুরা হাস্তেনি সাব ফাইডি হিংকে অজর ককদুক ফাই টংমা বা ইয়াসা গাইনালাইনাই ককদুক সাবাত হ্যালো হ্যালো আও ফুং কাহাম তাইলাম ছ আইডিপুর কাহাম আকো সাগরি সাবংখা হ্যালো এই তাইসো সাপিগার দে আংখনা সালাম লিয়া তাকো হ্যালো এই নিন ইয়াং নেটওয়ার্ক অফিসার সে খাবি আং না নিন খরাং সরাই সরাই কে ফাই আং এই দংখা এই আসম আসম খরাং খনা ও আসম আসম খনা ইয়া আ ফাইঙ্গু সাপিগার দে এই তাবু খনা কা নিন বুমুং দাম সাগর দি পোজাগানি দা কঙ্ক তাবুং সঙ্গমুং নলে দো নং সাইডে মান সাগ্রদি তাবুং পুইলানি সঙ্গমুং খা চিনি ত্রিপুরা হাস্তে তাকলাই বিশ্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সাব ই তাকলাই বিশ্বনি নরেন্দ্র তো উংসু গিয়া নরেশ চন্দ্র দেবরমা হামবাই বেলাই আও বেলাই হামবাই তাকুক নাই গজরাও যেন পুইলানি সঙ্গমুং সাইমান লাইখা তাকলাই বিশ্ব পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সিনি ত্রিপুরা হাসেনি নরেশ চন্দ্র দেবরমা বংখা কক্র ককতামা ফাইরক তাই এডুকেশন হাইকে রংসৃংথানি বিনি বেলাইখিন কতর কুক বিনি সামুং দো ফারি অজর হাইনি হাই ককদুক দেখেসা আও ককদুক ফাই দংহা হাইনি হাই এসাকে নেলাইনাই অজর ককদুক বা সাবা দংফি হ্যালো
1: ও বাই কোদে পরকাহাম
0: আও দি পরকাহাম লামসগ সাবঙ্গা সাগরে দে
1: ও বাই আন তে করজলাম বিরজা সমবা নরচন্দ্র দপর মতা
0: আও আও বেলাইন হাম বাই দা কো থানাই বিসিওলে সাবমান ছাইগে মান সাগরে দে চিনি তিরপুরা হাসে নে নেও তে খরকচা
1: ও থানা বিসিও দা ওং জাম বিসিও
0: আও দা কো আবু মাইয়া হাঙ্গা চিনি তিরপুরা হাসে ও তাপসু জর তে খরকতাম মানে খরক দাম পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানখা বিশিং তাকলাই কাইসা সেমানো কাইসা উ হামজা কাইসা তো সেমানো সাবু মানখা আও দা হামবাই ফাইডি গজর যেন সাইমান লাইখা তাকলাই বিশি মানাই তো নরেশ চন্দ্র দেবরমা সেমানী সেমানো পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সাব ফাই হানো হাই চিনি অরো নরক ককদুক সবাই দংখা সাবংখা ককদুক ইয়াসা গিনাইলাইনাই ফাইডি হ্যালো
2: হ্যালো
0: লাম সঙ্গে দিফর গাহাম ইয়াফর

0: আগুলো কি ফিল থাংলাই নাই রেসা সঙ্গমনি হাফার ভাই হাজার হাই হাই কক তো কাশা ভাই টংখা কক তো গিয়া সাগ হইন বন দাদা সিদা কেন সঙ্গে নাই লাইছি না হাজার হ্যালো
1: হ্যালো
0: লাম সগতে আইডি ফরক আমি আফার
1: ম্যাডাম গান্ডে মাখ না মানা
0: আর সামুগে নাই মানে যে দীপনি দামসা হাইকে একটা তামই থাকে নি খাটক যা মানে সামু নাই মানে দাখন সাবনকে সাগারে দি হামাই আজরাব কক দবাই গ্রং দি আও হে নর খাই মানে দাবো খেলে রিগু সঙ্গমুং তাই সালাইমুংনি পান্ডা যেফুর দীপনি দামসা তামই থাকুর হুকে নরকনি হামজাকমা চিনি খাতংমা পান্ডা অংনাই পান্ডাও নরক খাই মানাই নরকনি খনাটক জাকমানি কক বরক তাই হিন্দি কক বাই রেসামং ন ফাইদি গজরাও সঙ্গমুং অঙ্গৈ টঙ্গ হাইন হাই কক দু ফাসিং থাকাই লাইনাই কক দু গবা সাবো পাত হ্যালো হ্যালো আও খরং খাই আঙ্গি চমানী বাকে আং কক দুক নি লাইন সাসু উরি রেখা হাইন হাই নিং ফিদে তাই গ্রংগী সাহর দি তিনি নি রেডিও কুইস পান্ড ফাইডে আং সাবুই দাদাক সিদাক সঙ্গে তাবুক নি হেঙ্গেসি নি ত্রিপুরা নি ফাতারো তেকিসা নোটিস হাইনি বিসিংগো টকে নি হাফারো থাকাইছে চিনি বারো হাকতনি বিসিংগো কাইসা বাপ্তা এওয়ার্ড মানাই দঙ্গ আবো ব তকে আ তকে নি বুমুং তামো বাপ্তা এওয়ার্ড মানাই আ তকে নি বুমুং তামো সিনি বারো থাকতনি বিসিংনি ভাই গেজর কক দুঃখ ফাসিং ও ইয়াসাকে নাইলাইনাই সাবো বাত হ্যালো
1: হ্যালো
0: আউ লাম সগতি বরক হামিয়া ফর
1: হামবাই
0: সাবুংকা সাগারে দে
1: রঞ্জন ফাই টংছিরু
0: আউ রঞ্জন বজাগানি সিংকম রঞ্জন
1: দুন্দ্রাই
0: পারানি দা কোন সাগরা দিয়েছি নি বারো থাকত নি বাপদা এওয়ার্ড মানাই আ তকে নি বুমুং তাম
1: পদ্ম এওয়ার্ড মানাই
0: এহি বাপদা বি এ এফ টি এ
1: বাপদা এওয়ার্ড তাকলাই বিছি ও দে
0: এই তাকলাই বিছিনি ন
1: আবো ঠিক ফাইমালি আং
0: মেডাম আও দা কো হামবাই হাজি ইংকে অজরাব তাবুং সঙ্গমুং বাপ্তা এওয়ার্ড মানাই সিনি ভারত হাগতনি বিসিংগো ব তকে আ এওয়ার্ড মান দেখিছে আং সাই খানার নতাই ব অবন পুইলা সিনি ভারত হাগতনি পুইলা অ তকে পুইলা বাপ্তা এওয়ার্ড মানাই সরাইতাই ফ্যামিলি নি নুখুংনি তকে হেনে ভাই হানি হাই কক দু খাসিং থাকাই লাইনাই কক দু গ্রং জাক সাবত হ্যালো লামসগ দি বরক হামিয়া ফর আও সাবং সাগর দি এসান গয়াম পাংনি দা গো সাদি বাপ্তা এওয়ার্ড মানাই সিনি বারো থাকতর নি ব তকে মান আও নি খরং বস্রাই স্রাই ফাইয়াঙ্গি দংখা আও হে হাইন হাই সিনি অ সঙ্গমুং নাই সিনি ভারত হাকুতনি বিসিংগো ব তকে বাপ্তা এওয়ার্ডমান ভাই নরং কক দুক না সিঙ্গি দঙ্গ নরক কক দুক বাইক রেঙ্গি তাই রেঙ্গি সাহরি রেডিও কুইস পান্ডব

আশ্চর্যই খানা তো রেসামুং নরকনা বাইখা ননি গোপাল দেবরমা বাইরে সাবজাক ফাইদেও জরাও হাইন হাই তাই খানা তো রেসামুং সঙ্গ খানা লাইনাই বয়ার জমাতিয়া বাইরে সাবজাক রেসামুং ন

0: তাবুগ আন্দ্র সবাই খেন ফাদার হাস্তে ও রহস জাগী টঙ্গ হই সাইমানো ত্রিপুর কাশিয়া কুইন পাইনএপল ফেস্টিভেল চলিউ টং মানে আবো ব জাগাও তাবুক অঙ্গী টং সে বারো থাকতনি বিশিঙ্গন ত্রিপুরা গ্লোবল কাশিয়া ত্রিপুরা কুইন ফেস্টিভেল তাবুক অঙ্গী টং মানে আবো ব থাই ব জাগাও অঙ্গী টং ফাইন কে হানো হাই ককদুক ফাশিঙ্গ থাঙ্গি নাইলাই ককদুক খরংজাক বা সাবাত হ্যালো হ্যালো ফাইন কে হজরব জন হানো হাই আনি খরং ন খরং ইয়ামর ইয়াসাগি ফাই দমানি বাকে আং লাইন সাসুই রেখা হানোহাই তাইকে সা ককটুক ভাইজাক দম বা ইয়াস কী নাইলাইফিনে অজরাবো ককটুক বা সাবাত হ্যালো আও হ্যালো লামসগো দিপর কামিয়া ফর আও সাবংকা সাগ্রা দি আও আও লামসগো আও জেফ্রু একটা তামুই দামসা তামপুর হংকে হিন্দি ফানো খাই মানে কক ব্রক ফানো খাই মানে ত্রিপুরা কুইন পাইনএপল ফেস্টিভেল দাবুক অঙ্গী টং মানে আবো ব জাগাও অঙ্গী টং হানো হাই ককটুক ফাইজাগং টংখা ইয়াসাগি নাইলাইনাই ককটুক বা সাবাত হ্যালো ফাইন কে ককটুক ফাশিঙ্গ তাই থাঙ্গি নাইলাইনাই কাইসা সঙ্গে আসা গিয়ে হাঙ্কা সঙ্গ তাকে সুমুগ্রগ বা হলাই থাইসিনে ককটুক আসা গিয়ে নাইলাইনাই অঞ্চল ককটুক বা সাবাত হ্যালো
1: হ্যালো
0: লামসগো দীপর কাহামিয়া ফর
1: আও
0: সাবংকা সাগাদি ব্রিজেস দাঙ্কা আও দাকো সাগারে তাবো কুইন ফেস্টিভেল পাইনএপল নি ফেস্টিভেল কুইন পাইনএপল ফেস্টিভেল অঙ্গী টং মানে আবো ব জাগা অঙ্গী টং হি চিনি ত্রিপুরা বিশিঙ্গ ইয়া চিনি বারো থাকো তো বিশিঙ্গ আও দা কন হামবাই ফাইন হেঙ্কে সঙ্গমুং ন আং সাইখানা সিনে সিনি জরাব পাইথাঙ্গি দংখাবা আবংখা মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লি ও অঙ্গী টঙ্গ থানাই 27 জুন নিসিমি তিনি জরাতে আ ফেস্টিভেল অংনাই তাই আবুনে কারিব ত্রিপুরা অংখা চিনি বারো থাকতনি থার্ড লার্জেস্ট পাইনএপল হায়াকে বা আন্দ্র স অংমানি জাগা আও হজরাবো হাইনো হাই সঙ্গ সাইমানকা চিনি ত্রিপুরা গ্লোবলনি কাইসা সিনিজাক পাইনএপল কুইন পাইনএপল ফেস্টিভেল দাবুক সুজরতী মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নে দুয়েলে ও অঙ্গী টঙ্গ ফাইন হিংকে হাইনো হাই তেকিসা সঙ্গমুঙ্গ পাইথাকনি সঙ্গমুঙ্গ থাইসিনে আবুনি আগলো চিনি জরাবো পাই টংখাবা আবুনি আগলো নরক খাই মানে নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা

0: আসলতে খানাটা নরক খাই বাইকা বুমুক পেলিয়া রতন থং জমাতে বাই সাবজাগ্রা সামু ফাই হিংকা অজরাও হাইন হাই দেব নরক খানাটক জামুন সামু খান থাইসান গাইসে গদু গিয়া সাগিনাই হ্যালো
1: হ্যালো ম্যাম
0: লামসগ দীপর কাহাম
1: দীপর
0: সাবুন সাগরে দি
1: বাবুল
0: বিরুলিয়া দা গোসারি নি খানাটক জামান সামু জীবন নি লগিও জীবন রাকেশ সঞ্জয় নিয়ে দা

0: সাজানি বো বো খোনা সাদি ও ও সাজান ও সাজান আবু হুক তো আসি খারি পাই তো ও কী তারজানি দা কথা সিংন আর সামু খাই পাই আর কাসা হসে দিন
1: হিন্দি ফিল্ম
0: জানি দুশ্মন সারি বড় সামু দা আঙার নেই খাত সাই খারি না এ হামাই দিপর কাহাম ফাইদে হাজার হাই হাই সাইমন লাইক সে কুক বাবুল খানাটক জাগমানের সামুং ফাইদে আবন সাইসকাং তাই কক দুগিয়া সাকলিয়া সঙ্গ সামুং খানালাইনে মনোরঞ্জন দেবর মা বাই রেসাব জার সামুং খানা হানি কৈহরকা পূরণ দলপতি জিনিতা কুক

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কাকবরক অনুষ্ঠান এফএম উজ্জন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবারও শুনতে পাবেন কাকবরক অনুষ্ঠান এফএম উজ্জন্ত আগরতলা থেকে। তাহলে বন্ধুরা শুনুন বাংলায় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কার মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকসাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জিয়ান অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত সিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে

জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিময়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2টায়। এদিকে গতরাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

শ্রোতবন্ধুরা শুনলেন সেজুতি অনুষ্ঠানে অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। শিল্পী ছিলেন হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কৃষ্ণ চট্টোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে অর্ঘ্য সেন। শ্রোতবন্ধুরা আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আমি নারী, এই অনুষ্ঠানে সুর মালিকাতে বাংলা আধুনিক গান, শিল্পী চন্দ্রাণী শর্মা এবং মমতা বিশ্বাস। প্রথমে শুনুন চন্দ্রাণী শর্মার কণ্ঠে কিছু গান।

শ্রোতা বন্ধুরা, শুনলেন আমিনের এই অনুষ্ঠানে সুর মালিকাতে বাংলা আধুনিক গান চন্দ্রাণী শর্মা এবং মমতা বিশ্বাসের কণ্ঠে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন প্রথমে বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরেই থাকবে বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান। তাহলে শুনুন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণে রেলওয়ে শোনানো হল বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওতে এখন সময় বিকেল 4:59 হয়ে 35 সেকেন্ড। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: শ্রোতা বন্ধুরা, নীলকেন্দ্র ঠাকুর প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ প্রচারের বিঘ্ন ঘটে আমরা দুঃখিত। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্প আজ রয়েছেন কৃষি আধিকারিক অভিজিৎ দত্ত।
1: নমস্কার, আমি অভিজিৎ দত্ত। আমি বিলোনিয়ার ঋষিমুখ কৃষি মহকুমার অন্তর্গত রতনপুর এগ্রি সেক্টর অফিসার হিসাবে কর্মরত রয়েছি। আজ বিলোনিয়া আকাশবাণীর জীবনের গল্প পর্বে আমি আমার জীবনের একটি স্মরণীয় দিনের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দিনটা ছিল 19 জুন 2024। সেদিন টিপিএসসির এগ্রিকালচার অফিসার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল আর আমি সেখানে প্রথম স্থান অধিকার করি। আমার জীবনে সেই দিনটি এতটাই বিশেষ, কারণ এর পিছনে রয়েছে আমার সংগ্রাম আর দায়িত্বের গল্প। 2022 সালের 14 এপ্রিল আমি আমার বাবাকে হারাই। সেই মুহূর্ত থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, বোনের পড়াশোনার দায়িত্ব নেওয়া, সংসার সামলানো, সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে আমি টিউশন পড়াতাম, যাতে কিছুটা আর্থিক সহায়তা করতে পারি। সেই সময়টা ছিল খুবই কঠিন, কিন্তু আমি হাল ছাড়িনি। প্রতিটি দিন ছিল এক একটি লড়াই, আর সেই লড়াইয়ের মধ্যেই আমি নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলাম। যেদিন আমি নিজের নাম টিপিএসসির মেরিট লিস্টে প্রথম স্থানে দেখলাম, সেদিনের আনন্দ ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মনে হয়েছিল আমার সমস্ত পরিশ্রম আর ত্যাগ সার্থক হয়েছে। তারপর থেকে আমাদের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু হয়। আমার মা এবং বোন আজ অনেকটাই স্বস্তিতে আছে, আর আমি নিজেও ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করতে পারছি। এই যাত্রা আমাকে শিখিয়েছে, কঠিন সময় যতই আসুক না কেন, যদি আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি এবং চেষ্টা চালিয়ে যাই, তাহলে সফলতা একদিন অবশ্যই আমাদের দরজায় কড়া নাড়বে। ধন্যবাদ সবাইকে।
0: শুনলেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ শুনলেন কৃষি আধিকারিক অভিজিৎ দত্ত। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন একই হিন্দি ছবির গান, ছবি পেইং গেস্ট। গীতিকার মজরু এবং সুরকার এস ডি বর্মন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

0: तुम्हारा नहीं है, वल्ला जवाब तुम्हारा नहीं।
1: আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠান শুনছেন একই হিন্দি ছবির গান ছবি পেইং গেস্ট, গীতিকার মজরু এবং সুরকার এস ডি বর্মন। অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা মোশলের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দির ছবির গান। অনুষ্ঠানে আজ শুনলেন পেয়িং গেস্ট ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গীতিকার ছিলেন মজরু এবং সুরকার এস ডি বর্মন।

গাছ আমাদের প্রাণ, তাই গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ থেকেই বৃষ্টি, বৃষ্টি থেকেই সৃষ্টি। একটি গাছ একটি প্রাণ, তাই বেশি করে গাছ লাগান। সবাই মিলে গড়লে বন, থাকবো সুখে অনুক্ষণ। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, নিজে বাঁচো, অন্যকে বাঁচাও।

আকাশবাণী বিলোনিয়া, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শুনবেন লোকসঙ্গীত ও লোকগীতের অনুষ্ঠানে, পরিবেশনায় অর্পিতা বিশ্বাস।

এতক্ষণ শুনলেন পরপর দিনখানি লোকসঙ্গীত ও লোকগীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানের শিল্পী ছিলেন দীপান্বিতা চৌধুরী। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জাক আহম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি ককবরক খতলবাই অওয়াইজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জাক আহম পন্দা খানাই তংনাই যত খাপাং সঙ্গ সঞ্জা জরানি বেলায় বেলায় খা কচুং খা হাম বাইয়া ফার হন আং খা খাইও অনেক খাপাং সঙ্গ যতন ও সঞ্জা জরা কাহাম গ্রহণ তংপাই না হনাই তাই কাহাম না তংপাইথন অবন আং কাইথন ধানে সুরি হন খাপাং সঙ্গ আংবে মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জ মাবাই মঞ্জমালাকে শহর দি মুং তাই নিকুমা তাই শহরদের দিন বনসুক জাকক ও সঞ্জা কাম পান্দাব ওরও দিন তাংমানি তুইমানি ওয়ারমানি খুলমানি চিরমানি খাতিমানি রুংমানি সুরুংমানি নকনকুং খাইমানি বানিয়া খাইমানি ককতাং ককল প্রসম রক বু চুং আওয়াই দঙ কে খাপাং সং তাতা লেরদি আমি মঞ্জহন্দি 8731875545 ও মঞ্জমা বাই খাপাং সঙ্গ তবত ওয়াতিমল হাইফন চিনি হাসতে ওয়াতিমল সকাই ফানো ওয়াতি মার্খে ওয়াইয়া খতাকব ইয়াং আয়াং পিরিং পরই খর খারা ওয়াই তঙ কোনো কোনো জায়গা রূপ রূপ রূপ ওয়া ফানো সাপসাকে থাকি থাকবো অবন বাগুই কাহামকে ওয়াতি তাকবো ওয়াইয়াখু তাকলাই হয়তোবা ওয়াতুই কিছু লেরিনে ফাইয়ানো হনি খাখলায়ু তাবক অজরাও হুকনি তাং তুম বেলাই বাঙি তংখা অজরাও হাতাল মাই কাকরাঙি ফাইকা মাই তাংনানি মাই লগে শিপিং খুল মেখেতুং আমতিরক বজাতের পথ দঙ্গ মেখেতুং বিছুঙ্গি চাকমুরা দঙ্গ খাকলো দঙ্গ জিঙ্গা দঙ্গ আমতিরক নাইজাংনাই দং কাইজাংনাই খাতির জাংনাই অভয় যাদের পথ সমুং দঙ্গ অবপাদেব নগ্ন খুং পান্তরা পান্তির সমুং কুমা দঙ্গ অমতিরং নাইক্রংনা নাঙ্গু অবন লগে যারা খেত খাইনাই বিরক্ত খ্যাত আলতানানি বলং হগনানি তুই রহজনায় গলান খুননানি তুই খাওয়াই তন্নানি বা মাই বসলি খিমানি চারা আনি বাগৈ চারা সামনানি অমতি রোগ জাতির পথ সামু অঙ্গি তংখা তামখায় চারাও মাই বসলি খিমান সকাং পুইলা খ্যাত নসি মফনি না নাঙ্গু মুসুক বাই হিংকাঙ্কে পলাগনি সুখ চুয়াইনাই তুই খাওয়াই তোলা নাম তাবুনি ট্রাক্টর রক বাই হিংকে ট্রাক্টর দিও মানে পাওয়ার টেলার সিভিনো মানে পাওয়ার টেলার বাই পলাশা চুয়াইনাই তুই খানি তো খাওয়াই তোলা নাঙ্গু তুই খাওয়াই তোর মানে হাতি বার্ষা বা হাতি বার্ষা তে খাকসা অংলা হাঁকলাই তুই ফিওগিনাই ফ্রানি তোলা নাঙ্গু ফ্রানি তোলা হাঁকাই জাবরা আচাইনাই সামনি বুসলি দো বলে আবো আচাইনাই আচাইনাই খারাংসাই ফেলা হাঁকে তাইসা হাইনে হাই তুই খাই রুফিদি অবাইকে সালিন সালতাম খাই তো হাঁকলে

아세만이 잡으라 마샴 뭐 속이 되나요? 올라하인 하이데샤 두이 피어기리 피디 두이 피어기리 라한가게 대보제 삼보슬리 동문이 브루고 하인 하이 아사이 피어노 그러니까 아사이 크랑 라한게 대부분은 두이 카위르디 그러니까 쇼보 대보 하이나이 속이 탕 피어노 오버 하이케 와이니 와이탐 카일라 한클레 삼보슬리 바이탕 라한게 대 아숙 잡으라 바사이야 তামাখে ফাতানি তুই রোগ দালা হাঁকে তুই বে কচক ফেমানি সাম রকবো আসাই মানু আয়ং ফাজিং মকল কায়া নাঙ্গু ও অ ফাক নু মাই বুঝু লিখিম না বাকি নাই কাহাম কে চুয়াই নাই হা চুক স্র স্র সাতং নাঙ্গু তুই জরা তুই রুই মানু হা কাহাম আম তুইও মাই বুঝু লিখিম না নাঙ্গু বাক্সা বড় কুবুং খায় মাই বুঝু লিখিবু কুবুং খায় মাই বুঝু লিখিবলা হাঁকলাই আবো মাই চারা হামিয়াং থাঙ্গু সাবং খা নাকি না বুঝলাম মজা নাই হ্যালো হ্যালো লামছাগো হ্যালো খুলম খা সাবং খা দিনী মুং তৈনিক মো শহর দি রাই বিয়াং খাই আবো বিয়াং আম চাইকলাই মান্দাই এরিয়া শহর দি খাপাং বাই তামা সানা মুজুং নু হ্যাঁ সাদি হুম হুম হুম হুম আবন যাবো বেলাই কাহাম নাই দি চারা ন বুড়া খাই নাই তা বর্দি শিখা না না না না মাই চারা নাই দি কুড়ি একুশ দিনই ওলো হাঙ্কাংলাই ও যে মাইসলামনে যে ইয়ারং ফাইমানি আবো ফুইপ্র চই থাংলা হাঙ্কলাই তে ফাইনাল লেরু আবন বাকিনো মানে কুড়ি দিনই সেকাং পনেরো পনেরো সিমি কুড়িনি বিসঙ্গ বড়ি সিমান চাও আবন আবন বাকিনাই ও যে কাতাল খাই ইয়ারুং ফাইমানি আবো চই থাংলাকা ফাইনাল লেরু আবন বাকি নাই বেশি কুলুই হিংকেবো তো ফুইপ্র চই থাঙ্গু বেশি বুড়া হিংকেবো অলপ মাই বসা নাই অং থাঙ্গু হ্যাঁ দিবা হুম হুম হুম বেলাই কাহাম হুম তুই খাই তো খাঙ্কে না যে তাও পাওয়ার টেলার বাই সুয়াই খাঙ্কলাই বহুত যত জায়গা সৈমিয়া কোনা কানি রক তঙ্গু তরুগু খ্যাত আলিগান্ধা রক তরুগু আপনার তানি রেনা নাঙ্গু হ্যাঁ দিবা তাকো গিয়ে না নাঙ্গো তাই নক মুসুক তো না বলে ও মুসকিনো তা খিপ দি মুসকিনো খেত রদি না তাই মাং নিশুক রদি তাম তো বা পারা কামিয়ে তো মুসুক মাং নিমাক থাম রি মানু হ্যাঁ দিবা তো চাকাব রক্ত মনে না বলে চাকাব রক সারি মানু চকাব গন্ধক চারি মানু হ্যাঁ নাই দি চকাব নব চুং ক্রান্তা চার দি বাহিকা চার হিনবা নু শারিক ফাইসিং চকাব ন সই তুবি নাই তুইও চম দি হ্যাঁ স্রাব সারি বারা চমি তল হাঙ্কাঙ্কে অলবন খসাই তুবি নাই তুই ন চখারি রহ দি এনকা ব হরফং তংলাই বলে হরফং তংলাই ব ব ফুমলক নাই ব হ্যাঁ দিবা হ্যাঁ এনকে তাই নি ফুঙ্গ এনকে সম বুতুই কিছা রুই নাই মান খাঙ্কলে বাজার হাতে ও যে কুতুই হামিয়ং থাকমানি কিছা মানাম ভাই মানে আ কুতুই পাইতো নি কুতুই বাই সম বুতুই দালি নাই খরাই রুদি এনকে ব কাহাম কেচা নাই সম তো নগণ সম তো নগণ তঙ্গু রেশন সম্মান থাকো হুম হুম হুম হুম হুম

না, কতই বাজার হাতে লগ যাব ফালতে ফালতে হামি হামি অং থাকা মনামি থাকা এনকা বলতো খিবিছি রবলে এনকা নুবো না সাহিত্য খা নাই মানো নু সেরসা তো বলো হাঁকে মুসুক মা সামা নিবা কি নাই আশো কবং নাইয়া নুবো না তুই বেদা লগিনে সারির দি হ্যাঁ এনকে চেক আপ করান চালা হাঁকে তামং নাই ব বখার আঞ্জাং নাই তুই নুনাই কবাং খায় হ্যাঁ কে অলক বহক বিশুঙ্গ থাঙি ব কিসা কিসাকে ফুমলগনাই বলে ব কি অগনাই চাফ্রাকে চাইখিব বহক পুঙিয়া অলক হে ফুমলগি ফাইউ এনকে নুং হুম হুম হুম হুম সাদে খারাই খাপং সঙ্গে চুং কিসা মকল কাইলা হাঁকে চিনি সামু হমু লাইটে সাইকেল চুং পাইখি মানু হাই হাঁকলাই সামু দেরাও বরং হকমন ফানি নাই ওয়াতুই জর বরং হকল হাঁকে হাঁকে সামু উজগু আশোকলে বলেনিয়া বলং হগি মানো বলং দাকিন চৌ তাই কেসা মন জমা সকাই তো সব অংখানা কিনা যাচাকি মন নজানি হামবাই লামসাগো বহাই তো খাপাং ও মানে ওয়াতি কেরে হিংকে না তাও ওয়াতি মলস ওয়াতি মলস ওয়াতি করে ইয়াং ইয়াং পিরিং পরে রকম দিদ হাই ন চিনি চিনি বরং খেতা পান্থ তো যত হা কুচু কুচু গো ওয়াতি ফাইয়াঙ্ক বড়ি মেয়া বা হাই থাকো আবন আরন বেজবা হ্যাঁ চিনি আগে নে অকরা সাকরা রক আসুক খা ফুলিয়া বা নাইলিয়া বা আঙ্কে বা খেত কাহাম কাহাম বুনিয়া কো থাকবে আঙ্কে বা আয়ং খাতা ফিয়া দেরামাবো তঙ্গু নাই তাও চিনি তাও গবাং সিগলা চালাই রো খা সিলিয়া টাকা সলিয়া তুইনান সলিয়া কক বোখনালাইলিয়া দাংরি দাংরি মানে মানে ব্রুং তংমু তংমু সুজুতা খেত পান্থর চিনি ইয়াকো ফাইবতে তামং সিনেবা হ্যাঁ দেবা তামা সিনাইলিয়া কে এই আবনু অঙ্গ নুগো এই অবস্থা নগরের সে সেখান বিধান নাই অংকে বা অংনে বলে খাসি রেলিয়া নাই পান্ডা খাইমা তো চাবো ন খা সাই তোমান জোড়া খা দেরামা জোড়া যদি কিসা যদি খা তংতলা খা ফুরু হাই দিবা আবার কিন্তু লাই থাকলে তো দেরামা লাই থাকমাসে দেরামা কো অবশ্যই কেফেক মনি তংলাহা তীর জোয়া তংলাহা তীর থুমন সিতাই ওমা সাইসি মালাইলিয়া কে রাং আও এই অবস্থা এনকে তেবুর অং চিনেবা তেবুর অং চিনেবা এনকে আবন বিশিং তুঙু কো তাও তাও হিনে মুখুলি সাসে বন্ধন তঙ্গু উজ্জীবন তঙ্গু আর নালাইয়ানো রুমি আংলাইয়ানো সুমি আংখা হিক সাই থপ থাপ বুলাইয়ানো মানে বকলাইয়ানো

가실리에고 나디 알겠으니 주의주 성록 물어가 소룽말이 그린 바기네 물어가 속 카카말이야 바지니 하스테 아쇼케 필정나이 샤이미엔 바기네 물어 아쇼 샥탈리야 근데 따복도 저도는 녹 부름부름 소룽말이 그런 해야 돼봐 물어 하용 시동 녹아 저기 있어 자 오늘 모바일 바 꼭힐 필라 한 것을 좀 하용 숍 샤이만 예. 아버님 미싱을 좀 지니 갔다 본터 나름에 갔다 이 샤본 두즈바 아따 원진 두자버 안내지는 두셔보 아이 봤어 아하 나디 니니누르 나디 니니 따보 그럼도 있다 거럭사 버럭니 더스카니라 버바감 동 뭐니 부샤막 타몽카 부샤막 타노 박라 하부숭 나이 사리 띵까니 제 칼라 야블레나 그러니까 양부야 양부야는 부르잖아요 농 부샤 파기와노 부샤 파기와노 하하 하바 타몽 럭바 쇼칸케 럭야블레나 কসকমিও খসরি ফাইও আবনু ওয়ানসন না না হুম হুম আ আ হাম ভাই আবনু কাপং সং ওয়ানসব তাই বাড়ি নে গলাইও মানে তাও নাই দি বানিয়া খায়েন থাকে বো দরামা বুই ভাই চাওয়ানো রাং রিয়ং থাঙ্গানো কবনি থাঙ্গানো শান কাং কাছে মুং হাবি অঙ্গানো বুজাক টকজাক সিং টংা নাঙ্গু নগ যদি পুনতক মশা মশো রিলা হাংকেসি হর রক সানজা রক খজাই তরং থাঙ্গানো বা ও চাজানে মানে রক বিথি ফুলিনে সারি রেখায় চাকায় থানো খসাই তেলাঙ্গানো অবহায়ং লয়ু মানে গাহাম রক নগতন খায় তর সতরি দিলাং থাঙ্গু অবহায়ঙ্গু নৌনি ফাতর মানে মাল্লা হাঁকে তো তাই দনমালিয়া কামাই থাঙ্গু অবহায়ঙ্গু চিনি বরক তাবক তো রুংমারি কবং রংখা নব্বই নব্বই রুংমারি কবং দো অংমনে ওলব চিনি তমুং ফিল্মিয়া হাই অবস্থা তমুং সিতরাশি টংলাই টংলাই অবশ্যই হই হই হই খে রং থানো চক নুলাইয়ানো বসি চাই বনি খুড়ি সে তেও চাই ফাইগানো তাই ভাইকে চাছি বা বুইবা বখল গনংবা বুই নাই দো আনবাই মানে আনবাই আনি ওয়ালাই দিয়ে নাই ব্রক কচার চাই দু তামব্রুম তো দোসরি মাই বলে না চুং তাম সিসে অংবা চুং সিজালা কাত হাই নাকি বলে না চুং সিজেন বাকি সে অব হাই বলে বেফর সিসেলাই তো সাই মালিয়া রাজনীতি হিলাইয়ানো পার্টি হিলাইয়ানো আর যে ফাইমানি কিসে আবনো শেখলাইয়ানো জ্বালাইয়ানো বুলাইয়ানো বন হাই হাইনো বসিতরা অঙানো এই অবস্থা কে যারা সেবক খাইনাই শহর কত নাই কবং মানু যত ইয়া থমছক ইয়া মজম বরগনু যে চিনি যাইতে গুসে চেলিয়া হাফনি বরগনু খাই লাসিম ফাই থাংলা হা ব্রুনু ইয়াকসুরিয়া কে লামা মাইয়ং থাঙ্গু আবো কাইসা দারামা দঙ্গু আবো হাই কে তামাখাসিনি বসং উজক নেবা মানে আবনু বনামা সিংচাং খ বাহাইকাছিনি বসং উজক নাই চুংবা তামো বুবে কুসুব জাগিন দে তংসিনাই আনি খা খাও তাগো ককবং তো সাইমানিয়া ককবং সালা হাঙ্কে দারা মংসি ফাইও অবহাই সানান থাঙ্কলাই তো আগে রগলে হর কসম লগ লামা কাসই ফোন বু তাবুকলে হর কসমিও সালসি পতপ ফিরি পাই নাই অবহাই বুতঙ্গ তাবুক যারা অবহাই দারা মা ফাই দেখা বাহাই কেব চালাই নাই গাবন খাপং সঙ্গে আমি মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জ মালাকে সাহর দিয়ে বহাই দিন মঞ্চা কক যাদের পদ অপান্দাব চুঙ্গ বহাই কেন সালাই নেই কিসা দে চিনি বসঙ্গ চুং কিসা শাখা দিছে দিছে দিলাম মনে অবনাই লাই আনো যে কোনো সামনি ওয়াতিন মল তাবক নাই টাঙানি তুইনানি অবহাই তাবক খাতি না রাখাইছি টাং খাইছি অল নক মচম চা ফাইনানি কে কিসা কিসা টং মূ চামু নাই চুং টক টক নাই চুং টক রিখে তঙিয়া বলে না বনি তাকুক বা টংজনে নক ফুফুল ফবল খাই তোলা নো টক হিবাই বুলজাগি টংলা হাকে বেমার ফাইনাই নো বন চার মানে চার দোকান কাহামো নাই তাই বন চার মানে জেরা খাচারও থাই আর থাইবো কাহামো নাই তাই বনি টং থাই থাইবো কাহামো নাই ফুফুল ফবল তো নাই
কে অবনল তুই নুমনি তুই কাহম খানা নামাই কে জং তো হাই লঙ্কানো জে তো আবন রুং কে বসে বেমার বেমান যাগু তখন সালবাই থাম রাজানা রাজানা নাগো এঁকে নু তাল থামুখানি ফালিখি মানো নসু কংসার নাই আসু নি তক তক তর নাই অবহাইন পুন চুং পাড়া খামের পুন রি মানো কোনো দারামা করি মুরগী চারই নে চুং পুন রি মানো মুসুক রি মানো মুসুং তো খিপজনে করি মুসকি যাতে বস সামগ নাঙ্গু হ্যাঁ অবহাইকে চুং নক নক মুজুক মানো তামখা এই যে লামা মালাকে পুন খসাই থাং থাকা কাবো তো দারামা বলে লাসে বা সিংসা অবহাই ফাই কে যারা তুই থারি ও আরি নাই অব্র বহাইনো হরক খকসাই খকসাই তলাম থাঙ্গু চাই খিবো তলাম ফালি খিবো যে খাইনাই বাবো তো খাইনাই মুসং থাঙ্গু অবহাই নক যাবো কে যতন খা শিউনাই সিসা লাইনাই টাকলাইলে হাঙ্কে তো অবহাই কক গিয়া আগে তো অকরা চাকরান কক খা লাইও মানে দৌলাইও তাও তো মানে মাসে করি খাঙ্কে বা তাই তামং সিনাইবা তামাকে অকক সান লাইও তিনি যে তং সিতরা তংনাই ব কিসা কিসা কিসা লাগে ব যখন সাকরা অং ফাইনাই হ্যাঁ অকরা অং থাংসিনাই বনি বসাপতি তরি ফাইসেনাই বসে হামিয়াকে বনি বসাপসু খাওয়াইবা বনি বসাতে বসে বেশি অংনাই মার অংনাই তখন তো মংনাই অবহাই বা কামিনি খরকসা দেরা মুং ফাইলা হাঙ্কে পাড়া কামিন সিমুং হামিয়াং থাঙ্গু পাড়া কামিনী বরং মুক্তরি হরনি মুক্তরি হামিয়াং থাঙ্গু সালনি চামুং দেরাই থাঙ্গু তামুং দেরাই থাঙ্গু বন তামুঙ্গি দেরা খাব নাই নগি আমি সাই বুজগি তুমি খাই তো চাবনু অবহাই কে খাপং সং মঞ্জ হন্দে আং ভাই 8731 8755 4 5 মঞ্জমা ভাই কে মঞ্জমা মাইয়া খুব আর সামনে তাংসা খাইমানা নাগে না

খাপং সঙ্গ সামুং নাইটক মং নাইটক মনু কাইসা মানজুম সবাইকে সাবং খান্ডাই কেন হ্যালো লমসগো হ্যালো খাপং নাম খাই দে হ্যালো হ্যালো হ্যালো খাপং খাও দে নুং মানজনা মুসুকে মানজু দিকে হামকে কক সাদি বো মধ্যে মানজনা মুসুক মানিয়া বো দার আর মানসি বনি মানজমা নম্বর খা 8730894685 আং তাছাপিউ 8730894685 বো আসলে দার আর নম্বর সে মানজমানি কেনাইকেন আর সামুং সামনি খাইবন

0: কাপাংশং অসুজিরা খনাপেখা আকাশবাণী মিলনীয় কেন্দ্রনি ককবুড়া খতলবাই আওয়াজাক লাইভ ফোন ইন টক শো সঞ্জাক হম পান্দা বসকানি হাতি বেলা তাই হয় না কিবিল ফিয়ানো ও পান্দা তুই নে যত না খাকসুং খা হাম বাই আকাশবাণী মিলনীয়া এবারে শুনবেন অনুষ্ঠান খেতে খামারে খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে বলবেন ধলাই জেলার কৃষি উপ অধিকর্তা শ্রী সুব্রত সরকার
1: আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি উপ অধিকর্তা সুব্রত সরকার।
2: নমস্কার,
1: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: থ্যাংক ইউ।
1: আমাদের আজকের আলোচনার বিষয় ফসল বীমা যোজনা, যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হিসেবে আমরা জানি, যেটা শুরু হয়েছে আরো দীর্ঘ 10 বছর বা 12 বছর আগে থেকে, আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন।
2: আগের থেকে শুরু হয়েছে।
1: তো এই প্রথম প্রশ্ন যেটা আসতে পারে যে কেন কৃষকরা এই যোজনা করবেন বা এই বীমা করবেন,
2: এটা সহজ কথায় ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা।
1: আচ্ছা,
2: আমরা নিজেরা মানুষরা নিজেরা নিজেদের ইন্স্যুরেন্স করি, বীমা করি।
1: তাই
2: কেন করি? যখন আমরা কোনো কারণে কোনো ক্ষতির সম্মুখীন হই, কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, কোনো বিপর্যয়ের সম্মুখীন হয়, যাতে আমি নিজে ক্ষতিপূরণ পেয়ে যাতে আমার ফ্যামিলি উপকৃত হয় এবং সেটা দিয়ে যাতে এটাকে রিভাইভ করে নিতে পারে। তদ্রূপ গভর্নমেন্ট অব ইন্ডিয়া চিন্তা করল যে কৃষকরা প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর নির্ভর করে, প্রাকৃতিক আবহাওয়ার উপর নির্ভর করে চাষবাস করছেন, দীর্ঘদিন ধরেই করছেন। তো প্রকৃতি প্রতিনিয়ত চেঞ্জ করে, চেঞ্জ হয়, অনেক সময় তার রৌদ্র রূপ দেখায়, বিভিন্ন কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়, ফসল নষ্ট হয়ে যায়, ফসল একেবারে ওদের যেটা এই ইনকামের উপর নির্ভর করে তাদের পরিবার প্রতিপালন করা, সেটা একবারে ক্ষতির সম্মুখীন হয়ে ওরা কোথাও যাওয়ার জায়গা থাকে না। সেই জন্য 2001 সাল থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু হয়েছিল। এখন এটা কালক্রমে বাড়তে বাড়তে এখন এটা একটা বিরাট রেভলিউশনের আকার নিয়েছে। প্রত্যেক রাজ্যেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্গত কৃষকরা আসছে। ফসল বীমা হল ওনার যে ক্রপ, যে ফসল, ওনাকে বিমাকৃত করা, যাতে প্রাকৃতিক বিপর্যয়, আগুন, বন্যা, ধস বা যে কোনো কারণে রোগ, পতঙ্গ, কীটনাশক আক্রমণ হলে যদি সে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়, সে যাতে ওই ক্ষতিপূরণটা পায়, বীমা করে নিলে সে ক্ষতিপূরণটা যাতে পায়, সে কারণে ফসল বীমা করা।
1: আচ্ছা আচ্ছা, আমরা যেমন শরীরের আমাদের নিজের নিজস্ব বীমা করি, যে আমার অবর্তমানে যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে, ঠিক তেমনি কৃষকরা যারা মাঠে চাষ করছেন, ফসল উৎপাদন করছেন, তাদের ফসলের যে কোনো কারণে হতে পারে, প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো কারণে রোগের দ্বারা যদি ফসল নষ্ট হয়, তাহলে সেই ফসলের টাকা যাতে তারা পেয়ে যান, সেই জন্যই সেই
2: বীমা করা।
1: এবং এই বীমা করার ফলে কৃষকরা মানে নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদের যে টাকা খরচ হয়েছে, যদি কোনো কারণে নষ্ট হয়, সেই টাকা তারা ফেরত পাবে,
2: ফেরত পাবেন। এখন যেটা নিয়ম হচ্ছে, আমরা কৃষকরা ফসল করি, আমরা জানি না কখন বিপর্যয় হবে। তো এই কারণে কৃষক যখন থেকে একদম বোয়াই মিন্স সোয়িং টাইম, যেখান থেকে ধানের বীজ ফেলছে,
1: আচ্ছা,
2: ওই দিনের আগে থেকে উনি ওনার জায়গাটাকে বীমার আওতাধীন নিয়ে আসতে পারেন। যেমন আমাদের এখানে আমন ধান শুরু হবে একটু কয়েকদিন পরেই, জুন জুলাইতেই, জুনের শেষের দিকে মানুষে জ্বালা তৈরি করে নেয় এবং জুলাইতে এবং অগস্টের মাঝামাঝি পর্যন্ত পুরোপুরি চাষবাস করে নেয় ধানের। তো 31 জুলাই পর্যন্ত কাট অফ ডেট আছে, আপনি ফসল বীমা যোজনাতে আপনার ওই জমিটাকে অন্তর্ভুক্ত করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি যত ফসল চাষ করছি সবগুলি কি বীমা করতে পারবো? না এটা করতে পারবেন না, কারণ গভর্নমেন্ট বিভিন্ন রাজ্যের গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ফসলকে নোটিফাই করেছে। নোটিফাইড ফসল যেগুলি আছে সেগুলিকেই আপনি ফসল বীমা যোজনাতে আনতে পারবেন। সেটার মধ্যে আমাদের ধান রয়েছে, খরিফ ধান, বড় ধান, যেটা আমাদের এখানে মুখ্য ফসল, এটা আপনি করতে পারবেন, যত খুশি করতে পারবেন। আর আছে আমাদের এখানে বড় সিজনে মুখ্য একটা ফসল আছে আলু, সেটাতে সেটাকে আপনি করতে পারবেন। এছাড়া আছে টমেটো, ফুলকপি, তরমুজ, বেগুন, এই পাঁচটা ফসল হর্টিকালচারের। আর আমরার ধান, এটা আমি ফসল বীমা যোজনা। বাকি ফসলগুলি সরকার নোটিফাই করেনি, কারণ এগুলি মানুষ মুখ্যরূপে করে না। মুখ্যরূপে যে ফসলগুলি করেন সেগুলিকে ফসল বীমা করতে পারবেন। এখন ফসল বীমা করার জন্য আপনি কি করবেন? ফসল বীমা করার জন্য কৃষকরা ওনার আবেদন অনলাইন পোর্টালে, ফসল বীমা যোজনার পোর্টাল আছে, সেখানে গিয়ে নিজেও করতে পারেন, অথবা উনি কোন সিএসসি, আমরা কমন সার্ভিস সেন্টার যেটাকে বলি, সেটাতে গিয়েও করতে পারেন। কারণ সবগুলি কমন সার্ভিস সেন্টার ম্যান্ডেট দেওয়া আছে তোমাকে কৃষকরা এলে করে দিতে হবে, এবং সে তাও ফ্রি অফ কস্ট করে দিতে হবে।
1: আচ্ছা আচ্ছা।
2: তো অনেক সময় আমাদের কৃষকরা ওই সবগুলিতে না গিয়ে সরাসরি কৃষি দপ্তরের কাছে আসে, সেটাও আপনি কৃষি দপ্তরের কাছে এলেও কৃষি দপ্তরকেও ম্যান্ডেট দেওয়া আছে যে আপনি কৃষকরা এলে, যেহেতু কৃষকরা নিজেরা করতে পারছে না, আপনাকে ফসল বীমা যোজনাতে বীমাকৃত করার জন্য ওনাকে সাহায্য করতে হবে। এখন এই বীমাটা করবে কে? কতগুলি কোম্পানি এর জন্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া অধিকৃত করেছে। যেমন আমাদের এখানে কাজ করেছেন এগ্রি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে এইচডিএফসি আর্গো, বাজাজ এলায়েন্স, টাটা এআইজি, এই ধরনের আরো আছে, আপনি যেটাতে খুশি চুজ করতে পারেন। আর যদি দপ্তরের মাধ্যমে আসেন তখন গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ওটার সঙ্গে করতে হবে। তো এবছরের এগ্রিমেন্ট এখনো হয়নি, হবে, সেটা আপনারা সময় মতো জানবেন। কিন্তু মূল রূপে যে কোম্পানিগুলি কাজ করছে সেটা আপনি যদি অনলাইন নিজে নিজে করেন বা সিএসসির মাধ্যমে, যে কোনো কোম্পানির মাধ্যমে আপনি করতে পারেন, এইচডিএফসি আর্গো, ইফকো আছে, চোলামন্ডলম আছে, বাজাজ এলায়েন্স আছে, রিলায়েন্স আছে, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স আছে, এইসবগুলি ফসল বীমা যোজনায় ইয়ে করে। তা আপনি কি করবেন এটার জন্য? আপনার জমির কাগজপত্র, যতটুকুই জমি আপনি যে ধান চাষ করছেন জমির কাগজপত্র আপনাকে দিতে হবে, তারপরে আপনার আধার কার্ড দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে, এই জিনিসগুলির সঙ্গে আপনার ফটো, এইটা আপনার দিতে হবে। তো এখন আপনি যখন আপনি এগুলি নিয়ে দিলেন তখন আপনার ওই সাইটে আপনার ইয়ে হবে, রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হয়ে আপনাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনাকে দিতে হবে। প্রিমিয়ামটা কত হয়? যেমন আমাদের আউশ পেডি, আমন পেডি, এটার জন্য সাম এসিউড হয় 56,104 টাকা আমন পেটির জন্য, আউশ পেটির জন্য। আমন পেটির জন্য 60,921 টাকা হচ্ছে সাম ইস্যুড, এবং বড় পেটির জন্য 61,715 টাকা হচ্ছে সাম ইস্যুড। এগুলি 2% হারে আপনাকে প্রিমিয়াম দিতে হবে। তো এগুলি 2% পার হেক্টরের কথা বলছি, প্রতি সোয়াছয়খানি হিসেবে। এখন আপনাকে যখন এই প্রিমিয়ামটা দেবেন সেটা কানিতে 210 টাকার মতো আসবে। সেটার মধ্যেও ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের বিশেষ করে গত বছর পর্যন্ত যেটা দিয়েছে, গভর্নমেন্ট সাবসিডিও দিচ্ছে এটার মধ্যে, সে সাবসিডিটা প্রায় 200 টাকা দিয়ে দিচ্ছেন গভর্নমেন্ট, আর কৃষক শুধু 10 টাকা দিতে হয় প্রতি কানিতে। তো 10 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং আপনি সাম ইস্যুড কত পেতে পাচ্ছেন? 56,104 টাকা যদি আপনার ফসল নষ্ট হয়। হ্যাঁ, ফসল নষ্ট হওয়ার ক্ষেত্রে কতগুলি টার্মস এন্ড কন্ডিশন কোম্পানিরা, ইন্স্যুরেন্স কোম্পানিরা ফিক্স করেছে, সেই টার্মস এন্ড কন্ডিশনগুলিকে আপনাকে দেখতে হবে। যেমন আপনার এখানে পোকায় আক্রমণ হলো, আপনি বললেন আমার ফসল পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে, তো সেটা বললেই হবে না, এভিডেন্স পুরো লাগবে। এবং পোকা যদি আক্রমণ হয়, যেটি সেটা আপনার নেগলিজেন্সির কারণে হয়, তাহলে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। কিন্তু সেটা যদি প্রাকৃতিক কারণে হয়, তাহলে সেটা শুধু আপনার এখানে নষ্ট হয়েছে এমন নয়, আপনার আশেপাশে এলাকাতেই আক্রমণটা হবে, তখন দপ্তরের আধিকারিকরা সেটা সার্টিফাই করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা সার্টিফাই করবে, এবং ওরা ডিক্লেয়ার করবে যে এটা না, এটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়েছে। তখনই আপনি ক্লেম করবেন, এবং ক্লেমটা 72 ঘন্টার মধ্যে পোর্টালে আপনার যেতে হবে 72 ঘন্টার মধ্যে। পোর্টালে আপলোড করবেন ফটো সহ এভিডেন্স সহ, আপলোড করার পরে কোম্পানি এটা অ্যাকসেপ্ট করবে, করে কোম্পানি নিজের পার্সোনাল দিয়ে এখানে আবার ভেরিফিকেশন করাবে। ভেরিফিকেশন করিয়ে যদি দেখে যে না ঠিক আছে যেটা আপনারা ক্লেম করেছেন সেটা ঠিক আছে, তাহলে এই সাম এসিউড পুরাটা আপনি পেয়ে যাবেন। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা জিনিস, যদি আপনার প্রাকৃতিক কারণে ব্যাপক এলাকাতে কোনো কিছু হয়নি কিন্তু ক্ষতি হয়েছে, তাহলে আমরা দপ্তরে যারা আপনারা কৃষকরাও দপ্তরের সঙ্গে যারা কাজ করছেন, আমরা আপনারা জানেন আমরা প্রত্যেক বছর ফসলের যখন পাকার সময় হয় ক্রপ কাট এক্সপেরিমেন্ট, মানে আমরা কব এই এলাকাতে ফসলের উৎপাদন কত হয়েছে সেটার এক্সপেরিমেন্ট করি। সবাই এটা ম্যান্ডেটরি। এবার ক্রপ কাট এক্সপেরিমেন্টগুলি এখন আমাদের বাধ্যতামূলকভাবে ফসল বীমা যোজনাতে আপলোড করতে হয়। এবার এই ফসল বীমা যোজনাতে যেহেতু আমি বলছি 2001 থেকে এটা শুরু হয়েছিল, প্রত্যেক বছরের যে উৎপাদন সেটা রেকর্ডেড আছে। ধরুন বিগত 3 বছরে আপনার প্রতিকানিতে 10 মন করে ধান হয়েছে। এবার এবছর যেটা ক্রপ কাট হলো, দেখা গেল গত 3 বছর লাগাতার 10 মন করে হয়েছে, এবার আপনার হয়ে গেছে এটা 7 মন, তার মানে আপনি 3 মন আপনার লস হলো। এই লসটা আপনি ক্লেমও করতে হবে না, এই যে আপনি ইন্স্যুরেন্স করলেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এভাবে আমাদের এখানে দক্ষিণ ত্রিপুরাতে বলুন প্রচুর ফার্মার্স, অনেকে বলতে পারে না স্যার এসে জিজ্ঞেস করে স্যার আপনার আমার টাকা ঢুকেছে কিসের জন্য ঢুকেছে জানি না, ওই কারণেই আপনার ঢুকেছে, আপনি ইনস্যুরড হয়েছেন, আপনার ফসলের উৎপাদন কমেছে, আপনি টাকা পেয়েছেন। এটা এটা একটা দিক।
1: আমার উৎপাদিত ফসলের যে রেকর্ড সেটা কিন্তু বিগত কয়েক বছর ধরে এটা আপলোড থাকতে হবে,
2: এটা আপলোডেড আছে, অলরেডি আছে। আমরা পুরা রাজ্যেরই, শুধু ডিস্ট্রিক্ট বললে ভুল হবে, পুরা রাজ্যেরই ফসলের উৎপাদন কোন এলাকাতে কতটুকু হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাধ্যতামূলকভাবে আমরা আপলোড করে দিই, আমরা রাখি। রাজ্য সরকার বিভিন্ন জায়গা সময়ে বিভিন্ন জায়গাতে এটা প্রতিফলন করতে হবে যে ত্রিপুরাতে ধানের উৎপাদন কত হচ্ছে, কানি প্রতি কত হচ্ছে, হেক্টর প্রতি কত হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমাদের দেখাতে হয়। সেই জন্য আমরা এটা আপলোড করে রাখি এবং এই ডাটা সর্বত্র আছে এবং এই ডাটাই ফিক্সড হয়ে গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ ডাটা থাকে। এবার আমরা এই বছর যেটা করছি সেটা আবার আপলোড করি। যখন দেখা যায় আমি ব্যক্তিগত কৃষক, যদি আমার এখানে গতবার 5 কেজি হল, এবার 3 কেজি হল, গত 3 বছরের এভারেজ 5 কেজি ছিল, এখন 3 কেজি হল, অটোমেটিক এটা প্রুভ হয়ে গেল যে এবছর ক্ষতি হয়েছে। তো আপনি ওই হিসাবে আপনার ক্ষতির ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। আর সম্পূর্ণ যখন নষ্ট হবে সেটা আপনাকে বিভিন্ন এজেন্সি দ্বারা ডিক্লেয়ার করতে হবে যে ইট ওয়াজ এ ডিজাস্টার, মানে আমাদের ডিএম এবং অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকার ঘোষণা করবে। যেমন গত বছর ফ্লাড,
1: এই ধরনের কোন লক্ষণ বা সমস্যা দেখা দিলে লগে লগে কিন্তু তারা যে কৃষি দপ্তর রয়েছে কৃষক বন্ধুরা সেখানে গিয়ে দেখা করবেন বা মাঠ পরিদর্শনের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হবে।
2: হ্যাঁ, আমাদের প্রত্যেক গাওসমাতে আমাদের বিএলডব্লিউ গ্রাম সেবক কেন্দ্র আছে এবং কোন কারণে যেমন এই রিসেন্টলিও কিছুদিন আগে গরমের মধ্যে হঠাৎ করে 4-5 দিন যে বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু দপ্তর থেকে নির্দেশ পরের দিন সকালবেলায় যে ক্রপ লস অ্যাসেসমেন্ট আপনারা করুন, তো আমরা করেছি।

0: গ্রামে গ্রামে গিয়ে ক্রপ লস অ্যাসেসমেন্ট করেছি, সেগুলি আমরা পাঠিয়েছি। তো সেখানে এখন যে এবার যে বৃষ্টি হয়েছে সেটাতে ধানের বেশি এফেক্ট হয়নি, সবজির ক্ষেত্রে এফেক্ট হয়েছে। তো সবজির ক্ষেত্রে আমাদের সব সবজিগুলি এখনো নোটিফাইড নয়, কিন্তু যে সবজিগুলি নোটিফাইড, যদি কেউ সামার টমেটো করে থাকেন বা সামার কলিফ্লাওয়ার ক্যাবেজ করে থাকেন, সে সামার ক্যাবেজ কলিফ্লাওয়ারের যদি ক্ষতি হয়ে থাকে সেটা অটোমেটিক ওই যেভাবে বললাম সেভাবে সে ক্ষতিপূরণ পাবে। আর যদি গভর্নমেন্ট এটাকে ডিক্লেয়ার করে দেয় যে না সাপোজ যে ত্রিপুরা বরপাতরি এলাকা পুরা ফ্লাডে নষ্ট হয়ে গেছে, ডিজাস্টার হয়েছে, যদি ডিক্লেয়ার করে দেয় প্রশাসন, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বাধ্য থাকে। ওই যে সাম এসিউড যেটা আছে,
1: আচ্ছা,
0: যে প্রতিখানিতে আপনি ইন্স্যুরেন্স করলেন আপনার 10 টাকা, সরকারের 200 টাকা,
2: খরিফ ফসলের ক্ষেত্রে 2%, রবি ফসলের ক্ষেত্রে 1.5% এবং বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে 5% প্রিমিয়াম সরকার বহন করে।
0: হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম এটা প্রিমিয়াম দিতে হয় এবং প্রিমিয়ামটা 1%
2: সরকার বহন করে,
0: সরকার বহন করে।
2: সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে স্থাম ইস্যুর যদি কত জানি বললেন,
0: যেমন
2: একখানি হিসেবে না, সোয়াছয়খানি হিসেবে,
0: সোয়াছয়খানি হিসেবে, যেমন পটেটোর ক্ষেত্রে 89,901,
2: আচ্ছা,
0: 79,901 টাকা, তো সেটার ওই যে আমার 5% আলুর ক্ষেত্রে 5% প্রিমিয়ামটা দিতে হবে।
2: তো আমাদের এই দক্ষিণ ত্রিপুরাতে, বিশেষ করে আমি দক্ষিণ ত্রিপুরার কথাই বলবো, কিন্তু আলু চাষি কিন্তু ব্যাপক পরিমাণে চাষ করেন এমন আলু চাষী রয়েছেন।
0: হ্যাঁ, আমাদের জলাইবাড়ি এরিয়া, বাগাফা এরিয়াতে প্রচুর পরিমাণে চাষ করেন, এবং এখানে আমরা সচেতনামূলক প্রত্যেকবারই সচেতনামূলক ক্যাম্প করি, বিভিন্ন আমরা কিষাণ রথ চালাই যে আপনারা ফসল বিমার আওতায় আসুন। তো আমরা দক্ষিণ ত্রিপুরাতেও আলু চাষিরা ব্যাপক সাড়া দেয় এসেছে, কিন্তু ধান চাষি সবচেয়ে বেশি এটার আওতায় আসে। আলুতে একটু প্রিমিয়াম বেশি বলে, যেমন 5% হিসাব করলে দেখতে পারেন, একটু বেশি বলে অনেকে আসতে জানে, তারপরেও আমরা এটা করাতে চেষ্টা করি। তবে আরেকটা ইস্যু আছে ইন্স্যুরেন্সে, সেটা হলো যদি কেউ কেসিসি বা কোনোভাবে ঋণ নিয়ে চাষ করেছেন,
2: আচ্ছা,
0: মানে ঋণ নিয়ে চাষ করেছেন, ব্যাংক কিন্তু ম্যান্ডেটরি আপনাকে ইয়ে করে দেয়, মানে আপনাকে যে ঋণ দিচ্ছে সেটার মধ্যে প্রিমিয়ামটাও ওরা ঢুকিয়ে দেয় এবং আপনাকে একদম 100% সার্টেন ইন্স্যুরেন্সের আওতায় এনে দেয়। ব্যাংকের ঋণ ইন্স্যুরেন্স ছাড়া হবে না, ওরা ইন্স্যুরেন্স করে দেয়। এবং যদি আপনার ওই ব্যাংক লোনের মাধ্যমে যে চাষ করেছেন সেটা ক্ষতিগ্রস্ত হয়, ব্যাংকই সেটা আবার, আপনাকে কিছু করতে হয় না, ব্যাংকই সেটা আবার ওই
2: সেই অবস্থাতে কৃষক ভাইদের কোন প্রিমিয়াম দিতে হয় না,
0: সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই ব্যাংক নিয়ে নেয়, কৃষকরা কিছু করতে হবে না।
2: আচ্ছা আচ্ছা,
0: এটা ইন্স্যুরেন্স ওরা ম্যান্ডেটরি করে দেয়।
2: কেসিসি লোন নিয়ে যারা চাষ করছে,
0: এটা যেমন আমরাও যদি ব্যক্তিগত কোন লোন নিই, আমরা মানুষ হিসাবে আমরা লোন নিই, এখন ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, ওই ধরনের এটাতেও ইন্স্যুরেন্স 100% ম্যান্ডেটরি।
2: আচ্ছা আচ্ছা,
0: এখন আপনাদের ব্যাংক যখন ঋণ দিচ্ছে তখন আপনাদের ওই কাগজগুলি নিয়ে নিতে হয় যে আমার সাম ইস্যুড বা ইন্স্যুরেন্সের জন্য আপনি কত কেটেছেন আর আমাকে ঋণ কত দিচ্ছেন, সেটা দিয়েও দেয়, এখন না বললেও দিয়ে দেয়। তো আমাদের কৃষকদের আমার এই বার্তা যে আপনারা 100% সবাই ফসল বিমা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা করুন, কারণ প্রকৃতি এখন দিনে দিনে বিভিন্ন বিপর্যয় দেখাচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, সে কারণে আপনাকে
2: কখন কি ধরনের আবহাওয়া সৃষ্টি হয়, কখনো ফ্লাড, কখনো খরা,
0: কখনো
2: যে কোনো কারণে ফসল নষ্ট হতে পারে। যারা বাণিজ্যিক ভাবে চাষ করছেন, তরমুজ করছেন, আলু করছেন,
0: তরমুজ আমাদের আওতায় আছে,
2: ধান চাষ করছেন, ছোটখাটো ফসলের দরকার যদি না থাকে নাই করলেন, কিন্তু বড় ফসলগুলি আপনারা যা করছেন, যে সুবিধা রয়েছে ফসল বিমা যোজনা, সে যোজনার আওতায় আসলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের কষ্টার্জিত যে ফসল বা অর্থ তা নষ্ট হবে না। তো কৃষকদের, সাধারণ চাষীদের একটা প্রশ্ন থাকে যে আমরা কোথায় যাব, কি কি কাগজপত্র নিয়ে যাব, বা কিভাবে প্রিমিয়ামটা হিসাব হয়, তাদের ক্ষেত্রে সেই ব্যাপারে কোনো মানে চিন্তা করার কোনো ব্যাপার থাকে না, যদি তারা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে বা সিএসসি সেন্টারে যায়, সেখানে যে প্রিমিয়াম লাগবে সেটাও তো নির্ধারণ করা থাকে, এমন নয় তো যে যার থেকে যেভাবে নিতে,
0: না না, সেটা একদম নির্ধারণ করা থাকে, ওয়েবসাইটে গেলে উনি নিজেই দেখতে পারবেন, প্রিমিয়ামও নির্ধারণ করা থাকে, সবকিছুই নির্ধারণ করা থাকে। এবং কৃষি দপ্তর যখন, কৃষি দপ্তরের মাধ্যমে করানো হয়, তখন আমরা অবশ্যই কৃষকদের বেনিফিটটাই বেশি দেখি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের নয়, ওরা বাইরে থেকে ব্যবসা করতে আসে, আমরা চাই আমাদের কৃষকরা যাতে ওই সুবিধাটা পায়, সেজন্য আমরা অন্য কোনো কিছুতেই আমরা প্রচ্ছন্ন দিই না, আমরা কৃষকদের বেনিফিটটাই বেশি দেখি। সুতরাং কৃষকদের ভয় করার কোনো কারণে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে বিএলডব্লিউ আছে, ওদের দেওয়া আছে, বলা আছে আপনাদের সাহায্য করার জন্য এবং সাহায্য করবেই। আর সিএসসি গুলিও এখন যেহেতু ওরা একটা ইন্স্যুরেন্স করলে ওদেরও
2: দীর্ঘ এত বছর ধরে করে আসছে,
0: ওরা গভর্নমেন্ট থেকে ওরাও একটা ইয়ে পায়, কমিশন নিশ্চয় পায় করে, ওরাও মানে গ্লেডলি সবাইকে ডাকে যে আপনারা করান, গেলে ওনারা করান। আপনি কাগজপত্রের কথা বললেন, সেটার মধ্যে আধার কার্ড লাগবে, জমির কাগজ লাগবে। এখন জমির কাগজ বলতে আমি যদি একটা প্রশ্ন আসে, ভাগ চাষি
2: বর্গাদার, যারা
0: বর্গাদার নিজের জমি নয়, সেক্ষেত্রে আমাদের কৃষি দপ্তরের আধিকারিকরা সার্টিফাই করে দেবেন যে উনি প্রকৃত কৃষক এবং উনি অমুকের
2: জায়গাতে
0: চাষ করছেন এবং উনি প্রকৃত কৃষক, তখন এই কাগজটা দিলে
2: এবং এই ব্যাংক অ্যাকাউন্ট হবে উপকৃত কৃষকেরই,
0: প্রকৃত কৃষকেরই, মালিকের হবে না।
2: আচ্ছা,
0: বর্গাদার যদি হয় মালিকের হবে না, সেটা আমরা দপ্তরের তরফ থেকে সার্টিফাই করে দিয়ে দেব এবং সেটাই কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি গ্র্যান্ট করে এবং সেখানেই ওই কৃষককেই ধরা হয় যে ও মূলত কৃষক।
2: আচ্ছা আচ্ছা,
0: আর জমির কাগজ আপনাকে যদি নিজে চাষি হন, জমির কাগজ আপনাকে অবশ্যই দিতে হবে, আর আধার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর কিছু লাগবে না, আপনি এলেই আপনার হয়ে যাবে শুধু পোর্টালে। আর মোবাইলে যারা শিক্ষিত আছেন, একটা সময় পোর্টালটা পিএমএফবয় পোর্টাল মোবাইলে আছে,
2: নিজেরাও করে ফেলতে,
0: লগ ইন করে নিজেরাই করতে পারে। এটা এখন আর কারোর কাছে যেতে হয় না, আমাদের কৃষকরা যথেষ্ট শিক্ষিত আছে, ছেলেপেলেরা অনেক শিক্ষিত আছে
2: এবং
0: আমাদের রাজ্যে রেকর্ড আছে, অনেকেই নিজে নিজেই
2: করছে।
0: আমরা বরঞ্চ দপ্তর পরে জানছি যে উনিও
2: বিমার আওতায়
0: বিমতারায় এসেছেন, আমরা পরে যখন লিস্ট বার করি তখন দেখি আমরা তো ওটাকে করেনি, কিভাবে এসেছে, ওরা নিজে নিজে করেছে। এভাবে আমাদের রাজ্যে অনেকেই করেছে এবং অনেকেই উপকৃত হয়েছে।
2: আমাদের দক্ষিণ ত্রিপুরাতে অনেক চাষি ভাই রয়েছেন যারা এই বিমার সুবিধা পাচ্ছেন,
0: অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন। এবং যে ডিজাস্টার যতগুলি আছে, প্রত্যেকটা ডিজাস্টারে কিছু না কিছু বেনিফিট পায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে রেসপন্স করতে হয় 72 ঘন্টার মধ্যে, 72 ঘন্টা যদি পেরিয়ে যায় তখন সেটা আর ওই করা যায় না, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিও তো, ওরাও তো একটা রুলস রেগুলেশনের মধ্যে চলে, কারণ ওগুলো অনলাইন যখন অ্যাপ্রুভেল হয় তখন কতক্ষণে হয়েছে, কি হয়েছে, কিভাবে ফটো আপলোড করা হয়েছে এবং কতক্ষণে আমাদের আধিকারিকরা দেখেছে, সবগুলি দেখা হয়।
2: 72 ঘন্টার মধ্যে সমস্ত রকম কাগজপত্র বা ডকুমেন্ট সবকিছু জমা
0: দিয়ে আপলোড করে দিতে হবে, তাহলে আপনি দপ্তরের সঙ্গে, দপ্তরের লোকেরা করে দেয় শুধু আপনাকে, যেমন
2: যোগাযোগটা ঠিকভাবে রাখতে
0: হবে। আপনার গ্রামে এমন জায়গাতে আছে মোবাইল, সবাই মোবাইল নাম্বারও আপনার লাগে, এটার মধ্যে মোবাইল আছে, আপনি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে আধিকারিকরা তৎক্ষণাৎ রেসপন্স দেয়। এখন তো অনলাইন কিষাণ কল সেন্টারের নম্বরও দিয়ে দিয়েছে, আপনি তৎক্ষণাৎ ফোন করলে রেসপন্সও দেয় যায়ও, এবং সঙ্গে সঙ্গে আপনার ফটো, ফটোটা নিতে হয় জিআইএস ফটোটা, জিপিএস ফটোটা নিতে হয়, কারণ লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়, কোথাও যদি নেটের সমস্যা থাকে সেটা অন্যভাবে করা হয়, কিন্তু নাহলে জিপিএস ম্যাপিং দিয়ে ফটোটা নিতে হয় যাতে লোকেশনটাও ফিক্স করে দেয়। তো এখন অত্যাধুনিক ইয়েতে
2: সমস্যা হচ্ছে না,
0: সমস্যা হচ্ছে না।
2: তাহলে আমাদের যে আজকের বিষয় ছিল যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই যোজনা কিভাবে কৃষকদের সুবিধা পাইয়ে দিচ্ছে বা কৃষকরা কিভাবে এর থেকে নিশ্চিন্তে তাদের ফসল চাষ করে অর্থ উপার্জন করতে পারছেন, আমরা এর বিস্তারিত আলোচনা শুনলাম। আলোচনা করেছেন আমাদের আজকের যিনি কৃষি উপ অধিকর্তা রয়েছেন সুব্রত সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমি শেষে একথাই বলবো সমস্ত কৃষকদের উদ্দেশ্যে, যে আপনারা আসুন এবং আপনারা ইন্স্যুরেন্স অবশ্যই করান, ইন্স্যুরেন্স করালে আপনার ফসল, খুব বেশি পয়সা লাগে না কিন্তু আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে আপনার ফসল যদি কোনো কারণে নষ্ট হয় আপনি ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ নয় আমরা সাম ইন্স্যুরিটি জানি একটু বেশিই পায়।
2: আচ্ছা আচ্ছা,
0: তো একটু বেশিই পাবেন, সেটাতে আপনি আপনার সংসার চালাতে সুবিধা হবে, নেক্সট ফসলের জন্য আপনি সুবিধা পাবেন। ধন্যবাদ,
2: ধন্যবাদ।
1: খেতে খামার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে বললেন দলাই কৃষি মহকুমার উপ অধিকর্তা শ্রী সুব্রত সরকার। অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান।

খেতে খামারে অনুষ্ঠানে শুনলেন পরপর দুখানি দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:05 শুনবেন কর্মোদ্যোগী। কর্মোদ্যোগী অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট চিত্রশিল্পী অনিমেষ সাহার একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে টুটন চক্রবর্তী। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী। হিন্দি ছবির গানের অনুষ্ঠান শুনবেন নাকি হিন্দি ছবির গান ছবি ডর। রাত 8:30 শুনবেন জানা অজানা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়তে এবং ভবিষ্যতে গবেষণা করতে চাইলে দ্বাদশের কিভাবে এগোবে শিক্ষার্থীরা। এ নিয়ে বলবেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ডক্টর নবনীতা নাথ। পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান রাত নয়টা বাজে ত্রিশ মিনিট শুনবেন রূপক অনুষ্ঠান শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়। 10:00 শুনবেন বিভাপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শিল্পী সুবীর সেন। শুনলেন অনুষ্ঠান সূচী।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন দেশাত্মবোধক গান, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সাক্ষাৎকার ব্যক্তি অনুষ্ঠান কর্মোদ্যোগী। অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট চিত্রশিল্পী অনিমেষ সাহার একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে টুটন চক্রবর্তী।
1: শ্রোতা বন্ধুরা, কর্মোদ্যোগী নবীন সরোজকারে এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। এটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, বিশেষ করে যারা কর্মপ্রার্থী বা ইতিমধ্যেই একাডেমিক কোয়ালিফিকেশন কমপ্লিট করে কোট আনকোট হয়তো বেকার জীবন বিলং করছেন, তাদের উদ্দেশ্যে করেই আমাদের এই অনুষ্ঠান। অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ছাড়াও প্রত্যেকটি মানুষের তার নিজস্ব কিছু দক্ষতা থাকে, সেটাকে কাজে লাগিয়ে যদি স্বাবলম্বন হওয়া যায় তাহলে জীবনের পথ চলা অনেকটা সুচারু হয় এবং মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। তারই নিরিখে আমাদের আজকের এই অনুষ্ঠান কর্মোদ্যোগী নবীন সরোজকারে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন নবীন শিল্পী বা তরুণ শিল্পী, যিনি পেন্টিংয়ে স্নাতক এবং গ্রাফিক্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তো সরকারি চাকুরির তো নিশ্চয়ই আশা করেন, কিন্তু শুধু সে আশায় বসে না থেকে নিজে থেকেই তারই যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি স্বপ্ন দেখতে শুরু করেছেন। নমস্কার আপনাকে।
2: নমস্কার।
1: আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী অনিমেষ সাহা।
2: নমস্কার।
1: তো আপনি তো এই প্রজন্মেরই এবং একটা তরুণ প্রজন্মের শিল্পী, তো নিশ্চয়ই এই যে ডিগ্রি অর্জন করা, ব্যাচেলার ডিগ্রি, এরপরে মাস্টার গ্রাফিক্সে, তো আপনারও তো ইচ্ছে ছিল যে নিশ্চয়ই একটা সরকারি কাজ হবে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে, কিন্তু সেটার জন্য বসে না থেকে নিজে থেকেই আপনি একটা প্রতিষ্ঠানের সৃষ্টি করেছি। তো ধরুন কিভাবে পথ চলা শুরু হলো আপনার, আমি যদি একটু জানতে চাই যে
2: প্রথমে আমি শুরু করছি, আমি যখন আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম 2008 সালে।
1: না, আপনি ধরুন এই যে স্কুল স্তরের পরে,
2: স্কুল স্তরের পরে আমি
1: শ্রেণী পাশ করার পরে আপনি
2: মাধ্যমিক পাশ করার পরে তখন আমার ছবি আঁকা নিয়ে একটা ইচ্ছা ছিল, কিন্তু এটা জীবনে এরকম জায়গাতে চলে যাবে এটা ভাবতে পারিনি। মানে আজকে আজকে আমার জীবনে এটাই মেন শিল্পকর্মটাই কাজে লাগিয়েছি। তখন আমি পাশ করার পরে আমি বিবিএ মাস্টার ডিগ্রি করলাম ত্রিপুরা ইউনিভার্সিটিতে। তখন ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করার সময় তখন বড় বড় পেন্টিং নিয়ে এক্সিবিশন শুরু হলো, বাইরে করব, এক্সিবিশন করব, ভালো

0: চাকরি হবে এরকম চিন্তা ভাবনা করে আমরা ত্রিপুরার বাইরে চলে গেলাম মাস্টার ডিগ্রি করতে।
1: এটা কত বছরের কোর্স করেছেন?
0: এটা 5 বছরের ডিগ্রি,
1: ব্যাচেলার্স,
0: ব্যাচেলার্স 5 বছরের ডিগ্রি। এখন তো নতুন সিলেবাস, এটা 4 বছর হয়ে গেছে।
1: তখন কোন মানে কবে, কোন ইয়ার?
0: 2003 গিয়েছিলাম, 3 তে গিয়েছিলাম। তারপরে 5 বছর শেষ হতে হতে 2008 এর পরে ত্রিপুরাতে তখন মাস্টার ডিগ্রি ছিল না। এবার আমরা চলে গেলাম খয়রাগড়ে, মানে ছত্তিশগড়ের আন্ডারে। তখন আমরা ওখানে গিয়ে গ্রাফিক্সের উপরে মাস্টার ডিগ্রি করলাম,
1: গ্রাফিক্সের।
0: তখন
1: এটা বিবিএ যেটা করেছেন এটা পেন্টিং এর উপরে,
0: পেন্টিং এর উপরে। ওইটার উপরে পেন্টিং এর একটা স্পেশাল যেটা গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং এর পরে আছে স্কাল্পচার আছে, কেউ কেউ অ্যাপ্লাইড নিয়ে কাজ করে, আমি গ্রাফিক্সটা নিয়ে করেছি। কারণ ওইখানে গ্রাফিক্স এর ডিমান্ড ছিল, তখন এক্সিবিশন করছি বাইরে, ছবিও বিক্রি হচ্ছে, খুব একটা ভালো চিন্তা ভাবনা। কিন্তু পরে আমার তো আবার ব্যাক টু ত্রিপুরা আসতে হলো, আসলাম। আসার পরে তো ওইখানে
1: ওইখানে কি কাজ করেছেন আপনি পড়াশোনার পরে?
0: হ্যাঁ, পড়াশোনার পরে না, পড়াশোনার পর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কলারশিপের টাকা পাচ্ছিলাম, পেন্টিং বিক্রি হচ্ছিল, বিভিন্ন ললিত কলার একাডেমিরও কিছু আমি পেন্টিং এর স্কলারশিপ পাচ্ছিলাম। তখন মোটামুটি ভালোই ইচ্ছাও ছিল, বোধ অনেক কিছু হবে। হওয়ার পরে কিন্তু দেখলাম যে একটা জায়গা আবার ত্রিপুরাতে আসতে হয়েছে ঘরে। ত্রিপুরাতে আসার পরে এবার চলে এলাম একদম নিজের গ্রামে, বিলোনিয়াতে চলে আসার পরে। তো এখানে তো ওই সুযোগটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। আর পেন্টিং করছি তো এক বছরে দুইটা, তথ্য বিভাগে যেরকম পাবলিসিটি প্রোগ্রাম থাকে, বইমেলা, তারপর ললিত কলার, বছরে দুইটা, ওইটা দিয়ে তো আর
1: ঠিক
0: আর্ন হচ্ছে না। তখন এই সময় আমি আর চিন্তা করলাম যে এডুকেশন কোয়ালিফিকেশন তো সবই করেছি, চিন্তা করে এবার কিছু এখানে থেকে কিছু করতে হবে। তখন আমি একটা স্কুল প্রতিষ্ঠান করলাম, আর্ট স্কুল।
1: এটা কবে?
0: এটা 2013 সালে। চিন্তা করতে করতে প্রায় 2-3 বছর চলে গেছে, ছবি আঁকছি, তো এগুলি দিয়ে তো আর হচ্ছে না। বছরে দুইটা ওয়ার্কশপ করলে পাচ্ছি 20,000 টাকা, এটা দিয়ে তো আর আর্ন হচ্ছে না। তখন 2013 সালে একটা স্কুল খুললাম বাড়িতেই। তো তখন বেশি স্টুডেন্ট ছিল না, 10-20 এরকম আসছে। তো ধীরে ধীরে এবার কি করলাম, শিল্প নিয়ে কাজ শুরু করলাম। যেমন শিল্পটাই আমার জীবনের একটা শক্তি, এটাই আমার জীবনে বাঁচার একটা মাধ্যম আমি বুঝতে পারলাম। তখন আমি ছোট বাচ্চাদের শিখানো শুরু করলাম, শিখাতে শিখাতে দেখলাম আজকে
1: বাড়ি গিয়ে শিখাতেন না,
0: বাড়ি গিয়েও শিখাতাম। তারপরে স্কুল, স্কুলে এবার গ্রোথ নিয়ে শুরু হলো, 10-20 বিভিন্ন এক্সিবিশন, তারপরে ছোট ছোট বাচ্চাদের আমরা আগরতলা নিয়ে যাচ্ছি এক্সিবিশনের জন্য। গাইডিয়ানও খুব দেখলো যে ভালো কাজ হচ্ছে। তারপরে এবার দেখলাম বিভিন্ন কম্পিটিশনের স্টুডেন্টরা ভালো ড্রয়িং করছে, তারপরে বিভিন্ন ওয়ার্কশপ শুরু করলাম, বিভিন্ন পটের ডিজাইন। তারপরে এবার তাদেরকে আমার যেরকম এটা দিয়ে কর্মসংস্থান শুরু হচ্ছে, আমার মনে একটা চিন্তা হলো যে বাচ্চারা এমন কিছু শিখায় যে তারাও কিছু এটার ভিতরে কর্ম বিনিয়োগ শুরু করতে পারে।
1: প্রতিষ্ঠানটার নাম কি?
0: বিলোনিয়া ফাইন আর্টস একাডেমি। তারপরে আমি এবার কি করলাম, পটের উপরে ডিজাইন, তারপরে টেরাকোটার কিছু কাজ করাতে শুরু করলাম, তারপরে মাটির হাড়ির উপরে ডিজাইন কালার করা শুরু করলাম। এবার স্টুডেন্টরাও খুব ইন্টারেস্ট, এবার স্টুডেন্টরা দেখলাম যে ওই কাজগুলি করে বিভিন্ন বিয়ের ভিতরেও এরা পিঠের ডিজাইন ডিজাইন করে এবার ওরা আর্ন করছে।
1: আচ্ছা,
0: এবার শুরু হয়ে গেল ওদের একটা ইয়ে করছে। তারপর তারা বিভিন্ন প্রজেক্টের কাজ করছে, ক্রাফটের কাজ করছে। তো এবার আমার নিজের কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে তাদের একটা
1: স্টুডেন্টদের কিছু বাড়তি আয় হচ্ছে,
0: বাড়তি আয় হচ্ছে। বড় যারা 11-12 পাস করে নিচ্ছে তারাও দেখি বিভিন্ন এক্সিবিশন করছে, আগরতলা ছবি বিক্রি হয়েছে রিসেন্ট, প্রায় 2,000-3,000 টাকা করে ছবি বিক্রি হচ্ছে ওদের আগরতলা ফ্ল্যাট গুলিতে, ঘর সাজাচ্ছে ওরা।
1: কোথায় ধরুন স্টুডেন্টরা আপনাকে আপনাকে
0: দেবে? ওদের থেকে এবার উল্টা আমি স্পিড পাচ্ছি। আজকে ওরও বিভিন্ন 11-12 পাস করার পর আগে বিলোনিয়াতে দেখলাম কেউ আর্ট শিখত না, এখন 11-12 মাধ্যমিকের পরও স্টুডেন্টরা শিখছে। এটা একটা ভালো
1: নতুন করে
0: আসছে, এবং বিএড করতে যাচ্ছে আবার এক বছরে আবার ড্রয়িং শিখছে। এগুলি করলে আমার একটা বাড়তি আয় হচ্ছে। তারপরে এবার দেখলাম তো নষ্টিকতার মতো আবার কাঁথা শিলাচ্ছে স্টুডেন্টরা বিভিন্ন রকমের, কেউ কেউ গিফট দিচ্ছে, ছোট ছোট কাঁথার ভিতরে ডিজাইন করে কেউ বাচ্চা হলে এগুলি গিফট দিচ্ছে, কিনে নিচ্ছে, ডিজাইন করছে। একটা নতুন আর একটা আনন্দ দেখলাম যে আমাদের মাথায় তো আসছে স্টুডেন্টের দিকে দেখে দেখে। তারপরে শপিং করছে বাড়িতে।
1: না, এটা তো আপনার থেকে আমি নতুন ভাবে জানতে পারলাম, মানে জানলাম আর
0: কি শুরু হচ্ছে এবার নতুন।
1: এগুলি
0: আমার কাছে নতুন, মানে করতে করতে ওরাও একটা নতুন দিক
1: শুরু করছে, ওরা আপনার কাছে নিয়ে আসছে।
0: হ্যাঁ,

0: কনসেপ্ট নিয়েছে, এবং বন্ধুদের গিফট আগে কম্পিউটার থেকে প্রিন্ট করে দিত না, এখন ক্লে দিয়ে ডিজাইন করে ফটো ফ্রেম বানিয়ে নিচ্ছে, আইসক্রিম স্টিক টিক দিয়ে কত রকম ডেকোরেটিভ করছে, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কাজ করছে, ওরা রাস্তার ভিতরে পড়ে আছে ওইগুলি দিয়ে কি সুন্দর ডেকোরেটিভ করে ওরাই আবার বিক্রি করছে বিভিন্ন গানে
1: হচ্ছে।
0: যেমন রাউন্ড বোর্ডের উপরে কাজ করে বিভিন্ন গিফট দিচ্ছে তারা, তো একটা না একটা প্রচার তো হচ্ছে, ওদেরও কিছু হচ্ছে।
1: আপনার স্কুলে তো ধরুন বিভিন্ন স্টেজের স্টুডেন্ট,
0: নার্সারি থেকে আপ টু এখন কলেজ পর্যন্ত স্টুডেন্ট আছে, যারা বিএড করছে তারাও শিখছে এখন, এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টও শিখছে, টিআইটির যারা স্টুডেন্ট সপ্তাহে একদিন আসছে আগরতলার থেকে।
1: অ্যাকচুয়ালি আর্ট আপনি বললেন না একটা সময় আসতো না, এখন আসছে। অ্যাকচুয়ালি আর্টটা কিন্তু এখন খুব এসেনশিয়াল হয়ে গেছে, শুধুমাত্র এটা শেখার জন্য না, আপনি একাডেমিক লেভেলেও আর্টটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন হচ্ছে এখন।
0: স্টুডেন্টরা
1: টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছে তাদের তো খুব প্রয়োজন।
0: তাদের ছাড়াও এখন দেখলাম যে মানে আর্টটা মানে শুধু মানে শখের জন্য না,
1: প্রফেশন
0: হিসেবে নিচ্ছে, এটা একটা উপার্জন, আত্মনির্ভর হওয়ার একটা মাধ্যম মনে হয় আমার হয়ে যাচ্ছে। এটা সবাই যে চাকরি পাবে এরকম
1: না, তো সম্ভব না,
0: না ওরা কাজ করছে, বাসের উপরে কি সুন্দর ডিজাইন করছে। আগে আমরা কলকাতা দেখতাম বিভিন্ন পটগুলির ভিতরে মূর্তি লক্ষ্মী কিনে কিনে মানে ডিজাইন করে করে সরার ভিতরে করতে, এখন প্রতিটা স্টুডেন্টের বাড়িতে একটি মূর্তি কিনে না, তারা নিজেরা ড্রয়িং করে এগুলি পূজা করছে, এটাও একটা বাড়তি দেখলাম। এবার স্টুডেন্ট এরাও বিক্রি করছে, আত্মীয় বাড়িতে বলছে যে কেন আমার থেকে কিনে নাও, নিচ্ছে আগরতলা থেকে সরা কিনে কিনে এরা করছে, এটাও একটা দিক, তারাও কিছু কাজ করছে এবার নতুন ট্র্যাডিশনালি।
1: না আমরা একটা সময় ভাবতাম যে ধরুন আর্ট মানে কিছু মানে আর্ট পেপারে আর্ট করা,
0: না সারফেসটা চেঞ্জ করে নিয়েছে এখন। আগে আর্ট মানে এটার তিন টাকা চার টাকা দামের আর্ট পেপার, ওইটাই আর্ট শেষ, না এখন আর্টটা মানে ওরা সার্ভিস চেঞ্জ করবে, যে ওয়াল পেন্টিং হচ্ছে এখন রাস্তাঘাটে প্রচুর ওয়াল পেন্টিং হচ্ছে, ওয়াল পেন্টিং করছে প্রচুর পরিমাণে, ওয়াল পেন্টিং
1: বিভিন্ন গভর্নমেন্টের
0: বিভিন্ন ওয়াল পেন্টিং হচ্ছে। যেমন রিসেন্ট আমরা জানেন কি মুন্ডাপাড়াতে আমরা যে প্রজেক্টের কাজ করছি, এখানে আমাদের স্টুডেন্টরা নিজেরও কাজ করছে,
1: তারা তো কিছু পাচ্ছে
0: এখন,
1: তারা তো পারিশ্রমিক পাচ্ছে
0: না, পারিশ্রমিক দেওয়া হয়নি ওইখানে, ওইখানে দেখেন এটা একটা সংগঠন হিসেবে কাজ করেছে, কিন্তু তাদের একটা লাভ হয়েছে, এখন তারা বিভিন্নখানে কাজ করছে নিজেরা, বাড়িঘরের ওয়ালগুলিও তো তারা ডিজাইন করে নিচ্ছে,
1: দক্ষতা
0: অর্জন করছে, ভবিষ্যতে ওরা কাজে লাগাতে পারবে। এবং গাইডিয়ানও স্কুল বন্ধ করে ওইখানে পাঠিয়েছে, যাও এই শিল্পগুলি শিখো,
1: কিন্তু প্রচুর কাজ হচ্ছে। ধরুন ধরো এই জেলা পর্যায়ে ব্লক লেভেলে
0: হচ্ছে
1: এসবিএম প্রকল্পে, স্বচ্ছ ভারত,
0: স্বচ্ছ ভারত স্কুলগুলি তো প্রচুর কাজ হচ্ছে,
1: বিভিন্ন
0: স্কুলগুলি তো আমরা করেছি, আমাদের সঙ্গে স্টুডেন্টরাও কাজ করছে, তাদেরকে আমরা অনারিয়াম দিয়েছি, আজকে আমাদের সুযোগগুলি এসেছে থেকে আমরা দিচ্ছি,
1: ওরাও উৎসাহিত
0: হচ্ছে,
1: যে বাচ্চা বাচ্চা ছেলে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে,
0: ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরাই বেশি করছে,
1: বেশি করছে, তারা যখন দেখছে যে আরে আমি একটা ফুল এঁকে পাখি এঁকে যদি
0: 500 টাকা পাচ্ছি,
1: এবং
0: ওই টাকা দিয়ে তারা কালার কিনে ফেলছে, বাড়ির থেকে আর চাপ দিচ্ছে না, ঠিক তো, ও তো কাজ করছে, টিউশন করছে ছোট ছোট, মানে আগে শুধু পাশ করে মাত্র কি করতো মানুষে পড়ার টিউশন করতো, এখন চেঞ্জ হচ্ছে কিন্তু, ওরও ড্রয়িং এর টিউশন করছে, এটা একটা দিক কিন্তু।
1: না ড্রয়িংটা একটা আমি এই জন্যই আপনাকে আজকে স্টুডিওতে আনা, যে এই যে ড্রয়িংটা বা পেন্টিং যেটাকে আমরা আর্ট বলি, চিত্রশিল্প, এটার একটা বোধ হয় মানে পেশাগত দিক দিয়ে এটা ব্রাইটনেস মানে
0: অনেক বেশি
1: মানে এটাতে কম পরিশ্রমে বা যদি দক্ষতা থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে,
0: না হলে তো
1: এই প্রফেশন আসা যাবে না। অনেকে দেখা যায় যে ক্রিয়েটিভিটি আছে, সবকিছু আছে, বসে আছে বাড়িতে, তাদের উদ্দেশ্যে তাদের অন্তত চেষ্টা তো করা উচিত, ঠিক না?
0: ওই দিন আমার একটা ক্লাস টেনের স্টুডেন্ট আমাকে একটা অভিজ্ঞতা বলল, স্যার এমন একটা করা যায় কি, মাটির পটগুলি টপগুলি সবাই চা খায় আবার ফেলে দিচ্ছে, ওইগুলিতে আমরা যদি আলপনা করে দিই, ওরা চা খাওয়ার পরে এটা কিন্তু বাড়িতে ধুয়ে শোপিস করে নেবে, তাহলে আর ওইটা ফেলবে না, রাস্তা গন্ধ মানে স্বচ্ছ ভারতেরও কাজ হবে, এবং এটা রেটও পাবে একটা, আজকে 20 টাকার চাটা 25 টাকা দিয়ে মানুষ কিনে নেবে, ওর চা চিন্তাভাবনাটা কিন্তু আইডেন্টিফাই করার মতো,
1: ঠিক ঠিক
0: রাস্তা মানে এটা সমাজকেও একটা বার্তা দিল, শিল্প সংস্কৃতি হলো এবং 5 টাকা আয় হলো, এটা

0: এখানে আর্টিস্টও কাজ পেল, এরকম কিছু করা যায় কি ও বলছে?
1: মানে আপনি যেটা বলছেন, যে আমি তো ভাবছি যে এটা শুধুমাত্র একটা একাডেমিক ইনস্টিটিউশন না,
0: না
1: এটা একটা ইন্ডাস্ট্রিতে,
0: ইন্ডাস্ট্রিতে ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে। কেন শুধু আর্টিস্ট
1: এখন এটা এখানে গ্রাফিক্সের কাজ হতে পারে, পেন্টিং এর কাজ হতে পারে, তারপর আপনি বললেন যে ভাস্কর্যের উপর কাজ হতে পারে, ক্র্যাফটের উপরে কাজ হতে পারে, হ্যান্ডিক্যাপস এগুলির উপরে তো কাজ হতে পারে, একটার সঙ্গে একটা জড়িত। অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠান তো যদি সবকিছু ঠিকঠাক থাকে একটা ইন্ডাস্ট্রির দিকেও টার্ন করানো যায়,
0: করা যায়
1: ঠিক না? ওই রকম স্কিল বা যদি থাকে
0: এখন, মানে মানুষের বাড়িতে আগে যেরকম মাটির থালাগুলি আসত, ওইগুলি মানুষ ফেলে দিত প্রসাদ খাওয়ার পরে, ওই থালাগুলিতে ড্রয়িং করে ওরা ওরা শপিস করছে, এবং পাশের বাড়ির দেখার পরে ওইগুলি আমাকে কিনে নেয়, আমি কত টাকা লাগবে? তো শুন বলছে আমার তো জানি না, আমি স্যারকে জিজ্ঞাসা করতে হবে, আমি করে দে তোর যত, এটা ওইখান থেকেও একটা কিন্তু ইনকাম আসছে কিন্তু
1: না। আপনি যেটা বলছেন এটা তো খুব পজিটিভ দিক। এখন এগুলি কি মার্কেটিং করা যাবে?
0: মার্কেটিং
1: হচ্ছে কি?
0: হ্যাঁ, মার্কেটিং বলতে এখন তো হচ্ছে বলতে কিরকম পরিচিতি তো হচ্ছে, এরকম যদি কোনো সুযোগ থাকে বিভিন্ন পার্কগুলিতে, গভর্নমেন্ট যেমন তৃষ্ণা পার্ক আছে বিভিন্নখানে, যদি এরকম শপিস করে রাখে পর্যটনটা কিনে নেবে, কেন কিনে নেবে না? সুযোগ গভর্নমেন্ট যদি এরকম দেয় না, এগুলি করো, শোরুম করে দেয় জায়গা জায়গা স্পটে, শোরুম করে
1: দেয়
0: বিক্রি হবে, কেন বিক্রি হবে না? মানুষ এখন শপিস করার জন্য খুব উৎসাহী,
1: আমি দেখছি বিভিন্ন বড় বড় শহরে কিন্তু এই ধরনের
0: বিলোনিয়া
1: শহরে আমি কোথায় জানি দেখলাম যে মানে বিয়ের সামগ্রী থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে, এগুলি দেখলাম যে হাতের সব কাজ করা,
0: যেমন
1: ওই কুলু
0: কুলের রুগীতে কাজ করে একটা মেয়ে স্কুটি কিনেছে আমার স্টুডেন্ট,
1: ভাবা যায়,
0: এটা মানে দেখার মতো। এখন ও বাইরে পড়াশোনা করতে গেছে, কুলুপিরি ক্লাস এটের থেকে কাজ করছে, ও সঙ্গে কেকটাও ছিল ওর, মানে এটা থেকে টার্ম করতে করতে কেকে চলে গেছে, এটা সিস্টেম। প্রথম কুলু দিয়ে শুরু করেছে, তারপর পিড়ি, তারপরে হাতের যে বিয়ের সময় ওইগুলি থাকে এগুলি ডিজাইন, তারপরে কেক, তাহলে বিজনেসটাকে কন্টিনিউ বাড়িয়ে ফেলেছে,
1: বাড়িয়ে ফেলেছে।
0: স্কুটি কিনে বলেছে, মানে বাবা একটু সাহায্য করছে, মোটামুটি 50% মধ্যে দিয়েছে, ক্লাস এইটের থেকে কাজ করছে। এটাও কিন্তু আমার কাছে লাগলো যে আমি পিছিয়ে গেছি, ওরা আগিয়ে গেছে।
1: ঠিক ঠিক না, এটার
0: এখন আমাদের আর্ট স্কুলগুলি আর্ট স্কুল নেই, এটা ইন্ডাস্ট্রি এবং পোলাউনের মনে, সে বাচ্চাটার মনে একটা বা স্টুডেন্টের মনে একটা নতুন নতুন চিন্তা তৈরি করেছে।
1: আমার কাছে ভালো লাগছে এই কথাগুলি শুনে, যে এই যে কম্পিটিটিভ মানসিকতা থেকে বের হয়ে যদি এই ধরনের ক্রিয়েটিভ
0: এবং
1: প্রফেশনাল মানে মানসিকতা যদি থাকে তাহলে অনেক বেশি ভালো। ধরো অনেকগুলি কম্পিটিশন থাকে, সেখানে অ্যাটেন্ড করলাম, ফার্স্ট সেকেন্ড হলাম, অনেক বাচ্চারা কি হয় পজিশন না পেলে মনও কষ্ট পায়, এগুলি অনেক আবার কম্পিটিশনটা এড়িয়ে চলতে চালার চেষ্টা করে। যাই হোক, সেটা একটা দিক। তো কিভাবে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি? একটা সাইকেল হিসেবে ধরো নার্সারি থেকে শুরু হয়েছে,
0: নার্সারি তো
1: তাদের পরীক্ষার ব্যবস্থা,
0: পরীক্ষার ব্যবস্থা আছে আমাদের, যেমন কলকাতা বোর্ড, বঙ্গীয় পরিষদের বোর্ড আছে, এবং এটা তো কোর্স করার পরে আমি প্রায় আজকে 2013 থেকে প্রায় 10-12 বছর আমি একটা শুধু পেন্টিং এর উপরে করছি পরীক্ষা। তারপর স্টুডেন্টরা দেখলাম যে স্যার না, আমরা যে এগুলি বানাচ্ছি এগুলো তো সিলেবাস ঠিক আছে, আমরা এক্সট্রা দিয়ে বানাচ্ছি, এটা কোনো আলাদা কিছু করা যায় না। আমি হ্যাঁ, ক্রাফটের সার্টিফিকেট করা যায় তো একটা, এবার ত্রিপুরার একটা ক্রাফটের, আমরা সব আর্টিস্টরা মিলে একটা কিলাম, কি করলাম, আর্ট সোসাইটি একটা ক্রাফটের বোর্ড করা হলো, আলাদা ক্রাফট, এই ক্রাফটের বোর্ডেও আমি নিয়েছি, যে স্টুডেন্টরা আসলে তো এগুলি করেছে, এগুলির জন্য আরেকটা ডিগ্রি নিতে পারে, যে ওরা ক্রাফটের কাজ করতে পারে, ক্রাফটের সার্টিফিকেট বিভিন্ন গানে তারা কাজে ইউজ করতে পারবে। এখন আমি বঙ্গীয় পরিষদের সঙ্গে আবার ক্রাফটেরও নিয়েছি, এবার দুইটা পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টরা, তাদের ক্রিয়েটিভগুলি ওখানে দেখাচ্ছে। এবার আমি এবার চিন্তা করলাম, যেমন এবার অর্নামেন্টস বানাচ্ছে মেয়েরা, ওইগুলি দিয়ে আমরা এবার একটা মেলা করতে পারি, যে আমরাই নিজেরা বিলোনি ফাইনান্স একটা উদ্যোগ করতে পারি, যে স্টুডেন্টরাও বিক্রি হোক, একটা মেলার মতো দুদিন করলাম, এক্সিবিশন কাম অ্যান্ড সেল করা যায়। আমরা এক্সিবিশন
1: করে যদি আসবে,
0: কারণ আমরা ক্রাফটের এবার পরীক্ষা করার পরে দেখেছি অনেক বড় যারা পিএইচডি করেছে, একজন মহিলা উনিও কাজ করছেন, পিএইচডি করা, এবং বিলোনিয়া শহরে চাকরি করছেন।
1: ভালো তো, এই ধরনের
0: ওই ম্যাডাম বলছে।

0: আমি বলবো যে আপনার ব্যক্তিগত উদ্যোগে বা প্রতিষ্ঠানের উদ্যোগে যদি এরকম করা যায় বছরে এক দুইটা,
1: আমরা চিন্তা করছি এবার এক্সিবিশন তো করছি আমরা,
0: গার্ডিয়ানরা উৎসাহিত, অনেক গার্ডিয়ান আছে, ওরাই পারচেজ করবে,
1: ওরা কাজ করছে,
0: ওরা কাজ করছে, ওরাই পারচেজ করবে।
1: ম্যাডাম 100 উপরে অর্নামেন্ট বানিয়ে ফেলছে শুধু পরীক্ষার জন্য, বলতে আমি ওই দিনই সেল করে নিব, আমার মনে হচ্ছে ওই যে পরীক্ষাতে সেল হয়ে
0: যাবে। আপনার প্রতিষ্ঠানের একটা পরীক্ষাতে অ্যাটেন্ড করে গিয়েছিলাম, তো সেখানে এক্সামিনার স্টুডেন্টের আর্টগুলি দেখছেন আর কি, বেশ করে এগুলি স্কেচ বা ওই জাতীয়। তো একটা এক্সামিনার এক স্টুডেন্টের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, উনি খুব খুব কনফিউজড যে কম্পিউটারে প্রিন্ট করে বের করেছে কিনা, উনি বলেই দিলেন যে এগুলি কি কম্পিউটার প্রিন্ট করে বের হয়েছে কিনা। তখন উনি দেখলেন ঠিকভাবে, না এ তো নিজেই অ্যাড করেছে, মানে এত
1: এত
0: ইয়ে করে অ্যাড করেছে যে বোঝাই যাচ্ছে না এটা কি প্রিন্টারে আর্ট করা না হাতে। ভালো, অ্যাকচুয়ালি এটার জন্য তো আপনারও নিশ্চয়ই দক্ষতার পরিচয়ক।
1: রিসেন্ট যেমন গত বছর একটা এক্সিবিশন হলো আগরতলাতে, প্রায় 50 জন স্টুডেন্ট বিভিন্ন আগরতলা, বিলোনিয়া, উদয়পুর, বিভিন্ন ভালো ভালো স্টুডেন্ট আমার দরে
0: বিভিন্ন,
1: হ্যাঁ 10 জন করে দিয়েছে। শুধু বিলোনিয়ার একটা ছেলে আদিত্য ওর নাম, ও ভালো কাজ করে ল্যাব টেস্ট, ওর কাজই বিক্রি হয়েছে, উমাকান্তর একজন টিচার কিনে নিয়েছে, এবং আমাদের এক্সিবিশনে ছবি বিক্রি হয় না, তাহলে ওর দক্ষতা আমার কাজে লাগে। এবং স্টুডেন্ট উৎসাহী, সায়েন্সে পড়ছে, তারপরে বলছে না আমি আর্ট বন্ধ করবো না, 1 ঘন্টা আমার পড়াশোনা ডিস্টার্ব হয় না, আমি এটাই জীবনে প্রফেশন হিসেবে কাজ করব।
0: ঠিক তো
1: করছে, ও ভালো কাজ করছে, ওর পেন্টিং সবগুলি বিক্রি হচ্ছে এখন। এবার রিসেন্ট আরেকটা সামনে এক্সিবিশন, ওর বাবা বলছে না দাও, বিক্রি হচ্ছে।
0: অ্যাকচুয়ালি পড়াশোনা তো করতেই হবে, মেরিট যদি থাকে নিশ্চয়ই সে আরো এগিয়ে যাবে, ভালো জায়গায় যাবে। তো একটা জায়গাতে আমি একজন বলেছিলেন যে মেরিটোরিয়াস হওয়া ভালো, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, কোনো ভালো এটাই হওয়া চাই, কিন্তু এই যে ফাইন আর্টস এবং এই যে আর্ট, ধরো সেটা গান সঙ্গীত হতে পারে, আবৃত্তি হতে পারে, যে কোনো কিছু, এগুলি কিন্তু পুশ করে, এগুলি জীবনকে ধাক্কা দেয়। আপনি যেদিকে যাচ্ছেন মানে সেটাকে, সেটা তো নিয়েই যাবে পেছন থেকে, এগুলি সাপোর্ট করে, ভীষণভাবে সাপোর্ট করে।
1: সারাদিন ক্লান্তির পরে যখন আমরা ছবি আঁকি না, তখন আমাদের একটা আলাদা মেডিটেশন মনে হয়, মানে সব ক্লান্তি আমাদের শেষ হয়ে যায়।
0: এগুলি তো কবিতা,
1: ওই প্রফেশনের সঙ্গে হবে, মানে যখন সে করবে বিক্রি হচ্ছে বা ও একটা সঙ্গে একটা কিছু করবে ডেলি,
0: এটা পজিটিভ কি, এই যে আর্ট করছে তার মানে কি সে স্বপ্ন দেখছে,
1: স্বপ্ন দেখছে।
0: এখন এখন বাচ্চারা তো আবেগ নেই, এরা তো আবেগহীন, রোবটের মতো তৈরি হচ্ছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বাড়িতে আসছে, পড়াশোনা মুখস্থ করছে, নাম্বারের পিছনে ছুটছে। কিছুটা সময় যদি গান বাজনা এই আর্টের পিছনে ইয়ে করে, তবে একটু স্বপ্ন দেখবে, একটু ভাববে মগজে, সৃষ্টিশীলতা আসবে, একটু আবেগ তৈরি হবে আর কি, এটা অনেক ভালো। তো খুব ভালো যে আপনি আপনার প্রতিষ্ঠানকে 2013 সালের পর থেকে আজকে পর্যন্ত 2026 চলে একটা জায়গা তো দাঁড় করিয়েছে,
1: ধীরে ধীরে বেড়েছে, কমছে না, এখন আমাদের স্টুডেন্ট 8, 9, 10 তারা পড়াশোনায় 95% পাচ্ছে, সব দিকে ভালো ওরা।
0: তো আপনি আপনার, আপনি আপনার স্কুলে ধরুন একটা ছোট শোপিস কর্নার কি করতে পারেন না, যেখানে এগুলি ধরুন সেল করলেন?
1: আমরা ওটা চিন্তা করছি এবং ধীরে ধীরে প্রতি বছর আমরা এবারে চিন্তা করেছিলাম, যেটা আমরা বলে দিলেন যে ভালো ভালো স্টুডেন্টের কিছু কাজ আমাদের কাজও হলো, স্টুডেন্টের কাজ হলো, কাজও রাখলাম, কিন্তু ওরা এমন একটা ভাব ওরা কাজ দিতে চায় না এখন, এটা ওরা মনে করে
0: আমাদেরকে নিয়ে ওয়ার্কশপ করুন আপনি,
1: করেছি,
0: তারপরে কথা বলুন,
1: ব্যাপারটা বলছে আমরাই করব, আমাদের ছবিটা দেব না, এত কষ্ট করে এঁকেছি, তারপরে এখন একটু বার করা গেছে, 2-3 দিন বলছে না স্যার এখানে একটা করুন, কিছু বিক্রি হলে বিক্রি হবে,
0: কিছু বিক্রি হবে নাকি, প্রেজেন্টেশনের জন্য তো আপনার কাছ থেকে নিয়ে যাবে, ওইরকম যদি হয় সবাই যাবে এখানে।
1: আমরা এখন চিন্তা করছি ওইটা, 3টা কর্নার আমরা দেখেছি।

0: যেমন রিসা আছে, উত্তরীয় আছে, প্রাইজ আছে, মোমেন্টো আছে, এখন এগুলির মার্কেট হিউজ মার্কেট। আপনি একবার মানে একবার যদি মানে অর্ডার যদি পাওয়া যায় অনেক কোয়ান্টিটি
1: কোয়ান্টিটি
0: এটা ভালো মার্কেট আছে কিন্তু এখন এখানে, এগুলি নিয়ে নিশ্চয়ই আপনি ভাববেন।
1: কিন্তু ভাবছি ওই একটু টাইম, সবকিছুর টাইমের সঙ্গে সঙ্গে
0: আমরা চাই যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা বার্তা দিই যে আপনি যে রাস্তাতে গেছেন সেটা যাতে আরো সমুজ্জ্বল হোক আর কি, আরো প্রশস্ত হোক, আরো বেশি এটা মানুষের কাছে যাতে একটা উদাহরণ হিসেবে যায় আর কি, যে মণিমেশ সাহা শিল্পী আজকে যে জায়গায় গেছেন বা নিজের পায়ে দাঁড়িয়েছেন একটা সরকারি বা বেসরকারি প্ল্যাটফর্ম ছাড়া নিজের উদ্যোগে, এরকম তো আরো অনিমেষ থাকতে পারে না।
1: এবং রিসেন্ট এবার অনেক স্টুডেন্ট আর্ট কলেজে ভর্তি হচ্ছে এই ট্রেন্ড দেখে, না এটা তো কিছু করতে হবে, আগে যেত না আর্ট কলেজ যাওয়া মানে আমার ছেলে তো চাকরি হবে না কি করবে, এখন চিন্তা করছে না,
0: এখন চাকরির কথা চিন্তা
1: করছে না, কি হবে কিছু না কিছু করে যেতে পারবে,
0: ভাত খেতে পারবে,
1: একদম মিয়ে যাচ্ছে। এই রিসেন্ট বিলোনিয়াতে চারজন স্টুডেন্ট গিয়েছে,
0: একদম না খুব ভালো,
1: এটা আমাদের মানে আমাদের স্কুল আর কোন আর কেউ করতে পেরেছেন আমি জানা নেই, কিন্তু আমাদের স্কুল থেকে চারজন, ও কথা বলতে পারে না, ওর বাবা বলছে ওইটাতে।
0: আপনি একটু কথা প্রসঙ্গে আমি বলি যে একজন একজন লোক রিসেন্টলি একটা ভালো মানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, একটা শপ আর কি ভালো, হঠাৎ করে দেখলাম যে ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। তো আমি পাশের একজনকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, দোকানটা খুলে না অনেকদিন, তো উনি বললেন যে উনি আর্ট জানেন, হ্যাঁ তো বাড়িতে আর্টের স্কুল খুলেছেন, দোকানটা বন্ধ করে দিয়েছেন, শহরের প্রাণকেন্দ্রে একটা চলমান দোকান বন্ধ করে উনি, তাহলে নিশ্চয়ই এটার ভবিষ্যৎ আছে, এটা এটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, বিশেষ করে স্বাবলম্বন হওয়ার জন্য। তো আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমাদের কর্মোদ্যোগী নবীন সরোজকে আমরা প্রতিদিনই মানে প্রতি অনুষ্ঠানে ডাকাই যারা নিজের উদ্যোগে মানে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে। আপনার কাছ থেকে জানলাম যে আপনি কি কি করছেন, কি কি কাজ করছেন, এবং সম্ভাবনাময় আমার কাছে মনে হলো যে আপনার সম্ভাবনা আছে এবং সেটা নিয়ে আপনি অবশ্যই এগিয়ে যাবেন, প্রতিষ্ঠানটাকে আরো বেশি করে একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি কি মনে করেন, আপনি স্যাটিসফাইড তো না এই প্রফেশনে, আপনি যে এটা করে বা এই প্রতিষ্ঠানটি করে চলে যাচ্ছে, আপনি
1: চলে যাচ্ছে ভালোই চলছে, সামনের দিনে আরো অপরচুনিটি আসছে এবং স্টুডেন্টরাও কিছু করতে পারবে। আমার এটা বিশ্বাস,
0: আজকের অনুষ্ঠান থেকে আপনি যেটা বললেন যে একটা শোপিস কর্নার করা যায় কিনা, সেটা আপনি চিন্তা ভাবনা রাখুন। তো আমাদের অনুষ্ঠানে আজকের সময় একদম শেষ, আপনি এসেছেন আমাদের সঙ্গে আপনার প্রফেশনাল অর্থাৎ জীবিকা সম্পর্কে যে কথোপকথন আপনার সঙ্গে আমরা বললাম, শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই পরিপুষ্ট হয়েছেন আপনার কথা শুনে এবং উৎসাহিত হবেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনুন অনুষ্ঠান কর্মোদ্যোগী নবীন সরোজকে, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী অনিমেষ সাহা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কর্মযোগ উদ্যোগী এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে তখন ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী অনিমেষ সাহা, সংযোজনে ছিলেন টুটন চক্রবর্তী। কর্মোদ্যোগী অনুষ্ঠানটি এখানে শেষ হল আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণ মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ, এর অব্যবহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরক সংবাদ এবং সবশেষে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties, there is nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right,

0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চৌগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো 6-8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি।

0: মানে এই রাজ্যে একটা আইন চলবে, শুধু এক্ষেত্রে মূলবাসী আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
1: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, ককটমা পৰিও অমৃতা দেৱবৰ্মা। তিনি নে ককটমা বুবাক রকুংখা রাষ্ট্রবখরক দ্রৌপদী মর্মুন তিনি দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নৈ সাই নৈশিদক বিচিনি উল্লি ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলস নি ইয়মা মানমা বিশি বাসি পুমানুরগৈ বর্ষং সালনি পান্ডাও নারওয়াই বখরক নি মানজাখা কেন্দ্রনি বরৈতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরৈতে চেরাই রঙে জুদা জুদা হামক্রাইনি সামনে লয়জিমনো বলাই ত্রিপুরানো হাকতনি কুমন বুখাকনি বাগৈ মডেল কাইসেহিনি খুরসাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিলে মঙ্গ তিনি কাইনি থুমু উংখা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নৈ সাই নৈশিদক বিশিনে উলনি ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রপক্ষক সিআরপিএফ তাই জুদা জুদা হাস্তে তাই কেন্দ্র বাই নাইকুলজাক আমসাইনি পুলিশ সেঙ্করক বাহিনী নি কাহামকুক সামং খেলাইনে রং ইয়াগো অশাখাত ইয়াফারকা আবনি সুকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নাইমথাং বরম ইয়াফন মুং পান্ডানে পুইলে বেরম রাষ্ট্রপক্ষক গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলস নি ইয়মা মানমা বিশি বাজি পৌমানুরগৈ বর্ষং সালনি পান্ডাও নারাবাই বখরক অঙ্গৈ মানজাখা বনপুল্যা বরম মানাই ভারতনি মন্ত্রীবখরক কুচকাওয়াজও ভারতনি রুংতর তাই সেঙ্করাক বাহিনীনি মার্চিং কন্টিনজেন্ট তাই বেন মানজাখা আইএনএস তার্কেস তাই আইএনএস ইক্ষক পোর্ট ভিক্টোরিয়াও আলাইদা ফুনুং মুঙ মানজাখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী সেসলস নি লুকরং ইয়মা মানমা বিশি বাজি পৌমারগৈ খাকাহাম ইয়াফারকা পান্ডাও বুইহাম মন্ত্রী এস জয়শঙ্কর বসং নাইমথাং এডভাইজার অজিত দোবল তাই মরিশাস নি মন্ত্রীবখরক নবীন চন্দ্র রামগোলাম মানজাখা বৈহা নাইখংনি বখাকটি সাজাকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী নে অবেরেমা থাংমা বারো সেসলস নি গদংমা জরানি বায়েবনে হালগ্ন ক্রাক খ্লাইন মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি হায়ুংনি জুদা জুদা হুকুমনি বখাক বরম ফুরুংনাইনি সাকা ফান বক্সিনকা বাইতাংনি হদালম সংস্কৃত সুভাষিতম শেয়ার খ্লাই বসাকা দালবিদাল হুকুমনি বখাক বরম ফুরুং মঙ্গল করুনি বিশিং পৈতৃতাই সুবা লাইমংনি ওয়ানসুকুং সিসারিও তাই বখাক নিয়ে বায়েব সারিনা হালগ্ন তেব ক্রাক খ্লাইও কেন্দ্রনি বরৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরৈতাই চেরাই রঙে জুদা জুদা হামক্রাইনি সামনে লওয়া জীবন বলাই ত্রিপুরানো হা কতনি কুমন বখাকনি বাকি মডেল কাইসে হিনে খুরসাকা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চেরাইতে বরি রঙে মথাংমং বাকসেকে নাইকল মুংতাই হামক্রাই স্রাই সের ক্লাইনা নাহারে কেরং কক্সাবনি মথাংমংতাই চংজাক কেরংনি বিশিংতে অমরগ্ন মথাংনানি সামং খ্লাইতঙ্গো তিনি আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম গানানে সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্র তাই সেবক খ্লাইনে বরি রঙে বাকি সুনামজাক টংমা হস্টেল নাইকলে বম ককশাকা বসাকা মন্ত্রীবখরণী বিকশিত ভারত নাহার মংনতি ত্রিপুরাও জুদা জুদা তাং বতাং তাই হামকরণী সামং বতাং মুক্তং খ্লাইজাগৈ তঙ্গ বতৈ বসাকা নৈ সাই ব্রীচি সিনি বিশিনি বিশিং কাইসা হামসাজাক ভারত সুনামতি সামা লগে লগে বরৈতেই চেরাই হামক্রাই বেদেনি চেরাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাই তঙ্গ নাইকলমা জরাও বিনিলগে মানজাকা হদা হামক্রাইতে হদা রংমন্ত্রী টিঙ্কুরাই ইয়াংগ কেন্দ্রনি বরৈতেই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি ফুঙ্গ উদয়পুরনি মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মতাই নগ মতাই বারোখা বসাকা শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মতাই নগৈ হাই খাকসাংখা ব মাতা ত্রিপুরা সুন্দরীনি থানী হায়ুংনি বাকি টংকসাং ফুয়ার মুংতাই লুকুরংনি হামক্রাইনি বাকি দিয়াইখ্যা আবনি উল ব উদয়পুর টেপানিয়ানি সখী ওয়ান স্টপ সেন্টার।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। হাড্ডাহাড্ডি তিনটি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে ছটি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা ও সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলিকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। আজ আগরতলার অভয়নগরস্থিত গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত দৃষ্টিভঙ্গির নির্দেশনায় ত্রিপুরা কার্যকরভাবে বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক শিশু কল্যাণ ব্যবস্থাকে ক্রমাগত শক্তিশালী করে চলছে। তিনি আরও বলেন, এই ক্ষেত্রে কেবল শিক্ষার উপরই নয় বরং দক্ষতা উন্নয়নের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে তিনি নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সকালে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করেন। তিনি বলেন, শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে এক অনন্য শান্তি অনুভব হয়। তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী উদয়পুরের টেপানিয়ায় অবস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে নারী নির্যাতনের শিকার এবং সংকটাপন্ন মহিলাদের জন্য চালু বিভিন্ন পরিষেবা, পুনর্বাসন ব্যবস্থা এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করে পরিষেবার মান উন্নয়ন এবং নারী সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
1: ওয়ান স্টপ সেন্টার কা জো স্কিম হ্যায় বিলকুল ইসমে হাম সবকা ইয়ে মকসদ হ্যায় মন্ত্রালয় কা ইয়ে কি জো ভি মহিলা কহিন ভি জো পীড়িত মহিলা হ্যায় ও ওয়ান স্টপ সেন্টার মে আয়ে ও 181 হেল্প লাইন মে ও ফোন করকে আ সকতি হ্যায় ইয়া ফির থানা কে মাধ্যম সে উসে পৌঁছায়া জাতা হ্যায় তো ইয়াহ আনে কে বাদ উসে জিস তরহ কি সুবিধা চাহিয়ে মেডিকেল চাহিয়ে কাউন্সিলিং কি সুবিধা লিগল চাহিয়ে হর তরহ কি সুবিধায় উপলব্ধ করাই জাতি হ্যায় और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहां पे शेल्टर भी दिया जाता है।
0: ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, আসন্ন আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। এবারের মূল ভাবনা প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 17 জুলাই থেকে আদমশুমারি 2027 শুরু হচ্ছে। মোট 15 দিন চলবে স্বগণনার কাজ। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক

সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, স্বগণনার সময়ে জনগণ ac.census.gov.in পোর্টালে প্রবেশ করে 34টি প্রশ্নের ভিত্তিতে নিজেদের প্রয়োজনীয় তথ্য স্ব উদ্যোগে নথিভুক্ত করতে পারবেন। আগামী 1 আগস্ট থেকে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকাভুক্তির কাজ শুরু করবেন। সেই সময় স্বগণনায় দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধ মজবুত করে। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হলে মহিলা সংক্রান্ত বিষয়ে এক সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এবং পারিবারিক হিংসা থেকেও মহিলাদের রক্ষা করতে মহিলা কমিশন প্রয়াস জারি রেখেছে। উপস্থিত ছিলেন কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য, ফটিকরায় পঞ্চায়েতের প্রধান সুমিতা কর, দত্তকর প্রমুখ। এনসিসির 13 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে আগরতলায় ভগৎ সিং যুব আবাসে চলছে 10 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। আজ শিবিরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভিজ। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবির আগামী 1 জুলাই শেষ হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। পুরীতে লক্ষ লক্ষ ভক্ত আজ ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা প্রত্যক্ষ করেছেন, যা এই বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা চিহ্নিত করেছে। ঐতিহ্য অনুসারে মন্দির প্রাঙ্গণে অভ্যন্তরে অবস্থিত পবিত্র স্বর্ণকূপ থেকে সংগৃহীত 108 কলসি পবিত্র সুগন্ধি জল দিয়ে দেবদেবীকে স্নান করানো হয়। রাজ্যীয় জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির সহ বিভিন্ন মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত হয়। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি মহড়া চালানো হয়। কুমারঘাট মহকুমার ফটিকরাই থানাধীন ডেমডুম নাকা পয়েন্টে আজ সকালে পুলিশ একটি বিলাসবহুল গাড়ি থেকে 271 কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। কুমারঘাটের এসডিপিও উৎপলেন্দু বিকাশ দেবনাথ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। টিএসআরের 11 ব্যাটেলিয়ানের উদ্যোগে আজ কল্যাণপুরের গড়িয়া দফাদার এলাকায় একটি স্বাস্থ্য শিবির এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালানো হয়। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন পূর্ব রাধা কিশোরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রায় 1,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 7,50,00,000 টাকা। মাদক পাচারের দায়ে পুলিশ শিলচরের অনুপ নুনিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এই খবর জানিয়েছেন। ফুটবল বিশ্বকাপে নক আউট পর্বের আজ দ্বিতীয় দিন, রাউন্ড অফ 32 এ আজ মাঠে নামছে 6টি দেশ। শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লক্ষ্যে 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা ইতিমধ্যে শেষ ষোলোয় কোয়ালিফাই করেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। এরপর রাত 2:30 জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আর আগামীকাল সকাল 6:30 নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর। এই 3টি ম্যাচের বিজয়ী দল খেলবে পরবর্তী রাউন্ড অফ 16 পর্ব।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় কদমতলী যুব সংস্থা 3-1 গোলে পান্থুই স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে কেশব সংঘ 3-2 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। কেশব সংঘের শান জমাতিয়া লাল কার্ড দেখেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় কর্ডিল কোচিং সেন্টার 33 রানে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এবং স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় মডার্ন ক্রিকেট একাডেমি 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং প্রগতি প্লে সেন্টারের 3 রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। হাড্ডাহাড্ডি 3টি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে 6টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওগুলিতে এখন সময় রাত 8:07:12। এখন শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান, ছবি ডর। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন উদিত নারায়ণের কণ্ঠে।
1: वाह, क्या तेवर है सुनील के आने का।

ছবির গানগুলির গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার শিব হরি। অনুষ্ঠানে পরে গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

মনোরঞ্জন অনুষ্ঠানে শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি ডার, গীতিকার আনন্দ বক্সী এবং সুরকার শিব হরি। এবারের গানটি শুনবেন অভিজিৎ এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: New Lack.
1: আপনারা শুনছেন মনোরঞ্জনী অনুষ্ঠান, শুনছেন নাকি হিন্দি ছবির গান ছবি ডর। এবারে শুনবেন অলকা ইয়াগনিক, বিনোদ রাঠোর, সুদাস ভোসলে এবং দেবকী পণ্ডিতের কণ্ঠে।

0: শুনলেন মনোরঞ্জনে। অনুষ্ঠানে শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল ডর, গীতিকার ছিলেন আনন্দ বক্সি এবং সুরকার শিবহরি। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জানা অজানা অনুষ্ঠান। দ্বাদশের ফলাফল তো বেরিয়ে গেছে অনেক আগেই, ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছ তাদের মধ্যে অনেকেই ভাবছ ডিগ্রি নেওয়ার পর ভবিষ্যতে গবেষণা করার। তো যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছ তাদের জন্যেই জানা অজানা অনুষ্ঠানে আজকের বিষয় রাখা হয়েছে, বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়তে এবং ভবিষ্যতে গবেষণা করতে চাইলে দ্বাদশের পর শিক্ষার্থীরা কিভাবে এগোবে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মানব শারীরবিদ্যার অধ্যাপিকা ডক্টর নবমিতা নাথ। তো ম্যাডাম, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জানা অজানা অনুষ্ঠানে।
2: ধন্যবাদ।
1: তো আজকের যে বিষয় রাখা হয়েছে বিজ্ঞানের মৌলিক বিষয়, যে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর মধ্যে কি কি পড়ছে?
2: আমাদের বিজ্ঞানের যে মৌলিক বিষয়গুলো সেগুলোর মধ্যে প্রথমত যেটা পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা, মূলত এইগুলিই পড়ে। এছাড়াও আমাদের মহাকাশ, অ্যাস্ট্রোনমি, সেগুলোও একটা পাশাপাশি থাকে।
1: যে এই মৌলিক বিষয়গুলো নিয়ে পড়তে চাইলে শিক্ষার্থীদের প্রথমে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?
2: হ্যাঁ, প্রথমেই বলবো যে এই যে মৌলিক বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো সাধারণত আমরা ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স এই দুটো ভাগে বা বায়োলজিক্যাল সায়েন্স এই দুটো ভাগে ভাগ করতে পারি। মৌলিক বিষয়গুলো হচ্ছে যাকে আমরা বলি ফান্ডামেন্টাল কোর্স, সেটা যদি মানে এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে হলে, মানে যে সায়েন্স সাবজেক্ট নিয়ে যারা ইন্টারেস্টেড ওদের প্রথমেই বলবো যে তোমাদের মৌলিক জ্ঞান আগে আমাদের বৃদ্ধি করতে হবে। মানে আমাদের যে কনসেপচুয়াল স্টাডি, হ্যাঁ, কনসেপচুয়াল যে স্টাডি ব্যাপারটা থাকে সেইটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে। তো অবশ্যই যারা বিজ্ঞান নিয়ে পড়তে চায় ওদের আগ্রহ বিজ্ঞানের প্রতি রয়েছে, তো তাদের প্রথমেই চেষ্টা করতে হবে যদি আমি যদি যে কোনো এদের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ি ভবিষ্যতে, তো এবং এই সাবজেক্ট নিয়ে আমি এগিয়ে যাই, এগিয়ে যেতে চাই, ভবিষ্যতে গবেষণা করতে চাই, এই ধরনের মাইন্ডসেট যাদের রয়েছে তাদের প্রথমেই সেই মৌলিক যে ব্যাপারটা, মানে সেই কনসেপ্ট স্টাডি ব্যাপারটার দিকে একটু ফোকাস করতে হবে। আর পদার্থবিদ্যাই বলা হোক, রসায়ন বলা হোক, জীববিজ্ঞান বলা হোক, সর্বোপরি কিন্তু এই যে গণিতের যে ধারণা বা গণিতে কিছুটা হলেও দক্ষতা কিন্তু আমাদের সবকটার সাথেই যুক্ত। হ্যাঁ, বলতে গেলে যে গণিতকে গুরুত্ব দিতে হবে প্রথমত আমি কি বললাম যে আমাদের কনসেপচুয়াল স্টাডির দিকে মাথায় রাখতে হবে যে আমরা যেটাই পড়ি, যেই সাবজেক্টই পড়ি সেটা আমাকে কনসেপচুয়াল স্টাডি, মানে কি সেই যাই পড়বো সেটাকে আমি একটু বুঝে পড়বো, হ্যাঁ, তার বেসিকটা পড়বো, এমন নয় যে আমি মুখস্থ করবো, হ্যাঁ, সেই ব্যাপারটা দেখা। দ্বিতীয়ত গণিতকে একটু গুরুত্ব দিতে হবে, আমি গণিত নিয়ে না পড়ি কিন্তু পরবর্তী সময়ে এগিয়ে যেতে গেলে কিন্তু আমাকে গণিতের আশ্রয় নিতেই হবে, হ্যাঁ, রাখতেই হবে। তারপর হচ্ছে ইংরেজিকে গুরুত্ব দেওয়া, ইংরেজি ভাষায় দক্ষতা, সেটা যেহেতু এক একজন ম্যাক্সিমাম আমাদের এই অঞ্চলেই হোক আমরা নিজের ভাষায় বাংলায় পড়াশোনা করি, বাংলা মিডিয়াম স্কুল রয়েছে অনেক, এখন যদিও বা ম্যাক্সিমাম স্কুলে ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড বেঙ্গলি ওরাও সেটা ভাবতে হবে যে আমি এখন স্নাতক স্তরে ঢুকব, আমাকে ইংরেজিতে আমার দক্ষতা বাড়াতে হবে, কারণ বইপত্র সব ইংরেজিতে। তারপর পরবর্তী সময়ে বিভিন্ন পেপার, রিসার্চ, জার্নাল সব ইংরেজিতে হয়। এবং প্রথম দিকে যারা ফার্স্ট সেমিস্টারে ঢোকে বাচ্চারা, ওদের একটু সময় লাগে, যারা ধরুন বাংলা মিডিয়াম থেকে আসে, কিন্তু আলটিমেটলি তো আমাকে ইংরেজিতেই পড়তে হবে। তো সেই দক্ষতাটা যাদের বেশি থাকবে বা দক্ষতা অর্জন করে নিতে হবে সেটা একটা। আর বর্তমানে কম্পিউটার ছাড়া তো আমরা অচল। কম্পিউটার তৃতীয়ত হচ্ছে কম্পিউটার, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। যারা স্টুডেন্টরা 12 এক্সাম দিয়ে দিয়েছে, একটু সময় ওরা হয়তো বা ব্রেক পায়, ওই টাইমে কিন্তু ওরা কিন্তু কম্পিউটার কোর্সে, যে কোনো একটা কম্পিউটার কোর্সে যদি ওরা ঢুকে যায়, বেসিক লার্নিং যদিও বা এখন স্কুলেও কম্পিউটার শেখানো হয়, তবুও ওই ওই কম্পিউটার দক্ষতাটা অর্জন করতে হবে। আমরা এখন মোবাইলে অনেক কিছুই করতে পারি, মোবাইলে আমরা টাইপিং করতে পারি, প্রেজেন্টেশনও রেডি করতে পারি, কিন্তু সেই মোবাইলে টাইপিং করা আর ডেস্কটপে টাইপিং করার মধ্যে কিছুটা হলেও তফাত রয়েছে। হ্যাঁ, কিছু মানে কি কি প্রোস এন্ড কনস আছে, বা কম্পিউটারকে যাতে আমি ইজি ভাবে হ্যান্ডেল করতে পারি সেই জিনিসটা, বা কিছু কিছু প্রোগ্রামিং, যেমন পাইথন প্রোগ্রামিং আছে, তারপর ডেটা অ্যানালাইসিস, বেসিক আমাদের স্ট্যাটিস্টিক্স, এই যে সাইন্টিফিক কম্পিউটিং, এই জিনিসগুলো যদি একটু একটু করে ধারণা ওদের ওরা করে নিতে পারে, তাহলে সেটা খুব লাভদায়ক হবে ওদের জন্য। নেক্সট, ওরা পড়ার পাশাপাশি কিছু আউট বুকস, হ্যাঁ, যদি স্টাডি করে সেটা ভালো হবে। আর সর্বোপরি বলবো যে একটা পেশেন্স, যেটা এখন বাচ্চাদের একটু অভাব আছে, পেশেন্স, তারপর ডেডিকেশন, মানে ধৈর্য অধ্যবসায়, সেটা এই দুটো অবশ্যই থাকতে হবে। সেটা এখন স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে, কিন্তু আমাকে যদি এগিয়ে যেতে হয়, মানে আমি যদি, আমার লক্ষ্য যদি হয় যে আমি এই জেনারেল লাইনে পড়ব বা যেটাই হোক বিজ্ঞান নিয়ে পড়ব বা যেটাই পড়ব, তাহলে আমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে
3: অবশ্যই। তো যারা বিএসসি বা এমএসসি ডিগ্রি, তো আগে তো গবেষণা করার আগে এগুলো প্রয়োজন, হ্যাঁ, ডিগ্রি অবশ্যই অর্জন করতে হবে। তো এগুলো নিয়ে যারা করতে চায়, পড়াশোনা করতে চায়, তারা কিভাবে এগোবে?
2: হ্যাঁ, যারা বিজ্ঞানে ধরুন বিএসসি ডিগ্রির জন্য, অবশ্যই এখন ওরা মহাবিদ্যালয়ে ভর্তি হবে, স্নাতক স্তরে ভর্তি হবে। আমাদের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকেই। তো যারা স্টুডেন্টসরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, হ্যাঁ, তো ওদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো স্নাতক স্তরে এখন যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের ইমপ্লিমেন্ট হয়েছে, এনইপি 2020, তো এখন আমাদের কিন্তু কোর্স 4 বছরের, কিন্তু 4 বছরের হলেও তার মধ্যে মাল্টিপল এন্ট্রি এক্সিট আছে। ফার্স্ট ইয়ারে 2 সেমিস্টার থাকে, সেই ক্ষেত্রে ওরা আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট পাবে যদি কেউ ছেড়ে দেয়। তাছাড়া সেকেন্ড ইয়ার মানে 4 সেমিস্টার, থার্ড ইয়ারে ওরা 6 সেমিস্টার কমপ্লিট করলে ওরা পেয়ে যাবে ব্যাচেলার্স ডিগ্রি। আর তারপরের বছরটা সেটা হচ্ছে উইথ রিসার্চ, লাস্ট ইয়ারটা উইথ রিসার্চ। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু এক্সপোজার পাবে, যেটা আগে ইউনিভার্সিটিতে ওরা যখন মাস্টার ডিগ্রি করতে ইউনিভার্সিটিতে এন্ট্রি নিত, তখনই দেখা যেত যে ওদের রিসার্চের সাথে, প্রজেক্টের সাথে ওদের প্রথম আলাপ হতো। এটা এখন কিন্তু এনইপিতে একটু কনসেপ্টটা চেঞ্জ হয়েছে। আর এছাড়াও এনইপির কিছু যেটা বলবো আমাদের সুবিধা স্টুডেন্টরা পায়, সেটা হচ্ছে যে এখন কোর্স কারিকুলামটাকে ঢেলে সাজানো হয়েছে, মানে এমন নয় যে শুধুমাত্র পড়াশোনা বোর্ড আর এক্সামের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে কিছু কিছু নতুন জিনিস অ্যাড অন করা হয়েছে। যেমন ওদের কিছু অ্যাক্টিভিটি পারপাস ওদের মার্কস থাকে, তারপর ওদের অ্যাটেন্ডেন্স, ওদের ইন্টারনাল এক্সাম হচ্ছে, হ্যাঁ, মানে হুট করেই কেউ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট গিয়ে ফার্স্ট সেমিস্টারে বসে যাচ্ছে না, ইন্টারনাল দুটো পরীক্ষা হয় ওদের, ওই মার্কসগুলিও কিন্তু ফাইনালের সাথে অ্যাড হয়। তো স্টুডেন্টসদের কাছে আমার মনে হয় যে এখন একটা সুযোগ আছে যে যদি আমি কোনো কারণে, ধরুন একটা ইন্টারনাল পরীক্ষায় আমি বুঝতে পারবো যে আমার গাফিল, মানে আমার ড্রব্যাকটা কোন জায়গাতে, আমি কোনটা ভালো পারছি না, তো সেই ক্ষেত্রে আমাকে নিজেকে শুধরাবার আরেকটা স্কোপ থাকে। তো ইন্টারনাল পরীক্ষাগুলো হচ্ছে যেগুলো ইন হাউস হয়, মানে কলেজেই হচ্ছে, তারপর এগুলোর মার্কসগুলিও ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা অ্যাড হয়। এছাড়াও ওদের কিছু কিছু কোর্সেস এমনিতে তো মেজর আর মাইনর সাবজেক্ট, যে যেটাতে মেজর সাবজেক্ট যার তার সাথে একটা মাইনর আর একটা ইন্টার ডিসিপ্লিনারি বলে সাবজেক্ট থাকে, তিনটা সাবজেক্ট ওদের। আর এছাড়াও ওদের এইসি কোর্স আছে, মানে এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, তাছাড়া স্কিল কোর্সেস প্লাস ভ্যালু অ্যাডেড কোর্স, ভিএসি কোর্স, ইন্টার্নশিপ। সো এই জিনিসগুলোকে অ্যাড করা হয়েছে যাতে বাচ্চাদের সুবিধা হয়, হ্যাঁ, ওরা যাতে মার্কস, গুড মার্কস ক্যারি করতে পারে, বা ওরা যাতে ফ্লেক্সিবল ওয়েতে, যাতে পড়াশোনাটা ওদের কাছে বেশি টাফ মনে না হয়। হ্যাঁ, যদিও বা ওরা যখন ফাইনাল সেমিস্টারে যাবে, মানে সিক্স সেমিস্টারের স্টুডেন্টসদের সিলেবাস সেটা অবশ্যই ফার্স্ট সেমিস্টারের মতো হবে না, হ্যাঁ, কিছু পেপার, এক্সট্রা পেপার্স ওদের থাকবে, কিন্তু আস্তে আস্তে যখন ওরা ফার্স্ট সেকেন্ড কভার করবে তখনই ওরা প্রিপেয়ার হয়ে যাবে, মানে মেন্টালি, যে আমাকে তো কভার করতে হবে এগুলো। তো সেই ক্ষেত্রে এনইপি 2020 যেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং সেটা বরাবর চলছে আমাদের কলেজে, তো এবারে সিক্স সেমিস্টার স্টুডেন্টরা দিচ্ছে, হ্যাঁ, তো আমি বলবো যে এটার গুড, মানে অ্যাডভান্টেজ আছে বাচ্চাদের, হ্যাঁ, কারণ ওরা অনেকটা স্কোপ পাচ্ছে যে বিভিন্নভাবে নিজের স্কিলটাকে বোঝার, প্লাস আরেকটা হচ্ছে যেটা আগে যেগুলো ছিল না, যেমন স্কিল কোর্সেস আগে ছিল না, হ্যাঁ, তা এগুলি অ্যাড অন হয়েছে, ওরা ইন্টার্নশিপ করছে। যেমন আমাদের হিউম্যান ফিজিওলজির স্টুডেন্টসরা, ওরা হসপিটালে ট্রেনিং করছে, যতটাই শিখুক এক মাসে তো আর সবকিছু ওরা শিখতে পারবে না, হ্যাঁ, এক মাসে সম্ভব নয়, কিন্তু সেই এক্সপোজার তো পেল
3: অবশ্যই।
2: এবার যার, ও যেহেতু ওর কাছে সার্টিফিকেটটা থাকবে, তো সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে ওর যদি সেই দিকে মনে হয় যে আমি এই রিলেটেড আরো কিছু জানতে চাই, সেটা ওই সার্টিফিকেটটা ওকে হেল্প করবে। প্লাস অন্য, আমি সায়েন্স বাদ দিয়ে যদি আর্টস ব্যাকগ্রাউন্ডেরও স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছে, বিভিন্ন স্কিল শিখেছে যেটা আগে বাচ্চারা পেত না, হ্যাঁ, এই এক্সপোজারগুলো খুবই ইম্পর্টেন্ট। ইভেন ইংলিশের স্টুডেন্টরা কিভাবে পাবলিকেশন করতে হয়, বুক পাবলিশ করতে হয়, ওই জিনিসগুলো শিখেছে, বিভিন্ন ভ্যারাইটি ওরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করবে, হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু ওরা শিখতে পারছে।
3: তো যদি গবেষণার জন্য তারা এগিয়ে যায়, তাহলে মানে কি কি দক্ষতা তাদের লাগবে?
2: হ্যাঁ, গবেষণার জন্য যেটা আমি প্রথমেও বললাম, যেই সব স্টুডেন্টসদের ইচ্ছা যে আমি আমার সাবজেক্টে স্নাতকোত্তর করার পরে আমি আমার ইচ্ছে গবেষণা করা, আর ইভেন
3: কত মার্কস আমাদের প্রয়োজন হয়,
2: এমনিতে গবেষণাতে এন্ট্রিতে তো এক্সাম হয়, হ্যাঁ, পিএইচডিতে এন্ট্রি নিতে হলে এখন তো মেইনলি নেট বা স্লেট ক্লিয়ার থাকতে হয়, তারপর অ্যাভেলেবিলিটি অফ গাইড, সেটাও একটা ম্যাটার, সেই ক্ষেত্রে সেরকম মার্কসের ব্যাপার নয়, মানে গবেষণাতে এন্ট্রির কথা বলছি আমি, হ্যাঁ। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে স্টুডেন্টসরা ভাববে যে না আমি রিসার্চ করতে চাই, কারণ অনেকের রিসার্চ কিন্তু অনেকের মনের মধ্যে থাকে, কারণ আমরা একটা জিনিস বলবো যে যত সায়েন্টিস্টদের নাম শুনেছি, খুব রেনাউন্ড যারা, ওদের কিন্তু ওদের কাজের প্রতি একটা পাগলামো ছিল, আদারওয়াইজ ওরা সেই রকম রিসার্চার হতেই পারত না, ঠিক না? মানে যখন অ্যাকচুয়ালি কেউ রিসার্চ করে, তার মধ্যে কোয়েরিজ থাকবে, প্রশ্ন করবে, সে তার মধ্যে প্রশ্ন অটোমেটিক্যালি আসবে, হ্যাঁ, তার কোয়েরিজ থাকবে, তার মধ্যে সেই কি বলবো, অ্যানালাইটিক্যাল পাওয়ার, যে তার মানে বিশ্লেষণী ক্ষমতা সেটা তার থাকবেই, হ্যাঁ। এবার দেখা যায় যে অনেক সময় এই ধরনের স্টুডেন্ট যাদের মধ্যে সেই জিনিসগুলো আছে, অনুসন্ধিচ্ছা আছে, হ্যাঁ, কোনো কিছু করার, কোনো কিছু বের করার সৃজনশীলতা আছে, ওদের বাদ দিয়ে আমি যদি অন্যদের ধরি, রিসার্চ করতে হবে এই জন্য ঢুকেছে, হ্যাঁ, যে হ্যাঁ আমি এখন অন্য কিছু করছি না, আমি রিসার্চ করছি, এরকমও অনেকে আছে কিন্তু, যে হ্যাঁ সেরকম কিছু না, একটা ফ্লোতে চললো।

0: যে আমি বিএসসি করলাম, এমএসসি করলাম, পিএইচডি করে নেব। হ্যাঁ, তো সেরকমও যারা আছে দেখা যায় এনভায়রনমেন্ট ওদেরকে পাল্টে দেয়। কারণ আপনি যখন এমন একটা জায়গায় থাকবেন যখন আপনার আশেপাশে সবাই লিখছে, পড়ছে, কেউ রিসার্চ পেপার স্টাডি করছে, রিভিউজ করছে, সব কথাবার্তা সেরকম হচ্ছে, তো আস্তে আস্তে যে যার মধ্যে অনুসন্ধিৎসা থাকে না, সৃজনশীলতা ধরুন অল্প ছিল, সেও কিন্তু তখন সেই কম্পিটিশনে তাকে ইনভলভ করে। হ্যাঁ, তখন ও সেই রকম হয়ে যায় যে না, আমাকেও কিছু একটা বের করতে হবে। তো সেরকমই গবেষণার জন্য যদি আমি একদম মানে কোর যার মধ্যে সেই চিন্তা শক্তি, বিশ্লেষণী ক্ষমতা, অ্যানালাইটিক্যাল পাওয়ার যেটাকে বলি, ধৈর্য, সৃজনশীলতা, প্লাস যেটাকে বলা হয় যে দলগত কাজ করার মানসিকতা, কারণ আপনি একা তো কিছু করতে পারবেন না। আর আমাদের এখন ম্যাক্সিমাম রিসার্চই ইন্টারডিসিপ্লিনারি হয়, মানে কেউ একজন সায়েন্সের বলে সে কম্পিউটারের সাথে টাই আপ করতে পারবে না বা সেরকম নয়। তো এখন ম্যাক্সিমাম কাজই ইন্টারডিসিপ্লিনারি হয় এবং সেগুলি দেখা যায় ভ্যালু বেশি। আর নাওয়েডেজ আমি যে কোনো রিসার্চের সাথেই যদি আমরা টেকনোলজিকে অ্যাড অন করি, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা সবাই কেনা জানে,
1: সবাই জানে।
0: হ্যাঁ, তো একটু যদি টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশন থাকে তার মধ্যে, কিছু অ্যাড অন থাকে, তাহলে কিন্তু আপনার রিসার্চ খুব ভ্যালুয়েবল হয়ে যায়। কারণ রিসার্চ কেন দরকার, রিসার্চ করার দরকার হচ্ছে যে আমাদের তো আমাদের ওভারঅল রিসার্চের যে উদ্দেশ্য সেটা হচ্ছে সেটা কোনো না কোনোভাবে সোসাইটির হেল্প করতে হবে, সেটা ডিরেক্টলি কেউ হেল্প করুক অথবা ইনডিরেক্টলি হেল্প করুক, কিন্তু কোনো না কোনোভাবে সোসাইটির হেল্প হতে হবে, ঠিক তো? তো সেই ক্ষেত্রে এখন গভর্নমেন্টও রিসার্চে খুব বেশি মানে জোর দিচ্ছে। তার কারণ হলো যে আমাদের দেশে কিন্তু অনেক ভালো মাথা আছে, দেখা যায় যে ওরা প্রপার অ্যাপ্লিকেশন অনেক সময় করতে পারে না। হ্যাঁ, এই জন্য অনেকে বিদেশে চলে যায়। হ্যাঁ, দেখা যায় সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, কিন্তু রিসার্চ ওই কারণে বেশি দরকার এবং স্টুডেন্টসদের রিসার্চে অনেক বেশি এগিয়ে আসা এই কারণে দরকার, কারণ ওরাই তো গড়ে তুলবে না, যে আমাদের দেশ যদি উন্নত হয় তো উন্নতির পেছনে তো ওদেরই হাত থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে যাই করুক, আমরা সায়েন্সের যারা তো অনেকগুলো সাবজেক্ট আছে, যার যেই সাবজেক্টে ইন্টারেস্ট সে সেই সাবজেক্টে রিসার্চ করবে, কিন্তু তার সাথে যদি আমরা টেকনোলজিকে একটু অ্যাড অন করি তাহলে সেটার মাত্রাটা আরো বেড়ে যায়। হ্যাঁ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেটার সাথে মানে ওই ধরনের কিছু কোর্সেস করে নেওয়া সেটাও কিন্তু ইম্পর্টেন্ট স্টুডেন্টসদের জন্য।
1: এর জন্য গবেষণা করতে চাইলে এর জন্য কি কোনো পরীক্ষা দিতে হয়?
0: হ্যাঁ, বিভিন্ন স্তরের পরীক্ষা আছে, পরীক্ষাগুলি আমি বলছি কারণ অনেকেই সেগুলো জানে না। হ্যাঁ, তো সেই জন্য স্নাতক স্তরে, যেমন ধরুন আপনি যেটা বললেন যে আমরা যদি বিএসসি এমএসসি, অনেক জায়গায় ইন্টিগ্রেটেড কোর্স আছে, মানে বিএসএমএস, বিএসসি এমএসসি একসাথে করবে, পিএইচডি করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিছু কিছু টেস্ট রয়েছে, যেমন স্নাতক স্তরে আছে আইআইএসইআর এর অ্যাপটিটিউড টেস্ট। হ্যাঁ, সেটা আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, এটার একটা আইএটি বলে একটা টেস্ট হয়, সবকিছু ওয়েবসাইটে পাওয়া যাবে, কিন্তু টেস্ট আমি নামগুলো বলছি। তো সেটা ওই বিএসএমএস প্রোগ্রামে একসাথে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ, আর এনইএসটি একটা আছে, ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে, সেটাও ওই ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স, মানে এমএসসি পিএইচডি, হ্যাঁ, সেই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য দেওয়া যায়। আরেকটা যেটা ইউনিভার্সিটির জন্য হয় সেটা সিইউইটি, হ্যাঁ, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। হ্যাঁ, সেটা স্টুডেন্টরা ইজিলি অ্যাভেল করতে পারে। স্নাতকোত্তর স্তরে আছে, মানে ধরুন এমএসসি কমপ্লিট বা ফার্স্ট ইয়ার অফ এমএসসি কমপ্লিট, তাহলে ওরা বসতে পারে সিএসআইআর ইউজিসি নেট। হ্যাঁ, সিএসআইআর ইউজিসি কাউন্সিল ফর সায়েন্স ইন্ডাস্ট্রি রিসার্চ, সিএসআইআর ইউজিসি নেটটা, এটা হচ্ছে সায়েন্স সাবজেক্টের জন্য। আর আরেকটা ইউজিসি নেট আছে, সেটা হচ্ছে আর্টস কমার্স ওই সাবজেক্টগুলির জন্য। এগুলি হচ্ছে ওরা ওই গবেষণাতে কিভাবে জিআরএফ, মানে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ওরা এন্ট্রি নেবে রিসার্চে, মানে গবেষণায়। এছাড়া আছে গেট, গেট এক্সাম হয় যেটা ইঞ্জিনিয়ারিং ও আর সায়েন্সেরও বিভিন্ন শাখায়, সেটাও পিএইচডির জন্য ঢুকতে গেলে। জ্যাম আছে, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স। হ্যাঁ, সেই ক্ষেত্রেও স্টুডেন্টসরা যদি মনে করে, যেমন আমাদের রিসেন্ট আমাদের কলেজ থেকেও একটা ছেলে, ও ম্যাথমেটিক্সে স্নাতক, ও কিন্তু জ্যাম দিয়ে পেয়ে গেছে, ও মানে অ্যাডমিশন এমএসসি তে, এবার আইআইটি তে অ্যাডমিশন করবে আর কি। তো অনেক সময় মনে হয় যেমন আইআইটি তে আমি প্রথমে ইনিশিয়ালি ঢুকতে পারবো, এমন নয়, জ্যামের মাধ্যমে কিন্তু আমরা আইআইটি তে এমএসসি পিএইচডি করার জন্য ঢুকতে পারবো ওই পরীক্ষাটা দিলে। আর এছাড়া এবার এগুলো গেল স্নাতক আর স্নাতকোত্তর, আর এছাড়াও আছে যেমন টিআইএফআর, হ্যাঁ, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ গ্র্যাজুয়েট স্টাডিজ। এটা খুব টাটার একটা বড় ইনস্টিটিউট রয়েছে, যেখানে ওই আপনার বিভিন্ন জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এগুলিতে, গণিত এগুলিতে পিএইচডি আর ইন্টিগ্রেটেড পিএইচডির সুযোগ আছে। আর আরেকটা আছে JGEEBIALS, সেটা হলো জয়েন্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশন ফর বায়োলজি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্স। হ্যাঁ, সেটাও গবেষণা, যারা অলরেডি বায়োলজিতে গবেষণা করছে তো সেটার ওরা দিতে পারে। আর যদি আমি আউট অফ ইন্ডিয়া বলি, মানে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ওরা পিএইচডি করতে চায়, তাহলে জিআরই পরীক্ষা আছে, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। যদি বিদেশে কেউ পরীক্ষা আর পিএইচডি মানে গবেষণা করতে আগ্রহী হয়, তাহলে আর টুএফএল, যেটা অনেকেই জানে, টেস্ট ফর ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটাও পরীক্ষা হয়, যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা তার আছে কিনা সেটার জন্য কিন্তু টুএফএল পরীক্ষাটা দিতে হয়। তো এই পরীক্ষাগুলো স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণা, এই সব পরীক্ষা ওরা দিতে পারে।
1: এখানে একটা প্রশ্ন করতে চাইছি যে ভারতে গবেষণার সুযোগ এবং বিদেশে গবেষণার সুযোগ, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে?
0: হ্যাঁ, এখন বলবো যে পার্থক্যটা অনেকটাই কমেছে। আমরা যদি আরো 10-15 বছর আগের কথা বলতাম, তখন যে অবকাঠামো ছিল, যে সুযোগ ছিল, লিমিটেশনস কিছুটা ছিল, এখন কিন্তু উত্তরোত্তর সেই অবকাঠামোটা পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে এবং সুযোগ বাড়ছে। হ্যাঁ, উন্নত বিদেশে যদিও বা উন্নত প্রযুক্তি, তারপর বৃহত্তর গবেষণা তহবিল, তারপর আন্তর্জাতিক সহযোগিতাটা পাওয়া যায়, কিন্তু এখন আমাদের ইন্ডিয়ান যে ইনস্টিটিউটসগুলি সেগুলি কিন্তু উত্তরোত্তর উন্নতি হচ্ছে, গবেষণার সুযোগ বাড়ছে এবং গবেষণার জন্য অনেক ফান্ড, অনেক ফেলোশিপস এগুলো দেওয়া হচ্ছে, যাতে স্টুডেন্টসরা দেশেই গবেষণা করে এবং এই স্টুডেন্টসদের ব্রেনগুলো যাতে আমাদের দেশের কল্যাণে লাগে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অনেক ইনস্টিটিউট, আমাদের আইআইটিসগুলি আছে বা সেন্ট্রাল ইউনিভার্সিটিসগুলি আছে, সেখানে কিন্তু এখন গবেষণার মান অনেকটাই উন্নত। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা যদি মনে করে যে আমি এখানে করব গবেষণা, তাতে কোনো নিঃসন্দেহে তারা গবেষণা করতে পারে। হ্যাঁ, করতে পারে, এবং তাদের তো বিভিন্ন পরীক্ষা আছে, এবার ওরা ওদের লাক ট্রাই করতে পারে যে এখানে, কারণ সিএসআইআর ইউজিসি নেট হচ্ছে একটা এমন পরীক্ষা যে দেশের নামি নামি ইনস্টিটিউটে ওরা কিন্তু জিআরএফ হিসাবে ঢুকতে পারবে। হ্যাঁ, এবং সেই সব জায়গায় একবার সে যদি ঢুকতে পারে, তাহলে কিন্তু তার অটোমেটিক তার গবেষণার যেই পরিধি অনেকটাই বেড়ে যাবে।
1: তো এর জন্য কি কোনো বৃত্তি বা ফেলোশিপ দেওয়া হয় গবেষণার জন্য?
0: হ্যাঁ, এখানে ইন্ডিয়াতে মানে ভারতে, ভারতে তো ভারতে কিছু ফেলোশিপ আছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে যে যেটা মেন, এমএসসি তে যদি কেউ মেরিট ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইন্সপায়ার বলে একটা ফেলোশিপ দেওয়া হয়, ইন্সপায়ার ফেলোশিপ। আর তাছাড়া আমি সিএসআইআর, ইউজিসি, জিআরএফ যে দুটো বললাম, এগুলিও ওরা যদি পায়, সিএসআইআর নেটটা হচ্ছে সায়েন্সের জন্য আর ইউজিসি নেটটা হচ্ছে আর্টস আর কমার্সের জন্য, তো এগুলি ফেলোশিপ দেওয়া হয়, ভালো ফেলোশিপ দেওয়া হয়। তাছাড়া আছে ডিবিটি ফেলোশিপ, বায়োটেকনোলজি এলিজিবিলিটি একটা টেস্ট হয়, হ্যাঁ, তো ডিবিটি থেকে ওরা একটা ফেলোশিপ পায়, সাধারণত সেটা মার্চ এপ্রিল মাসে সেটার জন্য অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়, ডিবিটি ফেলোশিপ সায়েন্সের জন্য। আরেকটা আইসিএমআর ফেলোশিপ, সেটা হচ্ছে মেডিকেল, বায়োমেডিকেল, লাইফ সায়েন্সে যারা গবেষণা করতে চায়, তো সেই ক্ষেত্রে সেটা আইসিএমআর এর ফেলোশিপ ওরা পেতে পারে। আর হচ্ছে বিআরইটি, সেটা হলো বায়োমেডিকেল রিসার্চ এন্ট্রান্স টেস্ট। সেটা সাধারণত ধরুন সেটারও মার্চ থেকে মেয়ের মধ্যে এটা অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়। তাহলে যেটা বললাম সিএসআইআর, ইউজিসি, ইউজিসি, জিআরএফ আর ইন্সপায়ারটা তো মেরিট বেসিস হয়।

0: করায়, মানে কি বলবো, যে আমার যে অভিজ্ঞতা সেটা আমি
1: হুম হুম
0: বুঝতে পারি যে অনেক স্টুডেন্ট আছে যারা, ওরা সোশিও ইকোনমিক্যালি একটু পুয়ার থাকে,
1: হুম হুম
0: তার মানে ওকে পড়াশোনাও করতে হবে, তার ডিগ্রিটাও চাই, প্লাস তাকে ওর বাড়িতে কাজেও হেল্প করতে হবে, হ্যাঁ ওকে আর্নিংও করতে হয়, তার সাথে সাথে ওকে ডিগ্রিটাও অর্জন করতে হয়। তো সেই সব ক্ষেত্রে দেখা যায় অনেকের ট্যালেন্ট থাকে কিন্তু তারা সেই রকম গাইডেন্স পায় না, হ্যাঁ সেরকম আছে। আর এছাড়া পরিবারের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মা বাবার গাইডেন্স খুব দরকার, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটার অভাব হয়। হ্যাঁ, আর শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয় যে আমরা স্কুল স্তর থেকেই যেহেতু শিক্ষার্থীদের একটা ফাউন্ডেশন তৈরি হয়, হ্যাঁ যে ওরা সায়েন্সে পড়বে নাকি আর্টসে নাকি কমার্সে সেটা ওরা বুঝে যায়, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের, এবং তারপরে মহাবিদ্যালয়, মহাবিদ্যালয়ে ওরা ঢোকে তারপরে স্নাতকোত্তরে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের, আমার মনে হয় আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আছি ওদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেটা হচ্ছে যে মহাবিদ্যালয়ে ধরুন প্রথম সেমিস্টার থেকেই ওদেরকে জাস্ট টু মোটিভেট, একটু মোটিভেট করা যে তোমাদের এই এই জিনিসগুলো, এই এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে, হ্যাঁ এখন এই অপরচুনিটিস তোমাদের সামনে আছে, তোমরা এগুলো অ্যাভেল করতে পারো, এখন তোমরা দেখো প্রথম বর্ষ থেকেই যদি তুমি একটু একটু করে একটু স্পেয়ার টাইম বের করো, একটু স্টাডি করো, তাহলে কিন্তু আস্তে আস্তে চতুর্থ বর্ষ আস্তে আস্তে তো মোটামুটি
1: মানে একজন পথপ্রদর্শকের কাজ, পথপ্রদর্শক অবশ্যই করতে হবে,
0: এবং প্রত্যেকটা, আমার মনে হয় প্রত্যেকটা সেমিস্টার ওদেরকে জাস্ট একটু মানে জাগিয়ে, মানে একটু জাস্ট বলা, তার কারণ হলো এখন কিন্তু বাচ্চারা বেশি কথা শুনতে চায় না, মানে আপনি লেকচার ওরা শুনতে চায় না, আমি অনেক কিছু বলে ফেললাম ওদেরকে, ওরা কিন্তু সেটা নেবে না, ওদের একদিকে ঢুকবে একদিকে বেরিয়ে যাবে, তো সেই জন্য জাস্ট ওদের এখন পড়াশোনাটাই সেরকম একটু, এই জন্যই তো এনইপি, এই টেকনোলজি বেসড, একটু ওদেরকে হাতে কলমে শিক্ষা, যদিও বিজ্ঞান সাবজেক্টে আপনার আমাদের প্র্যাকটিক্যাল থাকে, ওরা হাতে কলমে শিখতে পারে, তো ওই জন্য বোরিং ব্যাপারটা যাতে না হয়, কোনো কিছু যাতে ওদের কাছে জ্ঞান মনে না হয়, মানে জাস্ট টু ইনফর্ম দেম যে আনন্দের সাথে যে তোমরা এটা করতে পারো, তোমাদের অপরচুনিটিস আছে।
1: তো একজন তরুণ গবেষককে আপনি কি অনুপ্রেরণামূলক বার্তা দিতে চান?
0: হ্যাঁ সেটাই বলবো যে গবেষণা করতে গেলে ওদের প্রথমত যে অ্যানালাইটিক্যাল পাওয়ার, ওদের অনুসন্ধিৎসা থাকতে হবে, ওদের প্রশ্ন করার মানসিকতা থাকতে হবে, এবং কালেকটিভলি কাজ করার একটা স্পৃহা
1: হচ্ছে অধ্যবসায়।
0: হ্যাঁ অধ্যবসায় ধৈর্য, হ্যাঁ সেটা
1: এর কোনো বিকল্প নেই। তো শ্রোতা বন্ধুরা, আজকে জানা অজানা অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল বিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে পড়তে এবং ভবিষ্যতে গবেষণা করতে চাইলে দ্বাদশের পর শিক্ষার্থীরা কিভাবে এগোবে, এ বিষয়ে খুব সুন্দরভাবে আলোচনা করলেন উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মানব শারীরবিদ্যার অধ্যাপিকা ডক্টর নবমিতা নাথ। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান আলোচনার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আজকে জানা অজানা অনুষ্ঠান এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল বিজ্ঞানী অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং সঞ্চালনায় জয়িতা দত্ত, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনবেন রাগ প্রধান গান, পরিবেশনায় শিপ্রা বসু।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রমা মণ্ডল। এবারে শুনবেন লোকসঙ্গীত, পরিবেশনায় পূর্ণদাস বাউল।

0: শুনলেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন লোকসঙ্গীত, শিল্পী ছিলেন পূর্ণদাস বাউল। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন রূপক অনুষ্ঠান, শিল্পী চিরন্তন সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: দিনটি ছিল 4 অক্টোবর। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং মা হেমপ্রভা মুখোপাধ্যায়ের ঘরে জন্ম নিল এক ক্ষণজন্মা শিশু। পরবর্তীতে যে শিশুর গানের সৌরভে মাতোয়ারা ছিল পুরো দেশ, তিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। অবিভক্ত ভারত বেঙ্গল প্রেসিডেন্সি কলকাতার তাঁর জন্ম। আরও নির্দিষ্ট করে বললে কলকাতার ঢাকুরিয়ার বানার্জি পাড়ার বাড়িতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম 1931 সালের 4 অক্টোবর, বাংলা 1338 সালের 16ই আশ্বিন। ওনারা ছিলেন 6 ভাই বোন, যদিও দুর্ভাগ্যবশত 1 বোন এবং 1 ভাই অল্প বয়সেই চলে যান। ছোট্ট বালিকার মধ্যে আস্তে আস্তে গানের প্রতি অনুরাগ ফুটে ওঠে। বিশেষ করে দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় খেয়াল করেন গানের প্রতি বোনের আকর্ষণ। স্বরক্ষেপণের ক্ষমতায় আন্দাজ পেয়েছিলেন ছোট বোনের কণ্ঠে বিশেষ কিছু আছে। দাদার হাত ধরেই সন্ধ্যা পৌঁছেছিলেন তার প্রথম সঙ্গীতাচার্য যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে।

শাস্ত্রীয় সঙ্গীতের চর্চায় নিবেদিত প্রাণ ছিলেন সন্ধ্যা। প্রশিক্ষণ নিয়েছিলেন পণ্ডিত সন্তোষ কুমার বসু, পণ্ডিত এ টি কানন এবং পণ্ডিত চিন্ময় লাহিড়ির কাছে। ১৯৪৬ সাল মাত্র ১৫ বছর বয়সেই কিশোরীটির প্রথম হলেন গীতশ্রী পরীক্ষায়। শুরু হল কয়েক যুগ ব্যাপী এক অসামান্য পথ চলার সূচনা। এ পথ সঙ্গীতের নন্দনকাননের পথ। সেবার ছোট্ট কিশোরী প্রথম হল ভজনীয়। ভারতবরণ্য সব মনীষীরা ছিলেন, পরীক্ষক ওস্তাদ আলাউদ্দিন খান, ওস্তাদ মোহাম্মদ দবির খান, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দাদা আদরের বোনকে নিয়ে গেলেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে। পণ্ডিতজি ছিলেন আরেক কিংবদন্তি পুরুষ উস্তাদ বড়ে গুলাম আলী খানের ঘনিষ্ঠ। দাদার ইচ্ছে ছিল বোনকে ওস্তাদজির কাছে সঁপে দেওয়া। হল স্বপ্নপূরণ। পণ্ডিত জ্ঞানপ্রকাশের বাড়িতেই সেই সুযোগ ঘটে সন্ধ্যার। শুরু হল সেই খ্যাতিমান মানুষটির কাছে সন্ধ্যার নাড়া বাঁধা, যে শেখা অবিচ্ছিন্ন চলেছিল ওস্তাদজির মহাপ্রয়াণ অবধি। তাঁর প্রয়াণের পর তার সুযোগ্য পুত্র ওস্তাদ মুনাওয়ার আলী খানের কাছে গানের পাঠ নেন সন্ধ্যা।

0: don't you the horses there? You get out.
1: আমি একা যাব
0: কাল।
1: তোমাকেও তো যেতে হবে। বাড়িটাও তো মর্গেজ করেছো।

1950 সালের সন্ধ্যা গেলেন বোম্বে শচীনকর্তার ইচ্ছাকে সম্মান জানাতে। শচীনকর্তা 1948 সাল থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন কিশোরীটিকে বোম্বে নিয়ে যাওয়ার। দুবছরের মাথায় সফল হলেন। প্রবাসী হলেন সন্ধ্যা। হিন্দি ছবিতে প্রথম প্লেব্যাক করলেন বরেণ্য সুরকার অনিল বিশ্বাসের সঙ্গে। তাঁর সুরে তারানা ছবির জন্য গাইলেন সন্ধ্যা। এই ছবিতেই তার সঙ্গে গাইলেন লতা মঙ্গেশকর। পরে শচীন দেববর্মনের সুরে গাইলেন এমন অনেক গান যা মুখে মুখে ফিরতে লাগল, কিন্তু মনের সাড়া পাচ্ছিলেন না। কলকাতা তাকে অহর্নিশ টানত। শেষমেশ দুবছর পর 1952 সালে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। এই স্বল্প সময়ের মধ্যেই অবশ্য গেয়ে ফেলেছেন 17টি হিন্দি ছায়াছবিতে।

সন্ধ্যা মুখোপাধ্যায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বাংলা সঙ্গীতের সুরের সুধা বর্ষণ করেছেন এবং বাঙালি শ্রোতাকে মুগ্ধ করে রেখেছেন। ব্যক্তিজীবনে সন্ধ্যা মুখোপাধ্যায় কবি শ্যামল গুপ্তের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন। শ্যামলবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, পড়াশোনা শেষ করে উচ্চ পদে চাকুরিরত ছিলেন, কিন্তু গান এবং কবিতার টানে পুনার চাকরি ছেড়ে ফিরে আসেন কলকাতায়। গানের সূত্রেই বন্ধু সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে ওর যাতায়াত। বছর চারেক পরে উনি সন্ধ্যার দাদার কাছে সন্ধ্যাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু দাদা অসুবর্ণ বিয়েতে রাজি হলেন না। বিরহ কাতর শ্যামলের কলমে তখন আমরা পেলাম সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গানের দুটো, বন্ধু সতীনাথের গাওয়া আমি এত যে তোমায় ভালোবেসেছি, অন্যটি মানাদের গাওয়া ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে। পরে অবশ্য মায়ের চেষ্টায় বিয়েতে রাজি হন দাদারা। 1966 সালের 10ই মার্চ বিয়ে হল। বিয়ের পর সন্ধ্যার স্বামীর লেক গার্ডেন্সের বাড়িতে চলে আসেন। 1966 সালে 19শে ডিসেম্বর একমাত্র সন্তান ঝিনুকের জন্ম, যার ভালো নাম সৌমি। ঝিনুক নামটি বাবার পছন্দের। বোম্বে কলকাতা মিলিয়ে বহু সুরকারের সঙ্গে কাজ করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, যাদের মধ্যে রয়েছেন শচীন দেববর্মন, অনিল বিশ্বাস, মদনমোহন, সলিল চৌধুরী, অনুপম ঘটক, নচিকেতা ঘোষ, রবীন্দ্র চট্টোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখরা। তবে ইতিহাস তৈরি হয় যখন তিনি জুটি বাঁধলেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। উত্তম সুচিত্রা এবং হেমন্ত সন্ধ্যা জুটি পরস্পর পরিপূরক হয়ে উঠল।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা অন্য দিক সবাই দেখতে পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। শরণার্থীদের পাশে দাঁড়াতে গানকে মাধ্যম করে তুললেন তিনি। পূর্ব পাকিস্তানের সঙ্গীতশিল্পী সমর দাস এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় তখন গড়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে প্রথম 21 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানে একটি ওপেন কনসার্ট হয়েছিল। কৃতজ্ঞতা জানাতে সন্ধ্যাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমাদের দেশে সবাই ঠিক সময়ে ঠিক সম্মাননাটি পায় না এমন বহু উদাহরণ আছে। এর অন্যতম উদাহরণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মানুষের অকুণ্ঠ ভালোবাসায় ভরা ছিল তার সঙ্গীতের জীবন, কিন্তু সরকারি সম্মানের শিখে ছেড়েনি তেমন করে। লাজুক এবং মুখচোরা দম্পতির লবি করাটা ঠিকঠাক হয়নি। ধৃতরাষ্ট্র, পরাকাষ্ঠা, তার মতো কিংবদন্তিকে সামান্য পদ্মশ্রী দিতে চাওয়া, যদিও তিনি সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন। এরই মাঝে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবির জন্য পেয়ে যান জাতীয় পুরস্কার, পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান। সন্ধ্যা মুখোপাধ্যায় আক্ষরিক অর্থে এক কিংবদন্তি শিল্পী, মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। 2022 সালের 15 ফেব্রুয়ারিতে আমরা তাঁকে হারিয়েছি। তাঁর নশ দেহ পঞ্চভূতে বিলীন হয়েছে, কিন্তু যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, বাঙালি জাতিসত্তা থাকবে, ততদিন সন্ধ্যা মুখোপাধ্যায় অমর হয়ে থাকবেন। তাঁকে প্রণাম জানাই।

0: শুনলেন রূপকানুষ্ঠান, শিল্পী চিরন্তন, সন্ধ্যা মুখোপাধ্যায়, সংকলন রীনা দাস, গ্রন্থনা সুদীপ্ত চক্রবর্তী, প্রযোজনা সহায়তা ফোটন চক্রবর্তী, প্রযোজনা দেবাশিস সেনগুপ্ত।
1: শুনলেন রূপকানুষ্ঠান, শিল্পী চিরন্তন, সন্ধ্যা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া।

রা শুনছেন রিয়াবরি শিল্পী সুবীর সেন 72 আর

এতক্ষণ পরিবেশিত হলো ভিপাপড়ি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন সুবীর সেন। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 15-আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 30 জুন 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার। আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6টা বাজে 5 মিনিটে শুনবেন অমৃতবাণী, অনুষ্ঠান শুনবেন ঠাকুর অনুকূলচন্দ্রদেবের বাণী থেকে পাঠ, সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান সকাল 6টা বাজে 10 মিনিটে, নিবেদনে রামকুমার চট্টোপাধ্যায়। হায়ংনি খরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান 6টা বাজে 25 মিনিটে। 7টা শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7টা বাজে 25 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7টা বাজে 45 মিনিটে, পরিবেশনায় ছবি রায়। দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ শুনবেন সকাল 8টায়, 8টা বাজে 15 মিনিটে শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9টা বাজে 5 মিনিটে শুনবেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 10টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্ধুর অনুষ্ঠানে 10টা বাজে 5 মিনিটে, 10টা বাজে 30 মিনিটে শুনবেন ভজন, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11টা শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন বেলা 11টা বাজে 5 মিনিটে এবং বেলা 1টা বাজে 40 মিনিটে। দুপুর 2টে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ, 2টা বাজে 15 মিনিটে শুনবেন শ্রমজীবী মানুষের মাঝে সাক্ষাৎকার ব্যক্তিক অনুষ্ঠান, অনুষ্ঠান শুনবেন রাজমিস্ত্রি রাকেশচন্দ্র ধরের সঙ্গে একটি সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে তাপস সোম। আমি নারী দুপুর 2টা বাজে 30 মিনিটে, অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, আমার কথা রয়েছেন শিক্ষিকা শিখা ভৌমিক, পরে শুনবেন স্বয়ং সিদ্ধা, বিষয় দশভুজা নারী। সাক্ষাৎকার দানে অনুপমা সুর বিশ্বাস সঙ্গীত শিল্পী, সাক্ষাৎকার গ্রহণে ঝুমানাদ। 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন 3টা বাজে 5 মিনিটে। বিকেল 5টায় এবং 5টা বাজে 5 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরাজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5টা বাজে 10 মিনিটে, শুনবেন একই শিল্পীর গান। লোকসঙ্গীত শুনবেন লোকগীতির অনুষ্ঠানে বিকেল 5টা বাজে 45 মিনিটে, সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রথম শুনবেন চিকনগুনিয়া, পরে শুনবেন মঙ্গল শ্রী ত্রিপুরার কণ্ঠে ককবরক গান। কিষাণবাণী সন্ধ্যে 6টা বাজে 30 মিনিটে, 7টা বাজে 5 মিনিটে শুনবেন ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-20 ক্রিকেট উমেন্স ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল খেলার ধারা বিবরণী। এই খেলার ধারা বিবরণী আবার শুনবেন রাত 8টা বাজে 5 মিনিটে। 7টা বাজে 35 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7টা বাজে 45 মিনিটে এবং 7টা বাজে 55 মিনিটে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আমাদের অধিবেশন। আগামীকাল সকাল 6টায় পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই। স্টুডিও করিতে এখন সময় রাত 10টা বাজে 31 মিনিট হয়ে 3 সেকেন্ড। নমস্কার, জয় হিন্দ।